0: আকাশবাণী এফএম গোল্ড, খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা। শুনছেন 100.1 এফএম গোল্ডে প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

প্রভাত বিনায়, আমি অর্পিতা আপনাদের সাথে কথা হবে আজকে কি নিয়ে। প্রভাত বিনায় আমরা থাকি নানান বিষয়ের কথা নিয়ে। রামায়ণের রামকে নিয়ে যতটা আলোচনা হয় সেই অনুপাতে কিন্তু রাবণকে নিয়ে আলোচনা খুব কম হয়। অথচ রাম এবং রাবণ ছিলেন একে অপরের প্রবল প্রতিপক্ষ, প্রবল দুই বিপরীত শক্তি। লঙ্কাধিপতি রাবণের কথা আলোচনা সত্যি কম হয়। যখন লঙ্কাধীশ রাবণ তার মৃত্যু সময় আসন্ন, সেই সময় তার অনুজ রামানুজ লক্ষণকে রাম পাঠিয়েছিলেন রাবণের কাছে কিছু জীবনের অমুক সত্য সার কথা শেখার জন্যে। আমরা জানি দশানন রাবণের ছিল দশ মাথা। সেই দশ মাথা ছিল দশটি বিষয়ের প্রতীক: কাম, ক্রোধ, মোহ, লোভ, দম্ভ, হিংসা, মন, বুদ্ধি, চিত্ত, অহং। এই দশটি বিষয়ের প্রতীক ছিল। স্বাভাবিকভাবে নানান গুণের, দশ গুণের অধিকারী ছিলেন লঙ্কাধীশ রাবণ। জ্ঞানের ভাণ্ডার ছিল ঈর্ষণীয়। রাজনীতি, রাষ্ট্রনীতি সম্বন্ধে তিনি কি কি কথা বলেছিলেন রামানুজ লক্ষণকে, তার কথাই আজকে প্রভাত বিনায়।

রাবণ মদমত্ত অহংকারী ছিলেন এবং সেই অহংকার তার পতনের কারণ হয়েছিল। কিন্তু মৃত্যু পথযাত্রী রাবণের কাছে যখন রাম তার অনুজ লক্ষণকে পাঠালেন, প্রথমে তিনি কোনো কথা না বলে চুপচাপ ছিলেন এবং অনেকক্ষণ অপেক্ষা করে যখন লক্ষণ ফিরে গেলেন তার দাদা রামের কাছে, রামচন্দ্র তখন তাকে বললেন রাবণের পায়ের কাছে গিয়ে দাঁড়াতে, কারণ তখন তিনি রাবণের শিষ্য, গুরুর প্রতি সম্মান জানিয়ে তার পায়ের কাছেই দাঁড়ানো উচিত। রাবণ ছিলেন শাস্ত্রজ্ঞ মহাপণ্ডিত, কিন্তু তিনি জীবনের শেষ প্রান্তে এসে যে সত্য উপলব্ধি করেছিলেন সারা জীবনে, সেই সত্যকে কিন্তু তিনি পালন করেননি এবং চরম অনুশোচনায় রামের কাছে ক্ষমা প্রার্থনাও করেছিলেন। এবং এই একই ভুল যাতে অন্য কেউ না করতে পারে সেই শিক্ষায় তিনি লক্ষণকে দিয়েছিলেন। এবং তিনি প্রথমে বলেছিলেন যে নিজের যারা কাছের মানুষ তাদের সঙ্গে কখনো শত্রুতা করতেনি এবং তাদের ক্ষতি করতেনি, কারণ তারা পুরোটাই সবটা জানে সেই মানুষটি সম্বন্ধে। সে নিজের দ্বার রক্ষক হতে পারে, সারথি হতে পারে, বন্ধু হতে পারে, সহোদর হতে পারে, তাই তাদের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখে চলা উচিত।

খুব ঘনিষ্ঠজন যারা, তাদের সঙ্গে কখনো বৈরিতা করে চলা উচিত নয়। এই প্রথম শিক্ষাটি কিন্তু রাবণ রামানুজ লক্ষণকে দিয়েছিলেন।

নতমস্তকে থাকা এবং নতমস্তক হওয়া, নম্র ভদ্র পরিশীলিত মার্জিত হওয়া, এইরকম অবনমিত থাকা, এটি এক বীর যোদ্ধার লক্ষণ। রামুন রামানুজ লক্ষণকে বলেছিলেন, সবসময় জেতা মানেই নিজেকে জয়ী মনে করা যেন না হয়, জয়ী মানেই তাকে হতে হবে।

নম্র, ভদ্র, পরিশীলিত, মার্জিত, উদ্ধত নয়। জয় মানেই সেটা চিরস্থায়ী নয়, জয় কোনো কোনো সময় পরাজয়ে পরিণত হতে পারে। তাই সবসময় সেই স্মরণে রেখে নতমস্তক বিনত চিত্তে ঈশ্বরের কাছে প্রণত থাকতে হবে।

0: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold-এ, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Gold-এ।
1: প্রভাত বিনায় আমি অর্পিতা আপনাদের সাথে কথা হচ্ছে রাবণের প্রজ্ঞা নিয়ে। এবং রাবণ বলেছেন, যে ব্যক্তি তোমার সবসময় তোমার দোষ ত্রুটি, সে তোমার সমস্ত কাজের পর্যালোচনা করছে, তাকে সব ক্ষেত্রেই বিশ্বাস করা উচিত। বিশেষ করে যারা রাজা, রাজার যারা মন্ত্রী, যারা রাজার পারিষদবর্গ, সেই পারিষদবর্গ, সেই মন্ত্রী, তারা যদি রাজার সব কাজের নিখুঁত পর্যালোচনা করে, পর্যবেক্ষণ করে, সমালোচনা করে, তাকে সব ক্ষেত্রেই বিশ্বাস করা উচিত এবং তাকে গুরুত্ব দেওয়া উচিত। তবেই রাজধর্ম সঠিকভাবে পালন করা যায়। রামানুজ লক্ষণকে রাবণ তার জীবনের সমস্ত জ্ঞান এবং হিতোপদেশ দিয়ে গিয়েছিলেন যখন তিনি ছিলেন মৃত্যুপথযাত্রী। রাম রামানুজ লক্ষণকে পাঠিয়েছিলেন রাবণের কাছে, যে মহাপণ্ডিত, মহাজ্ঞানী, বিশ্বশ্রবা এবং কৈকশীর পুত্র রাবণ ছিলেন মহাজ্ঞানের ভাণ্ডার। ন্যায়, নীতি, শাস্ত্র সমস্ত কিছু ছিল তার নখদর্পণে। তাই রামানুজ লক্ষণকে জীবনের ধর্ম, রাজনীতির ধর্ম শেখার জন্য রাম পাঠিয়েছিলেন, যে তুমি যাও, তুমি রাবণের থেকে জীবনের শিক্ষা, রাজধর্মের শিক্ষা গ্রহণ করো।

রাবণ বলছেন, কোনো শত্রুকে ক্ষুদ্র এবং ক্ষমতাহীন মনে করা বা গণ্য করা উচিত নয়। শত্রু শত্রুই, সে যত বৃহৎই হোক বা ক্ষুদ্রই হোক, তাকে ক্ষমতাহীন মনে করা এক রাজার দুর্বলতা। এবং রাবণ এটাও বলেছেন যে যদি কোনো রাজা বা প্রশাসক প্রসিদ্ধি লাভ করতে চায়, প্রসিদ্ধি পেতে চায়, নাম যশ খ্যাতি পেতে চায়, তবে তাদের লোভ সংবরণ শিখতে হবে। রাজধর্ম পালনের প্রধান কথা প্রজার মঙ্গল কামনা। তাই নাম যশ খ্যাতি প্রসিদ্ধি পেতে গেলে লোভ নিবারণ করতে হবে।

রাবণ আরও অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ উপদেশ রামানুজ লক্ষণকে দিয়েছিলেন। তার মধ্যে তিনি এটিও বলেছিলেন, হয় ভগবানে চরম বিশ্বাস রাখো, নাহলে একেবারে তাকে অবিশ্বাস করো। এই যে মধ্যপন্থী যারা মধ্যপন্থা অবলম্বন করে চলেন যে কোনো বিষয়ে, তাদের সেই মধ্যপন্থা কিন্তু রাবণ বিশ্বাসী ছিলেন না। হয় তুমি পরম আস্তিক হও, নয় তুমি পরম নাস্তিক হও, এবং যে কোনো বিষয়ে অদ্ভুত একটা মধ্যবর্তী পন্থা অবলম্বন করে চলা, যে সাধারণ মানুষের এক স্বাভাবিক ধর্ম, যে ভীষণ একটা সুবিধাবাদী মতবাদ নিয়ে চলা, মনোভাব নিয়ে চলা, সেটিকে রাবণ কিন্তু তীব্র অনীহা পোষণ করেছেন এই আচরণের। তিনি বলেছেন, হয় তুমি প্রবল শত্রু হও, নয় প্রবল মিত্র হও, সুযোগ সন্ধানী সুবিধাবাদী এই মধ্যপন্থা যে কোনো বিষয়ে, ঈশ্বর বিশ্বাসী ঈশ্বর অবিশ্বাসী যে কোনো কাজেই তুমি একটি পন্থা অবলম্বন করো, কোনো সুবিধাবাদী মধ্যপন্থা নয়। এবং আরও একটি কথা তিনি বলেছেন, যে রাজার ধর্মের কথা, রাজনীতির আলোচনায় রাজধর্ম পালনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা তিনি বলেছিলেন, যে রাজা হিসেবে যখন রাজা তার প্রজার উপকারের জন্য কোনো কার্য করেন এবং সেই কার্য করার সুযোগ পান প্রজার উপকারের জন্য, প্রজার বিকাশের জন্য, প্রজার উন্নতিকল্পে কোনো কাজের সুযোগ পান, তৎক্ষণাৎ

রাজা হিসেবে রাজধর্ম পালনে সেই কাজ তার করা উচিত, সেই কাজে কখনো পিছপা হতে নেই। এবং আরও কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি রামানুজ লক্ষণকে বলেছিলেন, তার কথায় আসব গানের ওপারে।

রামানুজ লক্ষণকে রাবণ বলেছিলেন যে শুভ কাজ অযথা সময় নষ্ট করে শুভ কাজে দেরি না করতে, শুভ কাজকে ফেলে রাখা অযথা সময় নষ্ট করা, অযথা সময়কে নষ্ট করে বারে বারে সেই শুভ কাজ থেকে বিরত থাকা সেটা যেন কখনো রামানুজ না করেন। এবং এটাও বলেছিলেন সব থেকে গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি, যে খারাপ কাজ থেকে বিরত থাকা, অশুভ কাজ এবং খারাপ কাজ, সেই কাজের থেকে, খারাপ চিন্তা খারাপ কাজ থেকে তিনি যেন বিরত থাকেন। রামানুজকে এই উপদেশও তিনি দিয়েছিলেন। আমরা আছি রাবণের হিতোপদেশে।

রাবণকে জৈন ধর্মে প্রতিনারায়ণ হিসেবেও পরিগণিত করা হয়েছে। রাবণের কথায় তার হিতোপদেশের মৃত্যুপথযাত্রী রাবণ রামানুজ লক্ষণকে যে জীবনের উপদেশ, রাজনীতির উপদেশ দিয়েছিলেন, তার কথায় আমি অর্পিতা ছিলাম প্রভাত বিনায়। যেতে যেতে শেষ গান, আবারও আপনাদের সাথে কথা হবে মনির মেলোডিতে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
2: মনের মেলোডিতে আমি অর্পিতা আবারও চলে এসেছি, কারণ 8:30 বেজে গেলেই আমরা আবারও চলে আসি আপনাদের সাথে গল্প করতে। আজকে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে। আসলে এই যে খেলাধুলা করা, এখনকার বাচ্চারা মোবাইল গেমসে আসক্ত, মাঠে গিয়ে খেলাধুলা করা তারা প্রায় ভুলেই গিয়েছে। কিন্তু আজকে খেলাধুলা করার দিন। খেলাধুলা করো, শরীর তুমি গড়ো। শরীর মন দুইকে ভালো রাখতে খেলাধুলা করতে হবে, মাঠে ফিরতে হবে। এবং এই ছোটোবেলায় যে খেলাধুলা করা হতো, কারণ তখন মোবাইল ছিল না, ভিডিও গেমস ছিল না, সেই সমস্ত কিছু নিয়ে আপনারা কথা বলতে আসুন যে খেলাধুলা করো, শরীর তুমি গড়ো, কীভাবে খেলাধুলায় বাচ্চাদেরকে আবারও খেলার মাঠে বাচ্চাদেরকে ফেরাতে হবে, কী কীভাবে আমরা সেটা করতে পারি শরীর গড়ার জন্য, মন সঠিক রাখার জন্য। বা এই যে একটা কথা আছে না, স্পোর্টসম্যান স্পিরিট, খেলাধুলায় আমরা পড়ে যাই আবার উঠে দাঁড়াই, হাত পা ভাঙে কেটে যায়, রক্তক্ষরণ হয়, আমরা কিন্তু লড়াই করে বাঁচতে শিখি। এই যে স্পিরিটটা সেটা কিন্তু এখনকার বাচ্চাদের নেই, তাই তাদের মাঠে ফেরাতে হবে। আপনারা কি বলেন? আসুন গানে গানে কথায় কথায় আমি আছি অর্পিতা আপনাদের জন্য অপেক্ষা করে।

খেলাধুলার মাঠে বাচ্চাদেরকে ফেরাতে হবে বা তাদেরকে খেলার মাঠে নিয়ে যেতে হবে। খেলার মাঠে ফেরাতে গেলে, তাদের জীবন গড়তে গেলে, তাদের স্পোর্টসম্যান স্পিরিট গড়তে গেলে তারা যাতে লড়াকু হয়, তারা যাতে শক্ত সমর্থ হয় মনের দিক থেকে, শরীরের দিক থেকে। জীবন গঠন করতে গেলে, মনের গঠন করতে গেলে তাদের খেলতে হবে। স্বামীজি বোধহয় এরকমই চেয়েছিলেন যে বাচ্চারা এইভাবেই তৈরি হোক। বাচ্চারা মোবাইল ফোনে আসক্ত হচ্ছে কিন্তু খেলার মাঠ ভুলে যাচ্ছে। আজকে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে, কীভাবে খেলার মাঠে বাচ্চাদের ফেরানো যায়, আপনারা আসুন সেই নিয়ে কথা বলতে। সুপ্রভাত। বাচ্চাদের সেই খেলাধুলা ফেরাতে গেলে মাঠের ব্যবস্থা করতে হবে, তারপরে করতে হবে মোবাইলের নেশা কমানো। বাড়ির বড়দের কাউকে মাঠে নিয়ে গিয়ে খেলানো শুরু করতে হবে, এবং পড়ে যাক, কেটে যাক, রক্তক্ষরণ হোক, তবুও খেলতে শেখাতে হবে। কারণ ওই যে বললাম, পড়ে গেলে, রক্তক্ষরণ হলে তারা নিজেরাই আবার ধুলো ঝেড়ে, রক্ত মুঠে মুছে ফেলে আবারও উঠে দাঁড়াবে, এবং এই স্পিরিটটা তাদের তৈরি হবে যে হার জিত আছেই। এই হার এবং জিত বাচ্চারা কিন্তু ভুলে যাচ্ছে। আপনারা আসুন এই বিষয়ে কথা বলতে। আমি আছি আপনাদের সাথে অর্পিতা, 9903 05 999 মনের মেলোডিতে।

ছোটবেলায় ক্রিকেট ফুটবল আমাদের বাংলার যে সমস্ত স্থানীয় খেলায় সেগুলো খেলতাম। শরীর মন সবসময় সুস্থ থাকতো, পড়াশোনায় মনোযোগ বাড়ত, মনে একটা দারুণ আনন্দ থাকতো। এখনকার ছেলেমেয়েরা মাঠে যাচ্ছে না, শুধু তাদের দোষ নেই, আমরা বাবা মায়েরাও একটু হলেও দায়ী। আমরা যদি একটু সময় বার করে তাদের মাঠে নিয়ে যেতে পারি, তারাও মাঠকে চিনবে, মাঠকে ভালোবাসবে, খেলাধুলা করবে। গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে দীপঙ্কর মাল লিখেছেন, খেলার মাঠকে চেনাতে হবে এবং খেলার মাঠে বাচ্চাদেরকে নিয়ে যেতে হবে এবং খেলতে হবে তাদের সাথে, তাদেরকে বলতে হবে যে হ্যাঁ, ইনডোর গেমস অনেক বাচ্চারা ভালোবাসে আউটডোর গেমসের থেকে, কিন্তু তার মানে এই নয় মোবাইল গেম বা ভিডিও গেমে আসক্তি বাড়বে। আমাদের এই যন্ত্র নির্ভর সভ্যতা আমাদেরকে রোবট বানিয়ে দিচ্ছে। বাচ্চাদেরকে মাঠে ফেরাতে হবে কিভাবে? আপনারা আসুন কথা বলতে আজকে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে।

আমাদের মনের ভেতরের খেলাঘরকে এতটাই সুন্দর সমৃদ্ধ করতে হবে যাতে শিশুরা যন্ত্র নির্ভর না হয়ে পড়ে। শুভ সকাল দিদি, এখনকার বাচ্চারা খেলার মাঠ বিমুখ হয়েছে, তাদেরকে ফেরাতে হবে আকর্ষণীয় উপায়ে। আর মোবাইল ছাড়া থাকে না, তাই তাদেরকে খেলতে দিতে হবে, বলতে হবে বাইরে 2 ঘন্টা খেললেই মোবাইল পাবে। আকর্ষণীয় উপহারের আয়োজন করে ছোট ছোট টুর্নামেন্ট করতে হবে। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে এই ট্রিক্সগুলো বলেছেন। সত্যি তাই, যেভাবে হোক তাদের মাঠে ফেরাতে হবে। আজকে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে, খেলাধুলার মাধ্যমে যে শরীর মন চাঙ্গা হয়ে ওঠে, ডিপ্রেশন কেটে যায়, হতাশা কেটে যায়, সব থেকে বড় কথা যেটা জরুরি এখনকার দিনে, যে পরাজয়কে স্বীকার করা, যেটা খেলার মাঠ আমাদের শেখায় যে জীবনে হার জিত আছে, সবসময় তুমি যে জিতবে তার কোনো কথা নেই। তাই খেলার মাঠ আমাদের এটা শেখায় যে হেরে গেলেও আবার উঠে দাঁড়াতে হয়, পড়ে গেলেও আবার ধুলো মানে মেখে বা ধুলো মুছে ফেলে নতুন করে যাত্রা শুরু করতে হয়। সেই জন্য বাচ্চাদের কিভাবে খেলার মাঠে ফেরানো যায় আজকে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডেতে আপনারা আসুন আমাদেরকে বলতে। 9903052992 তে আমি অর্পিতা আপনাদের সাথে কথা এবং গানে আছি।

আমাদের খেলা ভাঙার খেলাতে খেলতে হবে, বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলার ব্যবস্থা করতে হবে, স্কুলে খেলাধুলার ব্যবস্থা করতে হবে। স্কুলে ক্লাস শুরুর আগে টিফিনে খেলতাম, বিভিন্ন ক্লাসের মাঝখানে ব্রেকে খেলতাম, ক্রিকেট ফুটবল টুর্নামেন্টও হতো স্কুলগুলোতে। খেলার মাঠ অনেক সময় অনেক স্কুলগুলোতে খেলার মাঠে নিয়ে যাওয়া হয় না, বা কিছু কিছু স্কুলে খেলার মাঠ ঠিক মতন থাকেও না। আর বাবা মাকেও নিজের সন্তানদের মাঠে নিয়ে খেলাধুলা করার জন্য উৎসাহিত করতে হবে। শুভঙ্কর চক্রবর্তী মুঙ্গের থেকে লিখেছেন, খেলতে যেতে হবে, খেলার মাঠে ফিরতে হবে, মোবাইল গেমস ভিডিও গেমস ছেড়ে খেলার মাঠে নিয়ে যেতে হবে, উৎসাহিত করতে হবে, উপহার দিয়ে হোক নানানভাবে হোক বাচ্চাদেরকে মাঠে ফেরাতে হবে। কারণ আজকে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে, খেলাধুলা করুন, শরীর গড়ুন। এইভাবেই কিন্তু আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি যে খেলাধুলা করতে হবে, খেলাধুলা করলে তবেই শরীর মন দুই শক্তপোক্ত হবে। এই উৎসাহ নিয়েই ছোটবেলা থেকে ছেলেমেয়েরা বড় হয়, সেটাই স্বাভাবিক। কিন্তু হঠাৎ করে এই যন্ত্রনির্ভর সভ্যতায় সমস্ত ছেলেমেয়েই যেন যান্ত্রিক হয়ে গিয়েছে, তাই তাদেরকে ফেরাতে হবে খেলার মাঠে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold, মনের মেলোডি।
1: মনের মেলোডিতে আমি অর্পিতা আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আইরে খোকা আইরে খুকু, ঘরের বাঁধন খোল, বাইরে দেখ ডাকছে আকাশ, বাতাস দোলাদোল, আলসিমি সব দূরে ফেলে জলদি ছুটে আয়, সবুজ ঘাসের নরম মাঠে চলো খেলিতায়। কেউ বা হবে বাঘের মাসি, কেউ বা হবে চোর, লুকোচুরি খেলায় আজি কাটবে অলস ভোর, ফুটবলটাতে মারলে লাথি গোল হবে ওই পার, একসাথে সব জিতব মোরা, কেউ হবে না হার, ধুলোবালি মাখলে গায়ে ক্ষতি কিছু নাই, খেলার মাঠে নতুন করে বন্ধু খুঁজে পাই, ছুটলে পরে

কি বাড়বে শক্তি, হাসবে যে এই মন, খেলার চেয়ে শ্রেষ্ঠ বলো আছে কি এমন? রোদ ছায়ের এই আঙিনাতে ডাঙা মেলো আজ, সবুজ মাঠে হারিয়ে যাক সকল ঘরের কাজ, আয়েরে সবাই মেতে উঠি আনন্দের সুরে, দুষ্টুমিয়ার হাসির হাওয়া যাক না বয়ে দূরে। গোপাল পাল লিখেছেন বেলেঘাটা কলকাতা 10 থেকে, খুব সুন্দর একটি বার্তা। আর এই বার্তার সাথে সাথে চলে যাই পরের গানে। সত্যি এই খেলাতে না হবে হার না হবে জিত, প্রিয় সাথের সাথে মোরা খেলবো।

পড়ে গিয়ে হাঁটু ছড়ে রক্ত বেরোয়, কিন্তু কোচ বলে ওঠো তুমি উঠে দাঁড়ায়, এইটাই স্পোর্টসম্যান স্পিরিট। হারলে কাঁদো, জিতলে টিমকে জড়িয়ে ধরো, এখানে শেখা যায় পড়ে গেলেও খেলা শেষ হয় না, মোবাইলে গেম খেলো সেখানে রিস্টার্ট বোতাম আছে, জীবনে নেই, তাই একটু ফেল করলেই ভেঙে পড়ে, রোদে ঘাম নেই, মাটি মাখা জামা নেই, টিমের জন্য শেষ মিনিটে দৌড়নোর জেদ নেই, এবং মোটা হওয়া, চোখের পাওয়ারে পিঠের ব্যথা, এই বয়সের শুরু, মাঠে দৌড়লে এসব কিন্তু পালায়। রাগ কন্ট্রোল, টিম ওয়ার্ক, হার মেনে নেওয়া, এগুলো বই পড়ে মোবাইল গেম খেলে শেখা যায় না।

মাঠ শেখায়। তাই বিকেলে এক ঘন্টা যেভাবে হোক ফোন কেড়ে নিন, বলুন যান, যাতরা ক্রিকেট বা ফুটবল খেলে আয় বা যে কোনো খেলাধুলা করগে, আপনারাও সাথে যান। শুধু অঙ্ক ইংরেজি নয়, পিটি ক্লাসটাও বাধ্যতামূলক হোক। পাড়ার খালি জমিটায় বিকেলে একটা ফুটবল নিয়ে তা ওদেরকে খেলতে বলুন, দেখবেন ঠিক 20-25টা বাচ্চা জুটে গেছে, মাঠে ওদেরকে ফেরাতেই হবে। লিখেছেন শুভ্রা ভট্টাচার্য, বাঁশরণী, কলকাতা 70 থেকে। তাই একদমই ঠিক, মাঠে কিন্তু ওদেরকে ফেরাতেই হবে।

খেলার মাঠে বাচ্চাদেরকে ফেরাতে হবে। সুপ্রভাত, খুব সময় উপযোগী প্রাসঙ্গিক বিষয়, কিন্তু মাঠ কোথায়? সবই তো কংক্রিটে ঢাকা পড়ে গিয়েছে। যেগুলো টিম টিম করে চলছে তা সবই প্রশিক্ষণের মাঠ, যেখানে নিয়মের বেড়াজালে আবদ্ধ সমস্ত লোক। আর মনের তাগিদে নয়, নিয়মের বেড়াজালে আবদ্ধ থাকতে থাকতে তাই সবার আগে বাচ্চাদের মেলামেশা করার স্বাধীনতা দিয়ে মেলামেশা করার সুযোগ দিতে হবে। প্রয়োজনে খেলার সরঞ্জাম ধরিয়ে দিয়ে বাড়িতেই বড়দের বাচ্চাদের সাথে খেলা শুরু করতে হবে, যাতে বাচ্চারা উৎসাহিত হয়। পড়াশোনার ব্যাপারে চাপ কমাতে হবে, বাচ্চারা স্কুলেই একমাত্র অবাধ মেলামেশার স্বাধীনতা পায়। কঠোরভাবে স্কুলে খেলার ক্লাস রাখাটা বাধ্যতামূলক। শুধুমাত্র ইনডোর গেমস নয়, শরীর মন গড়ার জন্য উপযুক্ত প্রান্ত

এই উপযুক্ত স্থান নন্দারায় পোরেল হাওড়া বেলগাছে এলরোড থেকে লিখেছেন, খেলার মাঠে ওদেরকে ফেরাতেই হবে। ওরা খেলার মাঠে ফিরবে, তবেই কিন্তু সুন্দর শৈশব শুধু নয়, সুন্দর যৌবন, সুন্দর বার্ধক্যও কিন্তু থাকবে। কারণ এই যে যত রকম রোগ ব্যাধি, যত রকম মানসিক শারীরিক রোগ, সব কিন্তু খেলার মাঠ বন্ধ হওয়ার জন্যই। আমরা আছি মনের মেলোডিতে। সুপ্রভাত অর্পিতা দিদি ভাই, খেলাধুলা অবশ্যই দরকার, ছোটবেলা থেকে আউটডোর গেমস প্রয়োজন, কারণ শরীর মন দুই সুস্থ থাকে। একটা খুব ভালো ইনফরমেশন দিচ্ছি, দেখবেন অ্যাথলেটিক্স, যখন অ্যাথলেটিক্সটা দৌড় আরম্ভ করেন রানিং ট্র্যাকের ওপর দিয়ে, গোল করে তারা স্টার্টিং ঘুরে স্টার্টিং পয়েন্টে চলে আসেন। কারণ আমাদের হার্ট শরীরের বাম দিকে আছে বলে অপোজিট, যাতে কোনো হার্টের মানে অপোজিট দিকে মানে কোনো অসুবিধে না হয়, তিনি বলেছেন। আগে অ্যাথলেটিক্সরা ডান দিক দিয়ে ঘুরে দৌড়তেন, এখন বাম দিক দিয়ে ঘুরে আবারও ঠিক স্টার্টিং পয়েন্টে আসেন। তো এটা একটা খুব ইন্টারেস্টিং আমার মনে হয়েছে। তো অমিতাভ হোর গলফ গার্ডেন থেকে লিখেছেন যে আগে ডান দিক দিয়ে সার্কেলটা ঘোরা হতো, এখন কিন্তু তারা বাঁ দিক দিয়ে ঘুরে আবার স্টার্টিং পয়েন্টে আসেন। সেটার কথাই বলেছেন যে শুরুতে আসেন ঠিক বাঁ দিক দিয়ে ঘুরে। চলে যাই পরের বার্তায়। পরের বার্তায় রয়েছেন দাউদপুর সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা থেকে কার্তিক মণ্ডল। গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক উপকারী, স্বামীজির সেই কথা তিনি বলেছেন। এখন আর মাঠ নেই, মোবাইলে মানে খেলে এখনকার প্রজন্ম মোবাইল গেমস এবং ভিডিও গেমসে আসক্ত, আর মাঠের জন্য জায়গা বের করতে হবে, কারণ অধিকাংশ মাঠে কিন্তু কংক্রিটের জঙ্গল। সামনে মাঠ থাকলে খেলার লোকের অভাব হয় না, তাই কংক্রিটের জঙ্গল থেকে মাঠকে বার করতে হবে, সেটাই বলেছেন। চলে যাই পরের বার্তায়, কিন্তু তার আগে একটা গান।

আমরা বন্ধুকে খেলার মাঠে কিন্তু চিনে নিই, পথের সাথীকে পথেই চিনে নিই, এবং আমার বন্ধুকে খেলার মাঠে খুঁজে পাওয়া এবং খেলার মাঠের বন্ধুর সাথে ঝগড়া, খুনসুটি, মারামারি সমস্ত কিছুই কিন্তু ছোটবেলার সাথে জড়িয়ে আছে। সীমা দাস লিখেছেন, শুভ সকাল অর্পিতাদি, ছোটদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে, তাদের সাথে সময় কাটানো, পছন্দ মতো খেলা বেছে নেওয়ার সুযোগ দেওয়া, নিয়মিত পার্কে বা খোলা মাঠে তাদেরকে নিয়ে যাওয়া এবং ডিজিটাল ডিভাইসের বদলে শারীরিক সক্রিয়তা, দৌড়ানো, সাইকেল চালানো উৎসাহিত করতে হবে, খেলার পরিবেশ তৈরি করতে হবে, খেলার সরঞ্জাম দিতে হবে, প্রয়োজনে নিকটস্থ কোনো স্পোর্টস ক্লাবে ভর্তি করিয়ে দিতে হবে। খেলাধুলা মানসিক চাপ, উদ্বেগ কমিয়ে মন সতেজ সুন্দর রাখে, শিশুদের আনন্দ দেয়, আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে, সুস্থ শরীর মন ভালো রাখার জন্য খেলাধুলাকে সাথী করতে হবে। অবশ্যই যে ওই যে স্বামীজির কথাটা আবারও আমরা মনে করি যে খেলাধুলা করতে হবে, গীতা পাঠের থেকেও যেটি বেশি জরুরি বলে স্বামীজি মনে করতেন যে শরীর গঠন করো, শরীর যদি সুস্থ থাকে তবেই কিন্তু মন সুস্থ থাকবে। কারণ কোনো মানুষের আপনার যদি স্বাভাবিক নিয়মেই দেখি, আমাদের সামান্য জ্বর সর্দি কাশি হলেই আমাদের কিন্তু শরীর ম্যাজম্যাজ করে, শুয়ে থাকতে ইচ্ছে করে, এবং সেই ঘুমন্ত শরীর বা শুয়ে থাকা শরীর কোনো কাজই কিন্তু করতে পারে না। তাই খেলাধুলা করলে শরীর যে শক্তপোক্ত হয়, মানুষের মনটাও কিন্তু সতেজ হয়। আপনারা দেখবেন যে বাড়িতে বন্দি হয়ে যারা থাকেন, সারা দিন বাড়ির ভেতরে আটকে আছেন, চার দেওয়ালের গণ্ডির মধ্যে, মন ছুটে যেতে চাইছে, কোথাও হারিয়ে যেতে চাইছে কিন্তু পারছেন না, বার্ধক্যের কারণে, জরার কারণে, অসুস্থতার কারণে, তাদের কীরকম মানসিক একটা ব্যাধি তাদের ঘিরে ধরে, মানসিক বিকারগ্রস্ততা তাদেরকে ঘিরে ধরে। সেই জন্যেই সবুজ মাঠ, সবুজ প্রান্তর, নীল আকাশ, সমুদ্র, পাহাড় কীরকম মানুষকে বারবার টানে, তাই খেলার মাঠে বাচ্চাদেরকে ফেরাতে হবেই।

তরুণ কুমার বিশ্বাস গ্রাম উশ্রী থেকে লিখেছেন, জেলা নার্সিংপুর মধ্যপ্রদেশ থেকে। ওরে খোকুন ওরে খুকি শোন দিয়ে মন, মোবাইল ছেড়ে তাকা একবার, ডাকছে যে বোন, ঘরের কোণে স্ক্রিনের আলোয় করিস না চোখ নষ্ট, রোদ বাতাসেনি শরীরটা পায় কেবল মনেই কষ্ট, বিকেলের ওই সোনা রোদে মাঠটা আছে চেয়ে, আয়না ছুটে সব ছেলেরা আয়না সকল মেয়ে, মোবাইলের ওই রঙিন গেমে নেই তো আসল জেতা, মাঠের ধুলোয় দৌড়লে ভাই বাড়বে মনের জেতনা, ভয় পাস না পড়লে চোট ছিঁড়লে কোলের জামা, লড়াই শিখতে হাত বাড়িয়ে ডাকছে যে তোর মামা, একটু ছুলে গেলে বা পড়লে কি আর আসে যায়, শরীরটা তো লোহার মতন শক্ত হবে তাই, পড়াশোনার ফাঁকে ফাঁকে চাই যে খোলা হাওয়া, একসাথে সব বন্ধুদের সাথে গোল্লা ছুট বা ধাওয়া, পেশি হবে মজবুত আর মনটা থাকবে ভালো, খেললে পরে মুখে ফুটবে সুস্থ হাসির আলো, আয়রে সবাই দলে দলে আয়না খেলার মাঠে, মোবাইলের ওই মায়া ছেড়ে সময় কাটুক ঘাটে, সুস্থ জাতি গড়তে হলে মাঠে আসল ঠাই, এসো সবাই খেলার নেশায় মেতে উঠি ভাই। দারুণ একটি বার্তা। আর গানে গানে কথায় কথায় মনের মেলোডিতে খেলার মাঠে ফিরতে হবে, কারণ আজকে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে। বাচ্চাদেরকে মোবাইল গেমস, ভিডিও গেমসের নেশা ছাড়াতে হবে, তাদের ডিপ্রেশন কাটাতে হবে, যন্ত্র নির্ভর সভ্যতা থেকে খোলা আকাশে তাদেরকে নামাতে হবে। আপনারা কি বলেন?

বেলায় খেলার মাঠের বন্ধুরা সারা জীবনের বন্ধু হয়ে দাঁড়ায়, কখনো বাবা মার থেকেও কিন্তু তারা আপন হয়। তাই খেলা ভীষণ জরুরি, খেলার মাঠে ছোটদের ফেরা ভীষণ জরুরি, ছোটদের খেলাধুলা ভীষণ প্রয়োজন। খেলাধুলা করলে মানসিক শারীরিক দুই দিক থেকেই উপকৃত হয় সবাই। পরিবারের সংকীর্ণ গণ্ডি থেকে বের হয়ে বৃহত্তর যে পরিবেশ শিশুরা পায়, নানান ধরনের বন্ধুদের সান্নিধ্য পায়, যাতে মনের উদারতা বাড়ে। প্রকৃতির সান্নিধ্য, মাঠ পুকুর যদিও ভরাট হয়ে বিরাট বিরাট অট্টালিকা, তবুও যেইটুকুনি নিউক্লিয়ার ফ্যামিলিতে যে সংকীর্ণতার মধ্যে তারা বড় হয়, সেই সংকীর্ণতা গণ্ডি ছাড়িয়ে খেলার মাঠ তাদের উদারতা শেখায়। ছোটবেলায় বুড়ি বসন্ত, হাডুডু, পিট্টু, ডাঙ্গুলি, নানান রকম খেলা আমরা খেলেছি। হাওড়া জগাছা বারোয়ারি তলা থেকে পূর্ণা ঘোষ দি লিখেছেন, আর এরকম নানান বার্তা। 15 দিন পর আবার এলাম মনের মেলোডিতে। শিশুদের খেলার সময় করে দিতে হবে, তাদের সাথে একটু হলেও সময় দিতে হবে। বিকেলে শিশুরা যত বাইরে গিয়ে অন্য বাচ্চাদের সাথে খেলবে, মন শরীর দুই ভালো থাকবে। এবং আমার পরিবারে রোজ বিকেলে পাশে মন্দির, সেখানে আমার 2.5 বছরের মেয়েটিকে আমরা নিয়ে যাই, সবার সাথে সে খেলাধুলায় মেতে থাকে। রোজ বিকেলে বাচ্চাদের খেলার মাঠে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে লিখেছেন, আর চলে যাই তার পরের বার্তায়। সেই পরের বার্তা দিয়েছেন কে দেখি তার নাম, হ্যাঁ, অনিরিনা ঘোষ বেহালা থেকে লিখেছেন, শুভ সকাল। আমরা বড়রাই তো চাই বাচ্চারা বড়দের মতো হয়ে যায়, শিশু সুলভ আচরণ যাতে তাদের না থাকে। এমনিতেও তাদের না আছে খেলার সাথে, না আছে খেলার মাঠ। খেলার মাঠগুলো দখল করে নিয়েছে ইমারত আর কংক্রিটের জঙ্গল আর আবর্জনার স্তূপ। পড়ার সময়ের ফাঁকে ফাঁকে অভিভাবকরা বাচ্চারা সময় করে বিভিন্ন প্রান্তে ছোটাছুটি করে কিছু না কিছু শেখার জন্য, তাদের ভবিষ্যতে যা কাজে লাগবে। যৌথ পরিবার ভেঙে গেয়া যাওয়াতে বাড়িতে ভাই বোন সেভাবে নেই, তাই খেলাধুলার সাথীর বড়ই অভাব। আর ওই যে নিউক্লিয়ার ফ্যামিলির সংকীর্ণ গণ্ডি, তার বাইরে যাওয়ার অতিক্রম নেই। আগের কার দিনে যেটা ছিল যে খেলার মাঠে নিয়ে যাওয়ার প্রচুর ভাই বোন ছিল এবং বড় দাদারা দিদিরা ছিল এবং কাকা জ্যাঠারাও ছিলেন বা জেঠি কাকিরা পিসিরাও ছিলেন। তো এই রকম যেহেতু সংকীর্ণতা, তাই মাত্র স্কুলই ভরসা। স্কুলের বন্ধুদের মধ্যেও এখন যেন রেষারেষি স্বার্থপরতা। মোবাইল হাত থেকে কেড়ে নিয়ে টিভি বন্ধ করে দিয়েও, বকাবুকি মারধর করেও কিন্তু সমস্যা সমাধান হচ্ছে না। তাই খেলার মাঠে নিয়ে যেতে গেলে বড়দেরকে কিন্তু আত্মত্যাগ করতে হবে, তাদের সময় বার করতে হবে, তাদেরও মোবাইল নির্ভরতা কমাতে হবে, তাদেরকে হাতে ধরে নিজেদেরকেও মাঠে যেতে হবে। অনিরিনা ঘোষ বেহালা থেকে লিখেছেন, অনেক বার্তা পড়ে নিলাম, চলে যাই পরের গানে, শুনবো পরের গান, আর কথা হবে আপনাদের সাথে আবারও।

খেলার মাঠে ছুটবে শিশু, ঘরের বাঁধন ছেড়ে দুহাত দিয়ে লুটবে তারা এই আকাশটারে, হৃদয় তাদের উঠবে ঘোরে ছন্দের পারিজাত, সহসাই আলো হবে আধার ঘেরা রাত। পায়েল বন্দ্যোপাধ্যায় লিখেছেন বেলঘড়িয়া থেকে কবিতা ঘেরা এই বার্তা। আর তারপরের বার্তা পাঠিয়েছেন সুতপা বসু দমদম পার্ক থেকে, ছোটবেলায় খুব খেলা করেছি, এখন অনেক রকমের খেলা, আমাদের বাড়ির সামনে অনেক বড় মাঠ ছিল, সেখানে বিকেলবেলা খেলতাম হাডুডু, ব্যাডমিন্টন, বুড়ি বাসন্তী, তারপরে এরকম কুমিরডাঙ্গা, দড়িয়া বান্দা, এরকম নানান রকমের খেলা, আর শরীর মন দুই তাই ভালো ছিল। এখন বাচ্চাদের জন্য খুব কষ্ট হয়, খেলার মাঠ যেন আমাদের প্রাণ ছিল, এখনকার বাচ্চাদের এত পড়ার প্রেশার আর অন্যান্য অ্যাক্টিভিটিস, তাই খেলার সময় ওরা বাড়ি করতে পারে না, তাই শরীর গঠন করার জন্য, মন গঠন করার জন্য সময় নেই। অভিভাবকদেরকে চেষ্টা করতে হবে, সচেষ্ট হতে হবে, সকলে ভালো থাকবেন এই কামনাই করেছেন সুতপাদি। আর খেলা নিয়ে সত্যি কথা বলতে, খেলা আমাদের হার স্বীকার করতে শেখায়, এটা খুব প্রাসঙ্গিক। চিনার পার্ক থেকে লিখেছেন যে কিভাবে খেলাধুলা আমাদেরকে শেখায়। আশিস দত্ত লিখেছেন যে ক্রীড়া সাংবাদিক মতিনন্দী বলতেন, সব বাবা মা বাচ্চারা লেখাপড়া করে না বলে অভিযোগ করেন, কিন্তু খেলাধুলা করে না বলে কোনো বাবা মাকে বকাঝকা করতে দেখেনি। এখন পড়াশোনা, টিউশন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য বাচ্চারা মাঠমুখো হচ্ছে না, কিন্তু প্রফেশনালি খেললেও কিন্তু কেরিয়ার তৈরি হয়। আশিস দত্ত লিখেছেন সল্টলেক থেকে। হ্যাঁ, প্রফেশনালি যারা খেলাধুলা করেন তারা কিন্তু খেলাধুলায় তবু আগ্রহী, কিন্তু অ্যামেচারিশলি খেলাধুলা করাতে আগ্রহটা বড্ড কম। খেলার মাঠে আমাদের কিন্তু বাচ্চাদের ফেরাতেই হবে।

হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য লিখেছেন। সুপ্রভাত, খুব ছোট ছিলাম, দাদা খেলায় নিত কিন্তু আমাকে কোনো রকম মার্কস দিত না, তবুও খুব আনন্দ পেতাম। আর শিপ্রাকাড়ার মল্লিকপাড়া বেতর হাওড়া চার থেকে লিখেছেন, ডাকছে আকাশ ডাকছে বাতাস, এখন বাচ্চারা খেলতে পারে না কিন্তু তবুও, এবং তাদের শখও খুব কম খেলার মাঠে যাওয়ার, এবং আমরা বড়রাই সেজন্য দায়ী, আমরা তাদের নিয়ে প্রতি জায়গায় প্রতিযোগিতায় নেমে আছি, নিজেদের নানান ইচ্ছে পূরণ করছি তাদের মাধ্যমে। কাউকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, বাচ্চাদের কোনো দোষ নেই, তাদের দোষ কোথায়? আমার বাড়ির কাছে দেখলাম ফুটবল ক্রিকেট খেলার মাঠ আছে, ভলিবল খেলার মাঠ আছে, এবং নানান প্রশিক্ষণের ব্যবস্থা আছে, অনেক ছেলেমেয়েরা শেখে, অনেককেই বাবা মারা নিয়ে আসেন নানান জায়গা থেকে খেলতে, তারা আসে। সত্যি কথা বলতে এই সমস্ত ক্লাবের মাঠে নানান খেলার ব্যবস্থা করা আছে কিন্তু দেখা যায় খুব কম বাবা মারাই উৎসাহে এবং খুব কম ছেলেমেয়েরাই যায়, কারণ তারা পড়াশোনা নিয়ে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে নানান জায়গায় টিউশনে কোচিং সেন্টারে পড়তে ব্যস্ত। তাই বড়রা যদি বাচ্চাদেরকে নিজেদের মনের খোরাক মেটানোর জন্য, নিজেদের স্বাদ পূরণের চাবিকাঠি না মনে করে খেলার মাঠে নিয়ে যায় তাহলে মনে হয় ভালো হবে। শিপ্রাকাড়ার লিখেছেন, আর সব থেকে বড় কথা যে শিপ্রাদি বলেছেন আমি 9:15 মেসেজ পাঠিয়েছি, পড়বেন তো? অবশ্যই, আমি মোটামুটি সবার মেসেজই পড়ার চেষ্টা করছি, আগে হোয়াটসঅ্যাপ পড়ে তারপরে আপনাদের বার্তা। এবার কিশোর দা লিখেছেন বালি হাওড়া থেকে, সেটাও বলছি, যে সময় বড় হয়েছি সে সময় প্রচুর মাঠ ছিল বালিতে, অনেক বড় বড় ঝিল ছিল, পুকুর ছিল, সেই সমস্ত জায়গাগুলো আমরা চষে বেরিয়েছি, এখন আর নেই বললেই চলে, সে যে কী আনন্দ ছিল কি বলবো। তখন মোবাইল ছিল না, 2-3 ঘন্টা আমরা জলেই থাকতাম, সাঁতার কাটতাম, বিকেলে মাঠে থাকতাম, চোর চোর খেলতাম, ফুটবল ক্রিকেট কাবাডি বুড়ি বসন্ত নানান খেলা পিট্টু খেলতাম, এখন খেলার নামই জানে না বাচ্চারা, কিছু করার নেই, সময়ের সাথে সাথে হারিয়ে গেছে, না করতে তো হবে, মোবাইল ছেড়ে ওদেরকে মাঠে নিয়ে যেতে হবে আমাদের বড়দের, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, যাতে রোগ ব্যাধি না হয়, যাতে ডাক্তারের কাছে ছুটতে না হয়। পুরনো মাঠঘাট পুকুর সব চোখের সামনে যেন দেখতে পেলাম, ছোটবেলার বন্ধুদের নিয়ে খেলাধুলা করতে পারছি যেন মনে হলো। আর সময়নি মনিকা মাইতি নামখানা থেকে লিখেছেন, বাড়ি ফিরে স্কুল থেকে খেলতে যেতাম, স্কুল থেকে বাড়ি ফিরে নানান ধরনের খেলা খেলতাম। আর আর লিখেছেন আরেকটি বার্তা, লিখেছেন সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে, ছোটবেলায় ছিল মধুর বেলা, খেলা শুধুই খেলা, প্রতিদিন ছিল মজার দিন, শুধুই আনন্দমেলা, বন্ধুগুলো ছিল সহজ সরল, হিংসা ছিল না মোটে, সবাই বলতো আমাদের মতন বন্ধু কমি জোটে। আর সময় নিল শেষ গানে অর্পিতা বলবে টাটা বাই বাই।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। সারা দেশ জুড়ে আজ অপারেশন সিন্ধুরের প্রথম বার্ষিকী উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী এই উপলক্ষে সশস্ত্র বাহিনীর সাহসিকতার প্রশংসা করে তাদের অভিবাদন জানিয়েছেন। পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের মেয়াদ আজ শেষ হচ্ছে। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে কলকাতা নবনির্বাচিত বিজেপির সরকার শপথ গ্রহণ করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। তামিলনাড়ু ও কেরালায় সরকার গঠনের প্রক্রিয়া চলছে। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম ভারত সফরের তৃতীয় দিনে আজ মুম্বাই সফর করছেন। আইপিএল ক্রিকেটে আজ লখনউ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। সারা দেশজুড়ে আজ অপারেশন সিন্ধুরের প্রথম বার্ষিকী উদযাপিত হচ্ছে। গত বছর 7ই মে অর্থাৎ আজকের দিনে ভারত, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 9টি সন্ত্রাসবাদী ঘাঁটির ওপর সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে পাক মদতপুষ্ট 100 জন সন্ত্রাসবাদী নিহত হয়। 2025-এর 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের আচমকা হামলায় নিরীহ পর্যটকদের মৃত্যু হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে এক বার্তায় বলেছেন, সন্ত্রাসবাদ ও ভারতের সার্বভৌমত্ব এবং নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিতকারী শক্তির বিরুদ্ধে ভারতের সুদৃঢ় অবস্থান অপারেশন সিন্ধুরের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। তিনি এই উপলক্ষে সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তারা অসাধারণ সাহস ও দৃঢ়তা দেখিয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সাফল্য পেয়েছে। তিনি বলেন, সশস্ত্র বাহিনীকে আজকের দিনে সমগ্র দেশ অভিবাদন জানাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই উপলক্ষে এক সোশ্যাল মিডিয়া পোস্টে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। শ্রী মোদী বলেছেন, অপারেশন সিন্ধুরে ভারতের সেনাবাহিনীর অতুলনীয় সাহস এবং দক্ষতা দেখা গেছে। পেহেলগাঁওয়ে নিরীহ ভারতীয় নাগরিকদের হত্যার বিরুদ্ধে সেনাবাহিনী সন্ত্রাসবাদীদের উপযুক্ত জবাব দিয়েছিল। সমগ্র জাতি আজ সশস্ত্র বাহিনীকে তাদের সাহস ও শৌর্যের জন্য কুর্নিশ জানাচ্ছে।
1: टेरर और टॉक एक साथ नहीं हो सकते, टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিন্ধুরের প্রথম বর্ষপূর্তিতে ভারতীয় সেনাবাহিনীর শৌর্য

আত্মবলিদানে শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে বার্তায় মন্ত্রী বলেন, সেনাদের নিষ্ঠা ও বীরত্ব দেশের সুরক্ষাকে সুনিশ্চিত করেছে। অপারেশন সিন্দুর ভারতের সংকল্প ও সামরিক প্রস্তুতির প্রতীক। তিনি আরও বলেন, অপারেশন সিন্দুর প্রমাণ করেছে ভারতীয় সেনা সমস্ত রকম প্রতিকূলতার মোকাবিলা করার জন্য প্রস্তুত। এই সেনা অভিযান ভারতের আত্মনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার অন্যতম নিদর্শন বলেও মত ব্যক্ত করেন প্রতিরক্ষা মন্ত্রী। পশ্চিমবঙ্গে বর্তমান বিধানসভার মেয়াদ আজ শেষ হচ্ছে। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য গতকাল শপথ গ্রহণ অনুষ্ঠান এবং ভোট পরবর্তী হিংসা রুখতে নবান্নে মুখ্য সচিব দুষ্যন্ত নাড়িয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সঙ্গে ছিলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, রাজ্যের দলের মুখ্য পর্যবেক্ষক সুনীল বনসল, দলের নেতা সৌমিত্র খাঁ, জ্যোতির্ময় সিং মাহাতো প্রমুখ। পরে এক সাংবাদিক বৈঠকে সৌমিক ভট্টাচার্য জানান, আগামীকাল নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। পরদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা না দিলে সাংবিধানিক নিয়ম মেনেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে তিনি জানান। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ। প্রায় 4,000 পুলিশকর্মী ওই দিন মোতায়েন থাকবেন। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে পুলিশি তদন্তে ও সিসিটিভি ফুটেজ থেকে বেশ কিছু তথ্য জানা গেছে। এদিকে গতরাতেই ফরেন্সিক দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে হত্যা তদন্তে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছে। এতে পুলিশের পাশাপাশি সিআইডি আধিকারিকরাও রয়েছেন। সিআইডির একটি দল সেখানে গেছে বলে খবর। চন্দ্রনাথ রথের দেহ আজ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গতরাতে বিধানসভার কাজ সেরে গাড়ি করে ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। আশঙ্কাজনক অবস্থায় তার গাড়ির চালক বুধদেব বেরা হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপি এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে। পরিকল্পনা মাকে ঠান্ডা মাথায় এই খুন করা হয়েছে বলে শুভেন্দু অধিকারী দাবি করেছেন। তৃণমূল কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা করেছে। সামাজিক মাধ্যমে পোস্টে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তে দাবি জানিয়েছে তারা। চেন্নাইয়ের রাজভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন তামিলাগা ভেত্রী কাজগাম অর্থাৎ টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। বিধানসভা নির্বাচনে 108 আসনে জয়লাভ করার পর গতকাল দলের প্রবীণ নেতা কে এস সেঙ্গোত্তাইয়ান, এন আনন্দ এবং আদবর্জুনা সহ অন্যান্য প্রতিনিধিদের নিয়ে তিনি সরকার গঠনের দাবি পেশ করেন। কেরালামে নবনির্বাচিত কংগ্রেস বিধায়করা আজ তিরুবনন্তপুরমে বৈঠক করবেন। সেখানে পরিষদীয় নতুন নেতা দলের নির্বাচিত হবেন। এরপর তারা রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকারের কাছে নতুন সরকার গঠনের দাবি জানাবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম আজ তার ভারত সফরের তৃতীয় দিনে মুম্বাইয়ে জাতীয় স্টক এক্সচেঞ্জ পরিদর্শন করেছেন। তিনি সেখানে চিরাচরিত প্রথায় ঘণ্টা বাজান। এনএসির ম্যানেজিং ডিরেক্টর আশিস কুমার চৌহান এবং অন্যান্য শিল্পপতিরা তাকে স্বাগত জানান। পরে প্রেসিডেন্ট লাম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। একটি বাণিজ্য মঞ্চের সভাতেও তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় মুম্বাইয়ের রাজভবনে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন তার সম্মানে এক নৈশ ভোজের আয়োজন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল এক উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। দুদেশের রাষ্ট্রপ্রধানদের এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্বাক্ষরিত হয়েছে 13টি চুক্তি। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই সেদেশ সফররত বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বেজিংয়ে মিলিত হয়েছেন। তাদের সঙ্গে বাণিজ্য ও পরিকাঠামো ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে আলোচনা হয়েছে। চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, তার দেশ বাংলাদেশের জাতীয় উন্নয়ন কর্মসূচিতে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে কাজ করতে প্রস্তুত রয়েছে। চীনের বিদেশ দপ্তরের এক মুখপাত্র সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, চীন বাংলাদেশের সঙ্গে সুপ্রতিবেশী অংশীদার হিসেবে কাজ করতে চায়। সেদেশের ঐক্য, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক পুনরুজ্জীবনের কাজে তাদের সহায়তা করতে চায়। বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। দেশজুড়ে রোগ নির্ণয় সরঞ্জামের ঘাটতি দেখা দেওয়া ব্যাহত হয়েছে রোগ পরীক্ষা ব্যবস্থা। গত 52 দিনে মৃতের সংখ্যা 324 পৌঁছেছে। গত 24 ঘণ্টায় দেশজুড়ে 1,000 বেশি শিশু জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। 373 নমুনা পজিটিভ এসেছে। পশ্চিমবঙ্গের সিঙ্গুরের জমিতে কারখানা না হওয়ায় ক্ষতিপূরণ বাবদ টাটা সংস্থাকে 765 কোটি টাকারও বেশি মিটিয়ে দেওয়ার নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 8 সপ্তাহের জন্য এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ রায়। যদিও এই সময়ের মধ্যে রাজ্যকে ব্যাংক গ্যারেন্টি জমা দিতে হবে। উল্লেখ্য, 2023 সালের অক্টোবরে 3 প্রাক্তন বিচারপতি

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का देश के सभी एग्जाम वॉरियर्स के लिए विशेष संदेश।
2: शिक्षा की जीवन में भी जरूरत है, समाज जीवन में भी जरूरत है, इसको अंडर एस्टिमेट नहीं करना चाहिए।
1: NCPCR आयोजित कर रहा है परीक्षा पर्व, जिसके लाइव सेशन के दौरान आप परीक्षा से संबंधित प्रश्न एक्सपर्ट से पूछ सकते हैं, जो कि 23 अप्रैल से 23 मई तक चलेंगे। अधिक जानकारी के लिए www.ncpcr.gov.in पर लॉगिन करें।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold।
4: স্টুডিও ঘড়িতে এখন সময় ঠিক 1:12 হয়ে 10 সেকেন্ড। প্রত্যেক দিনের মতো আজকেও এসে পড়েছি তোমায় গান শোনাতে। স্টুডিও প্রান্তে আমি সুদীপ্ত,
5: আমি কৃষ্ণা। আমরা ভেবেছিলাম যে একেবারে ভিজে চুপচুপে একসা হয়ে স্টুডিওতে ঢুকতে হবে, না রাস্তায় যতটা বৃষ্টি, তারপর স্টুডিও ঢোকার মুখে দেখলাম না রোদ উঠেছে, ওই যে মেঘলা ভাঙা রোদ উঠেছে, লাগছে ভারী মিষ্টি। তো আপনাদের কখনো কখনো গান শোনাতে আসলে, মানে যখন আসি তখন রাস্তাটা বড় মধুর হয়ে ওঠে, আজকের দিনটাও তেমন। আমরা প্রথম যে গানটি

0: শুরু মানে শুনবো সেটি নির্মলা মিস্ত্রির কণ্ঠে।
1: হ্যাঁ, আর সেই গানটি শুনতে চেয়েছেন রবীন মান্না, জুজার সাহা, পাঁচলা, হাওড়া থেকে।

0: প্রথমেই গানটি দিয়ে শুরু করলাম, মনে করো মনে মনে। এর পরে যে গানটি শুনবো, না বৃষ্টির কথা যখন বললাম তখন একটু ঝড়ের কথা হোক,
1: বেশ
0: হ্যাঁ ঝড়ের কথা হোক,
1: হেমন্ত মুখোপাধ্যায়।
0: হেমন্ত মুখোপাধ্যায় অনুরোধ করেছেন সুজয় এবং সুদীপ্ত মণ্ডল, ঠাকুর পুকুর, কলকাতা 63 থেকে।

কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: কৃষ্ণচূড়া নেই বটে, কারণ গ্রীষ্মের ফুল ফুটতে শুরু করেছে, কিন্তু তবুও এই পলাশ শিমুল কৃষ্ণচূড়ার গান আমাদের সবসময় শুনতে ভালো লাগে। শুনতে চেয়েছিলেন আলাউল মল্লিক, দেওড়া আমতা হাওড়া থেকে।
1: চলে যাব পরের গানে। পরের গানটির শিল্পী মান্না দে গানটির জন্য অনুরোধ করেছেন এস এম ছবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে। শুনবো মান্না দের সেই গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: যে গানটি আমরা শুনছিলাম সেই গানটির শিল্পী কেএল সাইগাল। গানটির জন্য অনুরোধ করেছিলেন জয়দীপ রায় বাঘা যতীন কলকাতা থেকে। চলে যাব পরবর্তী গানে। পরবর্তী গানের শিল্পী
1: প্রতিমা বন্দ্যোপাধ্যায়। শুনতে চেয়েছেন কৌশিক দত্ত খরসরাই বেগমপুর হুগলি থেকে।

0: চলে যাব পরের গানে। পরের গানটির দ্বৈত কণ্ঠে গিয়েছেন অরুন্ধতী হোম চৌধুরী এবং শিবাজী চট্টোপাধ্যায়, এবং শুনতে চেয়েছেন
1: তাপসকান্তি ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট, গোড়াবাজার থেকে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: কিছু কিছু গান চুপ করে শুনতে হয়, যদিও অনেকে বলবেন ওমা একদম ভর দুপুরবেলা একেবারে মাঝরাত্রির গান শুনলাম প্রায়, কিন্তু কখনো মনে হলো কি যে গানটা অন্যরকম লাগলো?
1: আসলে গানের শব্দ, গানের সুর সব মিলিয়ে আমাদের মনটাকে কখন যে কোথায় নিয়ে যায় আমরা বোধহয় নিজেরাও সেটা জানতে পারি না। যে গানটি আমরা শুনছিলাম মান্নাদের কণ্ঠে, সেই গানটির জন্য অনুরোধ করেছিলেন সোমা গান।

0: বলি সালকিয়া হাওড়া থেকে।
1: এরপরে অংশুমান নন্দীর অনুরোধ দৌলতপুর আরামবাগ হুগলি থেকে, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

0: জলে নেব না আর থুই পাবে না, ও সত্যি সত্যি মানে ততটাই নামতে হয় যতটাতে থই পাওয়া যায়। এর পরে যে গানটি সেটি আশা ভোসলে এবং রাহুল দেববর্মণ
1: দ্বৈতকণ্ঠে
0: রাজা ভর কলকাতা হাতিবাগান থেকে এ গান শুনতে চেয়েছেন।

চলে যাচ্ছে পরের গানে। পরের গানটি শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়। শুনতে চেয়েছেন আলপনা এবং কৃষ্ণা ভট্টাচার্য, জামশেদপুর থেকে।

0: আমরা পৌঁছে গেছি একদম শেষ গানে, মানে আর একটি গানই আমরা শুনতে পারবো, কারণ স্টুডিওর ঘড়ির কাঁটায় একটা বেজে 55 মিনিট হয়ে 5 সেকেন্ড। আমরা শেষ গান শুনছি গীতা দত্তের কণ্ঠে, আর শুনতে চেয়েছেন অপর্ণা মজুমদার সিঙ্গুর থেকে। আপনাদের সঙ্গে ছিলাম আমি কৃষ্ণা,
1: আর আমি সুদীপ্ত।
0: আমরা ফিরে আসছি আবারও 2:30 সুরেলা সফরে। এফএম গোল্ডের সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে নিশ্চয়ই থাকবেন।

ছোট করে একটু আবহাওয়ার খবর জানিয়ে দিই। আগামী দু তিন ঘন্টার মধ্যে পুরুলিয়ার বেশ কয়েকটি জায়গায় ঘন্টায় 30-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

0: আজকের ম্যাটিনি মেগাস্টারে আমরা এক মায়ার কথা বলবো, এমন এক শিল্পীর যিনি পর্দার প্রতিটি ফ্রেমে এঁকেছেন জীবনের স্পন্দন, চোখের ভাষায় বলেছেন হাজারো অজানা গল্প। তিনি ওয়াহিদা রহমান, ভারতীয় চলচ্চিত্রের এক চির সবুজ অধ্যায় যার সৌন্দর্য সময়ের সীমানা ছাড়িয়ে আজও সমান উজ্জ্বল। পিয়াসার ম্লান আলো হোক বা গাইডের রঙিন আবেশ, প্রতিটি চরিত্রে তিনি যেন নতুন করে জন্ম দিয়েছেন, নতুন করে ভালোবাসতে শিখিয়েছেন দর্শককে।
1: এমন একজন মানুষ যাকে আনকমন বিউটি বলা যায়, ভারতীয় ছবির একটা বড় সময়, বড় অংশ ওয়াহিদা রহমানকে ঘিরে। তার সৌন্দর্য, তার অভিনয়, যে যে চরিত্রগুলো, সেই চরিত্র বাংময় হয়ে উঠেছে তার উপস্থিতিতে। কখনো কখনো গানটি তার লিপে নয়, কিন্তু চরিত্রে তিনি অসম্ভব সজীব। এই যে যেমন মোহাম্মদ রফির কণ্ঠে যে গানটি দিয়ে শুরু করলাম আজকে, এই গানে সাদা পরীর মতো বিছানায় তিনি শুয়ে আছেন, রাতের ছবি, কিন্তু কি অসাধারণ গান, কি অসাধারণ কথা, এবং কি অসাধারণ সেই চরিত্রের সঙ্গে মুছে যাওয়া।
0: চলচ্চিত্রের 50 থেকে 70-এর দশক, এই দীর্ঘ সময় যিনি পর্দায় উজ্জ্বল উপস্থিতি নিয়ে দর্শক মনকে ভরিয়ে রেখেছিলেন, আজও ভরিয়ে রেখেছেন, তাঁকে নিয়েই আমাদের আজকের সুরেলা সফরে ম্যাটিনি মেগাস্টার।

0: 1938 সালে তার জন্ম। 1938 সালের ফেব্রুয়ারি মাসে তার জন্ম তামিলনাড়ুর একটি মুসলিম পরিবারে, এবং অনেকে অবশ্য বলেন তার হায়দ্রাবাদে জন্ম হয়েছিল। তার পিতার নাম ছিল মোহাম্মদ আব্দুর রহমান এবং মাতার নাম মুমতাজ বেগম। চার বোনের মধ্যে সবচেয়ে ছোট। শৈশবে তিনি এবং তার বোনেরা চেন্নাইতে ভরতনাট্যমের প্রশিক্ষণ নিয়েছিলেন। দুটো প্রফেশন ছোটবেলা থেকে খুব পছন্দ ছিল, সেটা হলো একটি হলো তিনি নৃত্যশিল্পী হবেন, আরেকটি হলো তিনি ডাক্তার হবেন। এর কোনোটাই হওয়া হয়নি, কারণ তার বাবা মাদ্রাজ প্রেসিডেন্সিতে কর্মরত তখন, তখনও অবিভক্ত ভারত, ভারত স্বাধীন হয়নি। তখন তিনি বিশাখাপত্তনমের সেন্ট জোসেফ কনভেন্টে পড়াশোনা করেন, এবং তার বাবা যিনি ছিলেন জেলা কমিশনার, যদিও তার কিশোরী বয়সেই বাবা চলে যান। ওয়াইদার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, কিন্তু ওই যে বাড়ির পরিস্থিতি, মানসিক পরিস্থিতি, মায়ের অসুস্থতা, এই সমস্ত কিছু থেকে, মানে সমস্ত কিছু তাকে এমনভাবে বিপর্যস্ত করে ফেলল যে পরিবারকে সাহায্য করার জন্য তিনি চাইলেন যে তার নাচটাকে মাধ্যম করে যদি ছবিতে কাজ করা যায়।
1: একদমই তাই।
0: এবং তারপরে তামিল চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ, যদিও তামিল চলচ্চিত্রে আত্মপ্রকাশ হয়েছিল নৃত্যশিল্পী হিসেবে, যদিও তার আগে তেলুগু চলচ্চিত্র রজুলু মারাইতে তিনি একটি নৃত্য পরিবেশন করেছিলেন 1955-তে। এইরকমভাবে দাক্ষিণাত্যের কিছু চলচ্চিত্রে তিনি অভিনয় করেন, এবং এর পরে 1950-এর পর তার জীবন বদলে গেল। ভারতীয় ছবি আবিষ্কার করল এক অসাধারণ অন্যরকম সুন্দরী নারীকে।
1: একদম শুরুতেই যে গানটি আমরা শুনলাম, মানে দ্বিতীয় গান হিসেবে আজকের অনুষ্ঠানের, 1976-এ নির্মিত কভি কভি ছায়াছবি থেকে। এই ছবিতে, যদিও একটু পরের দিকের ফিল্ম এটা, তো এই ছবিতে ওয়াইদাকে এমন একটা ভূমিকায় আমরা পেয়েছি যেখানে তার যে মানসিক দ্বন্দ্ব, মাতৃত্বের যে দ্বন্দ্ব, সেটা ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি। এই যে গানটা যখন হচ্ছে, পিকচারাইজেশনটা অনেকটা এইরকম যে বাড়িতে অঞ্জু আর অমিত রয়েছেন, ওয়াইদা এবং অমিতাভ বচ্চন, সঙ্গে রয়েছে তাদের ছোট্ট মেয়ে সুইটি। ইতিমধ্যে একটি অনাকাঙ্ক্ষিত অতিথি এসেছেন পিঙ্কি তার আসল মায়ের খোঁজে, এবং যখন এই গানটি অঞ্জু গাইছে তার ছোট্ট মেয়েটির জন্য, সুইটির জন্য, তার চোখ কিন্তু মাঝে মাঝেই চলে যাচ্ছে পিঙ্কির দিকে। এই যে দ্বন্দ্ব তার মুখে, এই দ্বন্দ্বরত অনুভূতিগুলো তিনি যেভাবে দেখিয়েছিলেন তা সত্যি বিরল। খুব সংবেদনশীল নায়িকা না হলে বোধহয় এগুলো ফোটানো যায় না।
0: আমরা 50-এর কথায় আসি। তুমি বললে একটু পরের দিককার ছবি, আমরা একটু পরের দিককার ছবি দিয়ে শুরু করেছি। আসলে কি হয়েছে, আমরা আলোচনা করছিলাম যে আমরা কথা বলবো না, গান শোনাবো, এরকমটাই। কিন্তু 50-এর দশকে, মানে যে সময়টা তিনি ছবিতে আসছেন, সেই সময় অলরেডি যারা রয়েছেন, মধুবালা, নার্গিস, মীনা কুমারী, মানে তৎকালীন জনপ্রিয় অভিনেত্রী, এবং সেই সময় একটা নতুন ধারা, মানে নতুন মুখ, মানে একজন নতুন অভিনেত্রী, তিনি নতুন করে কিছু দেবেন তো, মানে একদম অন্যরকমভাবে দর্শক তাকে চিনবে, সেই রকম একটা জায়গা একদম প্রথমেই পেলেন যে ছবিতে, মানে প্রথম দিককার ছবি যদি বলি তাহলে এই ছবিটি।

খুব আকস্মিকভাবেই ভাইদার সঙ্গে গুরুদত্তের একদিন দেখা হয়ে গিয়েছিল, প্রায় অ্যাক্সিডেন্ট সেই রকমই। এবং তারপর গুরুদত্তের সঙ্গে তার ক্রমশ পরিচয়, সেই পরিচয় থেকে ঘনিষ্ঠতা, অন্যতম প্রিয় নায়িকা হয়ে ওঠা, এ কথা ভারতীয় চলচ্চিত্রের সকলেই জানেন, যারা ভারতীয় চলচ্চিত্র সম্পর্কে সামান্যতম খোঁজখবর রাখেন।

0: এবং পুরনো ছবি সম্পর্কে খোঁজখবর রাখেন তারা জানেন। এই ছবিটা পিয়াসা, এটি একটি ক্লাসিক সত্যি কথা বলতে কি, এবং এই ছবিটা কলকাতার পটভূমিতে তৈরি একজন অসফল উর্দু কবি যার রচনা প্রকাশকদের কাছে বারবার প্রত্যাখ্যাত হতো এবং গতানুগতিক প্রেমের বিষয় নিয়ে সে লিখত না, সে লিখত বেকারত্ব নিয়ে, দারিদ্র নিয়ে, সামাজিক সমস্যা নিয়ে। তার ভাইরাও তার পেশাকে অপছন্দ করত এবং বাতিল কাগজের মতো তার সমস্ত লেখা ছুঁড়ে ফেলে দিত। এই রকম একটা অদ্ভুত মানে গল্প, এবং যে গল্প প্রথমে দিলীপ কুমারকে অফার করা হয়েছিল, যদিও দিলীপ কুমার এই চরিত্রটা করতে চাননি, মানে পুরুষ চরিত্রটি পরবর্তীকালে গুরুদাত করেছেন এবং চিত্রনাট্য লিখেছেন গুরুদাত, গল্পটি লিখেছেন গুরুদাত, প্রযোজনা করেছেন গুরুদাত, অভিনয় করেছেন গুরুদাত ওয়াইদা রহমান, যদিও এই ছবিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন মালা সিনহা এবং জনি ওয়াকার।
1: যে গানটি আমরা শুনছিলাম এক্ষুনি গীতা দত্তের কণ্ঠে, সেই সিচুয়েশনটা ছিল অনেকটা এই রকম যে গুলাব নামে এক পতিতার চরিত্রে ওয়াইদাকে আমরা এখানে পাই, যে প্রথমে একজন একেবারে অচেনা মানুষকে দেখে অবাক হয়ে যায়, কারণ সেই অচেনা মানুষটি দেখে যে তার কবিতা আবৃত্তি করছে একজন। এরপর সেই লোকটিকে তার কাস্টমার ভেবে তার পিছু পিছু আসতে ইশারা করে। তার হাসিতে একটা দুষ্টুমির ভাব ছিল, সে মাথা ঝাঁকিয়ে লোকটিকে ইশারা করে বারবার করে ডাকছিল এবং তাকে বাড়ি পর্যন্ত আসতে অনুসরণ করতে বলছিল। এই যে সুর আর কণ্ঠের মেলবন্ধন, গীতা দত্তের কণ্ঠ, গানের সুর এবং তার সঙ্গে ওয়াইদার অভিব্যক্তি, অভিনয় জীবন্ত করে তুলেছিল চরিত্রটাকে। এরপর আমরা যাব কোন ফিলে, সলভাসাল।
0: সলভাসাল
1: আগে গান শুনিনি, তারপর কথায় যাই, কি বলো?
0: বেশ।

0: সালভা সালের গান শুনছিলাম আমরা। সুদীপ, তো 1958 ছবি, একটা গল্প বলতে খুব ইচ্ছে করলো। এই গল্পটা কিন্তু একদম মানে সামাজিক গল্প আর কি, পিয়াসার যেরকম গল্প একদম অন্য ধরনের একটি গল্প, সেরকমটা নয়। এবং আমরা গান শুনেছি, পিয়াসার গান শুনেছি এস ডি বর্মনের সুর, এই সালভা সালের সুরও এস ডি বর্মনের। এবং এই এইটা খুব মিষ্টি একটা, মানে যে গানটা আমরা এই মুহূর্তে শুনলাম, খুব মিষ্টি একটা গান। এবং এস ডি বর্মন সুরকার ছিলেন, মজরু সুলতানপুরি গান লিখেছিলেন। এবং এই এখানে কিন্তু ডিরেক্টরের সঙ্গে ওয়াইদা রহমানের একটা বেশ তর্কাতর্কি হয়েছিল, কারণ একটু খোলামেলা পোশাক পরতে বলাতে ওয়াইদা রাজি হননি। সেটা নিয়ে ভীষণ মন কষাকষি হয়েছিল। আরেকটি ঘটনা, সেটা হলো যে দেবানন্দ উল্টো দিকে অভিনয় করছেন সালভা সালে, তো দেবানন্দের নাম ছিল প্রাণনাথ, প্রাণনাথ আর কি, প্রাণনাথ নয় প্রাণনাথ। তো এত ভালো গান, মানে সে গান গায় যে ওয়াইদা বলেছিল যে প্রাণনাথের বদলে নাম হওয়া উচিত ছিল হেমন্ত কুমার। তো সালভা সাল বলতে আমরা যে গানটার কথা
1: মানে ভাবি, যে গানটার কথা প্রথমেই মনে পড়ে,
0: হ্যাঁ সে গানটা শুনে নি। আসলে ছবি, একটা ছবি যখন তৈরি হয় তখন নায়ক নায়িকা তো বটেই, তার পার্শ্ব চরিত্র, সেই ছবিতে তাদের উপস্থিতি, এবং একই সঙ্গে গীতিকার সুরকার এবং গায়ক।

0: 1959-এ গুরুদত্ত এমন একটি ছবি তৈরি করলেন যে ছবি সত্যি কথা বলতে কি যারা পরবর্তীকালে সিনেমা নিয়ে পড়াশোনা করে, ফিল্ম নিয়ে পড়াশোনা করে, সেই পাঠ্যসূচির অঙ্গ হয়ে গেল। সে ছবির নাম কাগজ কে ফুল। যদিও এই ছবিতে গুরুদত্ত যথেষ্ট খুব অপ্রত্যাশিতভাবেই বিপর্যস্ত হয়েছিলেন এবং সেই অর্থে গুরুদত্ত পরিচালিত প্রায় শেষ চলচ্চিত্র এবং শেষের দিককার চলচ্চিত্র এটা, কিন্তু প্রযুক্তির দিক থেকে কাগজ কে ফুলে এমন কিছু প্রায় বিপ্লব ঘটানো হয় যেটা সত্যি সত্যি ছবিটা দেখতে বসে বোঝা যায়। এবং এই ছবিতেও অভিনয় করেন ওয়াইদা, এবং আমরা বারবার করেই বলছি যে ওয়াইদা রহমান এবং গুরুদত্ত যাদের অন স্ক্রিন কেমিস্ট্রি এবং অফ স্ক্রিন কেমিস্ট্রি, এই দুই কিন্তু সেই সময় আলোচনার শিখরে থাকত।
1: যে গানটি এই মুহূর্তে আমরা শুনব কাগজ কে ফুল ছায়া ছবি থেকে, আমাদের যদি বলা হয় সেরা দশটি গানের নাম এক্ষুনি বলুন ভাইদাকে নিয়ে প্রোগ্রাম করতে গেলে, তো এই গানটির কথা অবশ্যই আসবে, যেখানে শান্তি আর সুরেশ মানে গুরুদত্ত তারা প্রথম

0: মানে একটা সময় মুখোমুখি হচ্ছে এবং সুরেশ যখন স্টুডিওতে ঢুকছে একটি অপ্রত্যাশিত শব্দে সে চমকে উঠছে। ঘুরে তাকিয়ে দেখে যে শান্তি চুপচাপ করে বসে বুনে চলেছে। দুজন দুজনের কাছাকাছি আসছে, একে অপরের প্রতি ক্রমশ আকৃষ্ট হচ্ছে, কিন্তু তবু তারা দুজনেই জানে একজন বিবাহিত। মানে শান্তি সেটা জানে, এই যে একটা অদ্ভুত, মানে সমস্ত কিছু তো ডায়ালগে থাকে না,
1: এবং সেটা বোধহয় মানে তাদের বাস্তব জীবনকে, মানে বাস্তবে তাদের যে জীবন সেই জীবনের খানিকটা প্রতিচ্ছবি আমরা সেই সময় দেখতে পেয়েছি। এবং ওয়াইদাকে আমরা যখনই ছবিতে দেখেছি, একটা জিনিস সুদীপ্ত, যে অনেক না বলা কথা তার চোখের এক্সপ্রেশনে, তার ঠোঁটের ভঙ্গিতে, তার ঘাড় বেঁকিয়ে যে তাকানো, এই সমস্ত কিছুতে বোঝা গেছে। মানে আমার কেন জানি না গুরুদত্তের ছবি আমরা যখন দেখতে বসি, যেখানে বিষণ্ণতা একটা খুব বড় উপজীব্য হয়ে ওঠে, আমরা কিন্তু ওয়াইদাকেও তার মধ্যে খানিকটা মিলিয়ে নিতে পারি, সম্পৃক্ত হয়ে যাওয়া যাকে বলে, একাত্ম হয়ে যাওয়া যাকে বলে। যখন আমরা ওয়াইদাকে ভীষণ উচ্ছল চরিত্রে দেখি, হয়তো অনেকের ভালো লাগে, ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে না।
0: আমার সুন্দরী হিসেবেই তুমি দেখতে চাও।
1: হ্যাঁ, আমার কেমন মানে কেমন করে যেন বিষণ্ণতার প্রতিমূর্তি হিসেবে যে অভিনয় ওয়াইদার কাছ থেকে আমরা পেয়েছি, সেই অভিনয় আমার বারবার দেখতে ইচ্ছে করে।
0: যে গানটি আমরা শুনবো, এজরি বারম্যানের সুরে আর গানের কথা কাইফি আজমির।
1: এই গানে দুজন গীতিকার ছিলেন, একজন কাইফি আজমি আর একজন শৈলেন্দ্র, আর অবশ্যই এজরি বারম্যান কম্পোজার। এটি কাইফি আজমির।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ ম্যাথিনি মেগাস্টার।

0: টুয়েলভ ও ক্লকের গান শুনছিলাম আমরা। দেখো সুদীপ্ত, আমরা এখনো সেই পাঁচের দশকেই আটকে আছি, 57, 58, 59 এই সময়টার মধ্যেই। মানে একজন যখন রাজ করে, মানে সেই অর্থে রাজত্ব করেন যখন, তখন একেবারে সেই চালিয়ে খেলা যাকে বলে,
1: মানে কোনো গানকেই ফেলা যাচ্ছে না। যখনই মানে গান স্ট্রল করে দেখছি যে আচ্ছা এই গানটাও বাজিয়ে দিই, এই গানটাও আর শুনবো না, মানে ব্যাপারটা ঠিক এই রকম হচ্ছে। এই সিচুয়েশনে এত চমৎকার, পিকচারাইজেশনটা এত সুন্দর, হাতে একটা কাগজ নিয়ে ঘুরে ঘুরে এত সাবলীল, মানে সেই আমরা বলি না নেক্সট ডোর নেভার, একদম ওয়াইদার। ওই যদি ব্যাপারটা দেখতে হয় তাহলে এই ফিল্মটা অবশ্যই দেখতে হবে।
0: এটিও কিন্তু গুরুদাত, গুরুদাত ওয়াইদার রহমান, তাই না? 1958 ছবি, এবং

0: এই ছবিটাও সেই মানে একদম অন্যরকম, মানে 1950-এর দশকের, মানে 5-এর দশকের সেরা বলিউডের যে চলচ্চিত্র তালিকা, এবং ঠিক একই রকমভাবে যেটা আমি বললাম যে ওয়াইদাকে ভীষণ শোকাহত এবং বিভ্রান্ত দেখাচ্ছে,
1: কিন্তু এটা তুমি বলতে পারবে না, কিন্তু তুমি বলতে পারবে না যে সবসময় তার মুখটা ওই ব্যথাতুর হয়ে থাকে
0: না,
1: এই সময় মুখটা ভীষণ প্রাণোচ্ছল, একবারে মানে ভীষণ জলি একটা মুডে তাকে আমরা পেয়েছি।
0: আমরা এরপরে যে ছবিতে যাব সে ছবিটিও মাইলস্টোন বটে, কিন্তু তার আগে আমাদের বিজ্ঞাপনের বিরতি আছে।
2: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का देश के सभी एग्जाम वॉरियर्स के लिए विशेष संदेश।
3: शिक्षा की जीवन में भी जरूरत है, समाज जीवन में भी जरूरत है, इसको अंडर एस्टिमेट नहीं करना चाहिए।
2: NCPCR आयोजित कर रहा है परीक्षा पर्व, जिसके लाइव सेशन के दौरान आप परीक्षा से संबंधित प्रश्न एक्सपर्ट से पूछ सकते हैं, जो कि 23 अप्रैल से 23 मई तक चलेंगे। अधिक जानकारी के लिए www.ncpcr.gov.in पर लॉगिन करें।
4: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর। সুরেলা সফরে আজ ম্যাথ

0: আমরা তাহলে স্কিপ করব 1962 তে, তাই তো?
1: পরিচালনা নয়, প্রযোজনা। আমরা শেষ পরিচালনা, গুরুদত্তের শেষ পরিচালনার কথা বলছিলাম একটু আগে, কিন্তু এ ছবিটি গুরুদত্তের প্রযোজনা। গুরুদত্ত, মিনা কুমারী, ওয়াইদা রহমান, নজির হোসেন। এবং এ ছবির কথা জানেন না যারা পুরনো ছবি দেখেছেন, যদিও এ ছবি রিমেক হয়েছে আবারও পরে 2016 আমরা এ ছবিকে পেয়েছি, সাহেব বিবি অর গুলাম, 1962।
0: বলিউডের একটা মাইল ফলক, মাইলস্টোন বলা যায় এই ফিল্মকে। আর এটাও বোধ হয় ঠিক যে গুরুদত্তের মানে টোটাল কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র হিসেবে এটা বিবেচিত হয়ে থাকে।
1: হ্যাঁ, এবং তৃতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তৃতীয় শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে এই ছবি পুরস্কৃত হয়েছিল, এবং বার্লিন চলচ্চিত্র উৎসবেও এটা গেছিল। সেটা কথা নয়, কথা হলো যে একজন, আমরা ওয়াইদা রহমানের কথা বলতে বসেছি তো, যে একজন অভিনেত্রী বা অভিনেতা যেই হন না কেন, তিনি যখন কাজটা করেন, কাজের প্রতি তিনি যখন দায়বদ্ধ হন, তিনি শুধুমাত্র চরিত্রটিকে দেখেন। এবং এই সময় গুরুদত্ত মানে তাকে বলেছিলেন, যদিও প্রযোজক ছিলেন গুরুদত্ত এবং পরিচালক ছিলেন আবরার আলভি, তিনি এই কথাটা বলেছিলেন যে এখানে কিন্তু আপনাকে মেইন চরিত্রটা আমরা দিতে পাচ্ছি না।
0: একদমই তাই, ছোটি বহু কিন্তু সেখানে
1: মিনা কুমারী কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্রটি করবেন, এবং দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ মানে দ্বিতীয় যে গুরুত্ব পাবে যে চরিত্রটি, সেটি আপনার, আপনি ভেবে দেখুন আপনি করবেন কি না। উনি কিন্তু একবারও, আমি একটু আগে বললাম যে যে সময় তিনি কাজ শুরু করছেন ওয়াইদা রহমান, এবং একদম অন্য ধরনের সৌন্দর্য ওয়াইদা রহমানের, এবং তিনি নৃত্যশিল্পীও বটে, তিনি অসম্ভব সুন্দর তার নাচের মুদ্রা, সেই সময় প্রায় মানে জলজল করছেন নক্ষত্রের মতো নার্গিস, মধুবালা, মিনা কুমারী এরা। এবং এই যে প্রত্যেকটা নক্ষত্র তাদের মতো করে তাদের বিভিন্ন চরিত্রাবলী নিয়ে আলাদা করে জেগে থাকবে আকাশে, এটা কিন্তু খুব কম কথা নয়, মানে কারোর আলো কারোর দ্বারা যে প্রশমিত হয়ে যাচ্ছে এমনটা নয়।
0: এই ফিল্মের কথাই ধরো, সাহেব বিবি অর গুলামিতে মানে মিনা কুমারীকে আমরা সেখানে ছোটি বহুকে পাচ্ছি, মানে চূড়া মানে ভীষণভাবে লাউড একটা মেকআপ বা ড্রেসে, তার সঙ্গে জবা কিন্তু ওয়াহিদা রহমান একদম মানে সিম্পলিসিটির বোধ হয় শেষ কথা, জবাকে যখন আমরা দেখছি সেখানে, অথচ কি অদ্ভুত ভাবে তিনিও সমান্তরাল ভাবে দর্শকদের চোখ টেনে নিচ্ছেন নিজের দিকে।
1: যদিও শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে গুরুদত্ত, শ্রেষ্ঠ পরিচালক আলভি, শ্রেষ্ঠ অভিনেত্রী মিনা কুমারী, মানে প্রত্যেকটা বিভাগেই এখানে বিজয়ী হয়েছিলেন, তবে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছিলেন ওয়াইদা রহমান। আমরা তিনি গাইছেন এমন একটি গান শুনবো, তাই তো?
0: একদমই তাই।

কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর। সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার।

0: चा छे चिक चिक चिक चा सच हुए सपना।
1: कालाबाजारे গান শুনছিলাম আমরা তো, গতানুগতিক হিন্দি সিনেমার নায়িকাদের থেকে এটা ছিল একেবারে একটা সতেজ পরিবর্তন বলা যেতে পারে। এখানে আলকা মানে ওয়াহিদা রহমান ইতিমধ্যেই নন্দের সঙ্গে তার বাগদান ভেঙে দিয়েছে, বিজয়ানন্দ ছিলেন ওই চরিত্রে এবং রঘুকে সেই সুসংবাদটি জানাতে ছুটে এসেছে। এবং এটা কিন্তু একটা বড় ব্যাপার যে অন্য একজনের সঙ্গে বাগদান সেরে ফেলেছিল জেনেও রঘু কিন্তু তার প্রেমে একেবারে মগ্ন ছিল। সে একটা নির্জন সৈকতে বিষণ্নভাবে সমুদ্রের দিকে তাকিয়ে বসে রয়েছে। আলকা কী করছে, তাকে খ্যাপাতে যাচ্ছে, মানে খ্যাপানো থেকে নিজেকে আটকাতে পারছে না। তার ঝলমলে হাসি, তার উজ্জ্বল চোখে একবারে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে এবং সেই উচ্ছলতা এবং মাঝে মাঝে জলের ওপর ঝুঁকে পড়ে সেই জল তুলে তুলে জল ছিটিয়ে দেয় রঘুর গায়ে, মানে এই যে ভীষণ সাবলীল, ভীষণ অন্যরকমভাবে আমরা ওয়াহিদাকে পেয়েছিলাম, যে একটা ধীর স্থির ব্যক্তিত্বময় যে চরিত্র সেটা থেকে সম্পূর্ণ নিজেকে সরিয়ে অভিনয় করেছিলেন কালাবাজার ছবিতে এই আলকার ভূমিকায়।
2: 1960 এই সময়টা কিন্তু ওয়াহিদার জীবনে একটা মানে নতুন সময়, মানে 62-র কথা তুমি ভাবো, যেখানে তিনি সত্যজিৎ রায় তাকে মনোনীত করছেন তার ছবির জন্য অভিযান 1962-তে। এরপরে বাত এক রাত কি, এরকম এক দিল সৌ আফসানে 1963, এরকম পরপর ছবি। আমরা তো মানে সব ছবির কথা আজকে বলে উঠতে পারা যাবে কিনা জানি না, তবে সাহেব বিবি অর গোলাম, গুরুদাত এবং ওয়াহিদার শেষ ছবি বলেই ধরা হয়।
1: একদমই তাই।
2: এর পরবর্তীতে আমরা কোন ছবির কথা বলবো
1: বলো, কোন ছবির কথা বলবে?
2: তিসরি কসমের সেই গানটা শুন

0: আমার খুব ইচ্ছে করছে জানো, যদিও এক লাফে আমরা একটু এগিয়ে যাব আর কি।
1: হোক, এগোই, পান খায় সাইয়া আমার, তাই তো?
0: হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলে দেওয়া ভালো যে গীতা দত্ত আমরা শুরু করেছিলাম যখন বাইদার গান শোনাতে, যদিও তার পরবর্তীতে আরও গান আছে, তখন কিন্তু আমরা গীতা দত্তের কণ্ঠ শুনেছি, কিন্তু এই যে সাহেব বিবি ওর গোলাম, যেখানে ওনাকে সেকেন্ড লিডে নেওয়া হলো
1: জবা চরিত্রে যখন রয়েছেন,
0: সেখানে কিন্তু আশা ভোসলে, আমরা একটু আগে কালাবাজারের গান শুনছিলাম, তাই তো?
1: কালাবাজার শুনছিলাম,
0: সেখানেও আশা ভোসলের কণ্ঠ শুনলাম,
1: এবং এখন যেটি শুনবো আমরা সেটাতেও কিন্তু আশা ভোসলে।

0: অসম্ভব জনপ্রিয় একটি গান, এই গানটা শুনতে ইচ্ছে করলো কেন এটা বলি আপনাদের, যে এখনও বিভিন্ন বেসরকারি যে চ্যানেলগুলো সেখানে যদি আমরা কোনো গানের অনুষ্ঠান শুনি, অনেকে মানে নতুন প্রজন্মের অনেকে এই গানটা চুজ করেন। হ্যাঁ, মানে ভীষণ একটা কাওয়ালি আঙ্গিক গান, এবং আমরা শুনছিলাম এটা আশা ভোসলের কণ্ঠে,
1: আবারও আশা ভোসলে
0: 1966 সালের ছবি। এবং এই ওয়াইদা রহমান, আমরা যে একদম ওই যে গুরুদত্তের কথা বলছিলাম, ওয়াইদা রহমানের কথা বলছিলাম, তার থেকে কিন্তু সরে এসে বিভিন্ন নায়কের সঙ্গে তিনি অভিনয় করেছেন, কখনো দিলীপ কুমার, কখনো রাজেন্দ্র কুমার, কখনো সঞ্জীব কুমার, কখনো ধর্মেন্দ্র, এটি কিন্তু রাজ কাপুর, ফনিশার নাথ রেনুর গল্প অবলম্বনে এ ছবি তৈরি হয়েছিল। এ ছবির চিত্রনাট্যকার ছিলেন নবেন্দু ঘোষ,
1: মানে গল্পের নায়ক হীরামান রাজ কাপুর, সহজ সরল একজন গরুর গাড়ির চালক, অবৈধ মানে না জেনে অবৈধ মাল পরিবহন করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে, এবং সে জীবনে দুটো প্রতিজ্ঞা নেয়, সে কখনো চোরাচালানের মাল বইবে না, এবং দ্বিতীয়ত সে কখনো বাঁশ তার গাড়িতে নিয়ে যাবে না।
0: আমার মনে আছে আমরা তখন বেশ ছোট সুদীপ্ত, যখন রাজ কাপুর চলে যাচ্ছেন তখন তার একটা দীর্ঘ ইন্টারভিউ, এবং এই গানটা আমাদের সাদা কালো টিভির পর্দায় বারবার করে আসতো।
1: এই ছবিতেও ওয়াইদাকে আমরা পেয়েছি একজন যাত্রা দলের নর্তকীর চরিত্রে।
0: এইখান থেকে কিন্তু চরিত্রগুলো আস্তে আস্তে ভাঙছে,
1: হ্যাঁ,
0: সেই যে বিষণ্ন ব্যথাতুর যে চরিত্র, এবং ভীষণ একটা সফিস্টিকেটেড একটা ব্যাপার, গুরুদত্তের ছবিতে আমরা নানা রকমের শেডস দেখি। গুরুদত্তের ছবি মানে একটা সত্যি সত্যি রেভলিউশন, এবং টেকনিক্যালিও বেশ কিছু জায়গা যেগুলো আমাদের ভাবায়, কিন্তু এইখানে কিন্তু চরিত্র আস্তে আস্তে ভাঙছে।
1: একদমই তাই, এবং সিনেমাটি যথেষ্ট পপুলার হয়েছিল, এবং মানে ভারতের সেরা চলচ্চিত্র হিসেবে জাতীয় পুরস্কার স্বর্ণপদকও জয় করেছিল।
0: যেহেতু দিল দিয়া দার্ডলিয়ার কথা এলো, আমরা একটা গান শুনি মোহাম্মদ রফি এবং আশা ভোসলের কণ্ঠে, এখানে দিলীপ কুমারের সঙ্গে ওয়াইদা রহমান।

0: ক্লাসিক শব্দটা যে কতটা বড় এবং তার ব্যাপ্তি, তার প্রসারতা যে কোথায়, এই গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল। এবং এই গানটা প্র্যাকটিক্যালি এটা বোধ হয় নওসাদের, সম্ভবত আমার যতদূর মনে পড়ছে।
1: একটু দেখে নি।
0: নওসাদ এবং শাকিল বাদাউনি লিখেছিলেন এ গান, এবং একদম ক্লাসিক্যাল একটি আঙ্গিকে দিলীপ কুমারের সঙ্গে ওয়াইদা রহমান স্ক্রিন শেয়ার করছেন, ওই যে বলছিলাম। এবং তাহলে আরেকটা গান শুনে নি যেখানে একটু উচ্ছল তিনি, রাজেন্দ্র কুমার।
1: কোন ফিল্মের কোন গান বলছো? বেশ, সম্ভবত ধরতি, তাই তো?
0: হ্যাঁ, ধরতি।
1: ধরতির এই গানটা শুনে নি আমরা।

0: অজস্র ছবি, কোন ছবি ছেড়ে কোন ছবির কথা বলবো, 1965 এর রোমান্টিক ড্রামা গাইড, গাইডটা এখনো আমাদের হাতে রয়েছে, মানে গাইডের গান শোনাইনি আর কি। এবং এই ছবিতে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। 68 এর রোম্যান্টিক থ্রিলার নীলকমল, 67 এর রোম্যান্টিক কমেডি রাম ও শ্রাম, 69 খামোশি, এবং 71 রেশমা ওর শেরা, এতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার। খামোশির গান শুনি। আসলে ওই যে আমাদের কলকাতার উপর অসম্ভব রকমের মোহ মায়া, আমরা কলকাতার মানুষ, এবং যেখানে আমরা হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছি,
1: একদমই তাই,
0: গঙ্গা দেখতে পাচ্ছি,
1: এবং ট্রায়োটা ভাবো তুমি,
0: হ্যাঁ, সন্ধ্যেবেলা, এবং রাজেশ খান্না,
1: এবং এই ট্রায়োটা ভাবো তুমি যে হেমন্ত কুমার, গুলজার এবং কিশোর কুমার,
0: কিশোর কুমার একদম অন্যরকম, একদমই অন্যরকম।

দশটি ঘনিষ্ঠ রোম্যান্টিক সিনের কথা যদি ভাবা হয় সেই সময়কার, তার মধ্যে এই গানটি অন্যতম।

প্রেম পূজারী থেকে গান শুনছিলাম। আমাদের হাতে আর একদম সময় বাকি নেই, কিন্তু এখনও যে কি অজস্র গান আপনাদের শোনাতে ইচ্ছে করছে। কিন্তু ওই যে গাইড, এই গাইডের গান না শুনিয়ে যদি কৃষ্ণা আর সুদীপ্ত আজকে FM গোল্ডের স্টুডিও ছেড়ে চলে যায়

0: তাহলে যে মনে মনে আমাদের কী গালিগালাজ করবেন ভাবা যায় না। কিন্তু আমরা রাজু আর রোজিকেই আপনার কাছে রেখে যাব, আপনাদের জন্য রেখে যাব। সেই যে রোজি, যে একজন একজনের স্ত্রী, এবং রাজু যে গাইড, সে বিভিন্ন গুহা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় এবং সে আবিষ্কার করে যে রোজি ভীষণ ভালো নাচতে পারে সত্যি সত্যি। এবং দেবানন্দ এই রাজু চরিত্রে অভিনয় করেছিলেন, জেল থেকে মুক্তিপ্রাপ্ত একজন মানুষ যিনি ফ্রিল্যান্স গাইড, ঐতিহাসিক স্থানগুলোতে পর্যটকের ভূমিকা পালন করেছেন, এবং একজন ধনী প্রত্নতত্ত্ববিদ মার্কো, যার স্ত্রী রোজি, যার সঙ্গে রাজুর একটা ভালোবাসার সম্পর্ক,
1: মানে শুরুতে একবারে অন্যরকম কেমিস্ট্রি, কিন্তু তারপরে কিন্তু সম্পর্কটা অন্যদিকে ঘুরে যাবে। এবং সত্যি বলতে কি, এই চলচ্চিত্রটির 120 মিনিটের একটি সংস্করণ মার্কিন লেখিকা পার্ল লিসবাক লেখেন এবং টেড ড্যানিয়েলস্কি পরিচালনা এবং প্রযোজনা করেন। সেটি মুক্তির 42 বছর পর 2007 সালে গাইড কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল।
0: এবং এর সঙ্গীত পরিচালনা কিন্তু শচীন দেব বর্মণ, এবং গীতিকার ছিলেন শৈলেন্দ্র, এবং যারা গিয়েছিলেন মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর, কিশোর কুমার, মান্না দে, শচীন দেব বর্মণ। আজকে রেখে যাব গাইড থেকে সেই মন কাড়া গান, কিন্তু না, গাইডের প্রত্যেকটা গানই মন কাড়া। আমাদের মনে হয়েছে এই গানটা আপনাদের জন্য রেখে যাই। খুব ভালো থাকবেন সকলে, এবং আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, রাজ্যে সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। 9 মে কলকাতায় শপথ নেবে নতুন সরকার। উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনায় 3 জন গ্রেফতার। ঘটনার তদন্তে 7 সদস্যের সিট গঠিত। তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে অচলাবস্থা অব্যাহত। কেরালায় নতুন মুখ্যমন্ত্রী পদে প্রার্থী নির্বাচন করবে কংগ্রেস হাইকমান্ড। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ তার মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন। দেশজুড়ে আজ অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী এই উপলক্ষে সশস্ত্র বাহিনীর সাহসিকতার প্রশংসা করে তাদের অভিবাদন জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ লখনউ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। বিস্তারিত খবর, বিধানসভা নির্বাচন মিটতেই রাজ্যে সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী 9 তারিখ শপথ নেবেন নতুন সরকার। একটি প্রতিবেদন,
1: বাংলার নতুন মুখ্যমন্ত্রী কে হবেন সেই জল্পনার অবসান হতে পারে আগামীকাল। ওই দিন বিকেল 4টে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির পরিষদীয় দলের প্রথম বৈঠক ডাকা হয়েছে। সেখানে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হতে পারেন পরিষদীয় দলের নেতা। অর্থাৎ কার মাথায় উঠবে বাংলার নতুন মুখ্যমন্ত্রীর মুকুট, তার ইঙ্গিত মিলবে ওই হাই প্রোফাইল বৈঠকে। রাজনৈতিক মহলের নজর অবশ্য অন্য জায়গাতেও রয়েছে, কারণ বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য এবার কলকাতায় নিজে উপস্থিত থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি নেতৃত্ব চাইছে সর্বসম্মতভাবে নেতা নির্বাচন করতে, সেই কারণেই এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দলের অন্দরে মুখ্যমন্ত্রী পদ নিয়ে ইতিমধ্যেই একাধিক নাম ঘুরছে। দীর্ঘদিনের সংগঠক, আন্দোলনের মুখ কিংবা প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন নেতাদের নাম নিয়ে জল্পনা চলেছে। তবে বৈঠকের পরেই সেই ধোঁয়াশা কাটতে পারে বলে মনে করা হচ্ছে। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে

0: শুক্রবারের বৈঠকে কার্যত নির্ধারণ করে দিতে চলেছে বাংলার নতুন রাজনৈতিক নেতৃত্বের মুখ। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করছে পুলিশ। প্রায় 4,000 পুলিশ কর্মী ওদিন মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম। এলাকার বিভিন্ন বহুতল থেকেও নজরদারি চালানো হবে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে 2 মাস ধরে জারি থাকা নির্বাচনী আদর্শ আচরণবিধি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের ফল ঘোষণা সম্পূর্ণ হওয়ায় অবিলম্বে আদর্শ আচরণবিধি প্রত্যাহার করা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রের 144 নম্বর আসনে পুনর্ভোটের নির্দেশ থাকায় সেখানে আপাতত আচরণবিধি বহাল থাকবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শেষ হতেই রাজ্যে নিযুক্ত 2 বিশেষ পর্যবেক্ষককে দায়িত্বমুক্ত করল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জারি করা পৃথক নির্দেশিকায় জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এনকে মিশ্র এবং অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের আন্ডার সেক্রেটারি ML মিনার সই করা নির্দেশিকায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ায় বিশেষ পর্যবেক্ষকদের দায়িত্বের আর প্রয়োজন নেই, সেই কারণেই তাদের অব্যাহতি দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন সদ্য সমাপ্ত 4 রাজ্য ও 1 কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনের প্রাক্কালে 1400 কোটি টাকার সমতুল বেআইনি অর্থ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছেন। সংশ্লিষ্ট রাজ্যগুলি ও কেন্দ্রশাসিত অঞ্চলে 2021-এর বিধানসভা নির্বাচনের তুলনায় এবার 40% বেশি অর্থ উদ্ধার হয়েছে বলে কমিশন জানিয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনের তুলনায় 69% বেশি এবং তামিলনাড়ুতে 48% বেশি বেআইনি অর্থ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনায় এখনও পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে ভুয়ো নম্বর প্লেটযুক্ত মোটরবাইক ব্যবহার করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। পাশাপাশি দুষ্কৃতীরা কিছুটা দূর থেকেই তাঁর স্করপিও গাড়িটিকে অনুসরণ করে বলেও CCTV ফুটেজ থেকে জানা গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল। এদিকে গতরাতেই ফরেন্সিক দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে হত্যার তদন্তে 7 সদস্য বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছে। এতে পুলিশের পাশাপাশি CID আধিকারিকরাও রয়েছেন। CID-র একটি দল সেখানে গেছে বলে খবর। চন্দ্রনাথ রথের দেহ আজ ময়নাতদন্তের জন্য বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দেহ তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে নিয়ে যাওয়া হচ্ছে। গতরাতে বিধানসভায় কাজ সেরে গাড়ি করে মধ্যমগ্রামে বাড়ি ফেরার পথে দোহারিয়া এলাকায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। আশঙ্কাজনক অবস্থায় তাঁর গাড়ির চালক বুদ্ধদেব বেরা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে চন্দ্রনাথের পূর্ব মেদিনীপুরের বাড়ির পরিবেশ থমথমে। তার মা হাসিরানী রথ দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের দাবি জানিয়েছেন। শাসক দলের নানা উস্কানিমূলক মন্তব্যের জেরেই তাঁর ছেলেকে অকালে প্রাণ দিতে হল বলে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন তিনি। কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে তাকে হুমকি দেওয়া হচ্ছিল বলে জানা গেছে। বিজেপি এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, চন্দ্রনাথ রথ একজন অরাজনৈতিক ব্যক্তি ছিলেন, কিন্তু তাকেও রাজনৈতিক হিংসার বলি হতে হল। ভবানীপুরের নির্বাচনে জয়লাভের জন্যই পরিকল্পনা মাফিকভাবে ঠান্ডা মাথায় চন্দ্রনাথ রথকে খুন করা হয়েছে বলে শুভেন্দু অধিকারী দাবি করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, পুলিশের তদন্তের উপর আস্থা রাখছেন তাঁরা। এই পরিস্থিতিতে শান্ত থাকতে এবং আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার জন্য দলীয় কর্মী ও সমর্থকদের প্রতি আবেদন জানান তিনি।
2: তার এই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী, বিজেপির বিরোধী দলনেতার সহায়ক হওয়ার জন্যই তার মৃত্যু হয়েছে, তাকে মারা হয়েছে। এটা দিয়ে আমার নতুন করে মন্তব্যের কোনো অবকাশ নেই।
1: শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুনের ঘটনায় এবার 7 সদস্যের সিট গঠন করল রাজ্য পুলিশ। IG CID তত্ত্বাবধানে কাজ করবে সিট। সিটের সদস্য হবে CID, STF ও রাজ্য পুলিশের IB আধিকারিকরাও। বুধবার রাতে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে হত্যা করে দুষ্কৃতীরা। ভুয়ো নম্বর প্লেটের গাড়ি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চালানো হয় গুলি। এরপর রাতেই 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ, উদ্ধার হয় গুলির খোল। কলকাতা হক মার্কেটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি মাংসের দোকানে বুলডোজার চালিয়ে ভাঙচুরের ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে আগামীকাল মামলাটির শুনানির সম্ভাবনা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে বিজেপি কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বসিরহাট দক্ষিণ বিধানসভার গোডাউন পাড়া এলাকায় গত রাতে রোহিত রায় নামে ওই কর্মীকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে বসিরহাট জেলা হাসপাতাল এবং পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। হুগলির শ্রীরামপুরে মদ্যপ অবস্থায় পুলিশকে মারধরের অভিযোগে তৃণমূল কংগ্রেসের টিন বাজার এলাকায় অভিযুক্ত এক কাউন্সিল

কাউন্সিলর রাজেশ সাউ একটি অঙ্গনওয়াড়ি স্কুল খুলতে বাধা দেন। স্থানীয় মানুষের অভিযোগে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে গেলে ওই কাউন্সিলরের সঙ্গে তাদের বচসা হয়। তৃণমূল কংগ্রেসের ওই কাউন্সিলর ও তার দুই সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মদ্যপ অবস্থায় এক পুলিশ অফিসারকে ওই কাউন্সিলর নাকে ঘুষি মারলে তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। আজই তাকে শ্রীরামপুর কোর্টে তোলা হয়েছে। তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে এখন অচলাবস্থা চলছে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর একক বৃহত্তম দল টিভিকের নেতা জোসেফ বিজয় আজ লোকভবনে রাজ্যপাল বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দ্বিতীয়বার দেখা করেন। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, টিভিকে এবং বাম দলগুলির মধ্যে জোর আলোচনা চলছে। ভিসিকে এবং বাম দলগুলির নেতারা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে আলোচনা করেছেন। বৈঠকের পর ভিসিকে প্রধান থোল থিরুমালাভালাম বলেন, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের দাবি বিধানসভায় করা যেতে পারে। অন্যদিকে রাজ্য বিজেপি মুখপাত্র নারায়ণন তিরুপতি বলেছেন যে বিজেপি রাজ্যপালের উপর চাপ সৃষ্টি করেনি। কেরালামে নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের জন্য আজ তিরুবনন্তপুরমে কংগ্রেস বিধায়ক দলের এক বৈঠক হয়েছে। তবে এই বৈঠকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ মন্ত্রিসভা সম্প্রসারিত করেছেন। পাটনার গান্ধী ময়দানে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন 32 জন মন্ত্রীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করান। আজকের প্রসঙ্গের এবারে বিষয় নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা। আগামী 9 মে শপথ গ্রহণ অনুষ্ঠান, নতুন সরকার গঠনের আগে সাধারণ মানুষ কি চাইছে তা জানতে চেষ্টা করেছে আমাদের প্রতিনিধিরা। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র। দেশজুড়ে আজ অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী এই উপলক্ষে সশস্ত্র বাহিনীর সাহসিকতার প্রশংসা করে তাদের অভিবাদন জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ লখনৌ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। রাজ্যে সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। 9 মে কলকাতায় শপথ নেবে নতুন সরকার। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনায় 3 জন গ্রেপ্তার। ঘটনার তদন্তে 7 সদস্যের সিট গঠিত। তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে অচলাবস্থা অব্যাহত। কেরালায় নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচন করবে কংগ্রেস হাইকমান্ড। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। দেশজুড়ে আজ অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী উদযাপিত হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী এই উপলক্ষে সশস্ত্র বাহিনীর সাহসিকতার প্রশংসা করে তাদের অভিবাদন জানিয়েছেন। খবর শেষ হলো, পরের খবর 6টা বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। এদিকে রাজ্যে সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে 9 মে শপথ গ্রহণ। তার আগে বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচন করবেন। মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় 7 সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করেছে রাজ্য পুলিশ। এখনও পর্যন্ত গ্রেপ্তার 3 জন। চন্দ্রনাথের দেহ আজ সন্ধ্যায় চণ্ডীপুরে তার বাড়িতে নিয়ে যাওয়া হলে কান্নায় ভেঙে পড়েন সকলে। তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সিপিআইএম এই ঘটনার নিন্দা করেছে। কলকাতা হাইকোর্ট সিঙ্গুরের জমিতে কারখানা না হওয়ায় ক্ষতিপূরণ বাবদ টাটাকে 765 কোটি টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। সংবিধানের 174 অনুচ্ছেদে ক্ষমতা বলে পূর্ববর্তী বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেছেন রাজ্যপাল আর এন রবি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তার নির্দেশ অনুযায়ী আজ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত বলে গণ্য হবে। এদিকে বিধানসভার নির্বাচন মিটতেই রাজ্যে সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 9 তারিখ শপথ নেবে নতুন সরকার। অমিত শাহ আগামীকাল বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচন করবেন। একটি প্রতিবেদন,
1: বাংলায় বিপুল জয়ের পর শপথ অনুষ্ঠানকে জাতীয় স্তরের রাজনৈতিক কর্মসূচি রূপ দিতে যাচ্ছে বিজেপি। আগামী শনিবার 25শে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে রাজ্যের প্রথম বিজেপি সরকার। বুধবার থেকেই ব্রিগেডের মঞ্চ ও নিরাপত্তা প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়করি, জেপি নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় নেতা। পাশাপাশি বিজেপি ও এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে পরিষদীয় দলনেতা নির্বাচন করা হবে। কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে ওই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ নাও হতে পারে। বিজেপি সূত্রে ইঙ্গিত, মুখ্যমন্ত্রীর পাশাপাশি 2 উপমুখ্যমন্ত্রী এবং কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ওই অনুষ্ঠানে শপথ নিতে পারেন। শপথ অনুষ্ঠান ঘিরে কলকাতায় নজিরবিহীন নিরাপত্তারও ব্যবস্থা করা হচ্ছে। রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজকের প্রসঙ্গের এবারের বিষয় নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা। 9 মে নতুন সরকার গঠনের আগে সাধারণ মানুষ কি চাইছেন তা জানতে চেষ্টা করেছেন আমাদের প্রতিনিধিরা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন এই স্থানীয় সংবাদের পরে রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ।

0: বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এদিকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে দু মাস জারি থাকা নির্বাচনী আদর্শ আচরণবিধি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের ফল ঘোষণা সম্পূর্ণ হওয়ায় অবিলম্বে এই আদর্শ আচরণবিধি প্রত্যাহার করা হল। তবে পশ্চিমবঙ্গে ফলতা বিধানসভা কেন্দ্রের 144 নম্বর আসনে পুনরায় ভোটের নির্দেশ থাকায় সেখানে আপাতত আচরণবিধি বহাল থাকছে। অন্যদিকে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শেষ হতেই রাজ্যে নিযুক্ত দুই বিশেষ পর্যবেক্ষককে দায়িত্বমুক্ত করল কমিশন। নির্বাচন কমিশনের তরফে জারি করা পৃথক নির্দেশিকায় জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক এন কে মিশ্র এবং আইএএস আধিকারিক সুব্রত গুপ্তকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় সাত সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে রাজ্য পুলিশ। আইজিসিআইডির তত্ত্বাবধানে তারা কাজ করবে। এই খুনের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের মোবাইল ফোন ট্র্যাক করে আরও কেউ এই ঘটনায় জড়িত কিনা তার খোঁজ চলেছে। ফরেন্সিক ও সিআইডির দল আজ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করে। অন্যদিকে বারাসাত হাসপাতালে ময়নাতদন্তের পর চন্দ্রনাথের দেহ সন্ধ্যে ছটা নাগাদ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের কুলু গ্রামে তার বাড়িতে নিয়ে যাওয়া হলে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। বিজেপি বিধায়ক সাংসদ ছাড়াও অসংখ্য মানুষ পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। আজই সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। এই হত্যাকাণ্ডে শিলিগুড়ির নম্বর প্লেট লাগানো একটি গাড়ি ব্যবহার করা হয় বলে জানা গেছে। ছিল ভুয়ো নম্বর প্লেট লাগানো একটি মোটর বাইকও। গাড়ি ও বাইক ব্যবহার করে দুষ্কৃতীরা প্রথমে চন্দ্রনাথের গাড়ির পথ আটকে দেয়, পরে খুব কাছ থেকে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ছ ঘন্টা ধরে গাড়িটি সেখানে অপেক্ষা করছিল। ঘটনাস্থল থেকে গুলির খোলও উদ্ধার করা হয়েছে। শিলিগুড়িতে যার নম্বর প্লেট লাগানো গাড়ির ব্যবহার করা হয়েছিল, উইলিয়াম জোসেফ নামে মাটিগাড়ার ওই বাসিন্দা জানিয়েছেন, সপ্তাহ দুয়েক আগে তিনি গাড়ি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই বিজ্ঞাপন থেকেই দুষ্কৃতীরা গাড়ির নম্বর সংগ্রহ করে ভুয়ো নম্বর প্লেট করে থাকতে বলে তার অনুমান। অন্যদিকে যে বাইকটি ব্যবহার করা হয়েছিল তার মালিকের ঠিকানা আসানসোল দক্ষিণের বার্নপুরে, কিন্তু ওই ঠিকানায় বিভাস ভট্টাচার্য নামে কেউ থাকেন না বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। উল্লেখ্য, গতরাতে বিধানসভায় কাজ সেরে গাড়ি করে মধ্যমগ্রামে বাড়ি ফেরার পথে দোহারিয়া এলাকায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। তার গাড়ির চালক বুদ্ধদেব বেরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপি এই খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, চন্দ্রনাথ একজন অরাজনৈতিক ব্যক্তি ছিলেন, কিন্তু তাকেও রাজনৈতিক হিংসার বলি হতে হল।
1: আমরা জিতলাম, আমাদের তিনজন কর্মী মারা গেল, কালকেও বসিরহাটে আমাদের এক কর্মীর উপরে গুলি চালানো হয়, চার রাউন্ড গুলি চলেছে। আমাদের কি ক্ষমতা নেই? সিংহ স্থবির বলে যদি কেউ মনে করে তাকে পদাঘাত করবে, ভুল করছে। আমরা তৃণমূলের ভাষায় কথা বলতে জানি, কথা বলতে পারি, কিন্তু তাও বলছি না, বলবো না, এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। কিন্তু এই যে ঘটনাটি ঘটলো, যার সঙ্গে রাজনীতির দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তিনি একজনের আত্মসহায়ক, একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন একজন সেনা কর্মী, আজকে তাকে এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারার উদ্দেশ্যটা কি? এটা সম্পূর্ণভাবেই একটা পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড।
0: অন্যদিকে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ভবানীপুরে তার জয়লাভের জন্য পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় চন্দ্রনাথকে খুন করা হয়েছে। তার মৃত্যুর জন্য দায় স্বীকার করে শুভেন্দু বলেন, তার আত্মসহায়ক পদে থাকার জন্যই চন্দ্রনাথকে প্রাণ দিতে হল।
2: তার এই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলনেতার সহায়ক হওয়ার জন্যই তার মৃত্যু হয়েছে, তাকে মারা হয়েছে। এটা দিয়ে আমার নতুন করে মন্তব্যের কোনো অবকাশ নেই।
0: এই পরিস্থিতিতে শান্ত থাকতে এবং আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার জন্য দলীয় কর্মী সমর্থকদের প্রতি আবেদন জানান তিনি। তৃণমূল কংগ্রেস খুনের ঘটনার তীব্র নিন্দা করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে তারা। এদিকে খুনের ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার রাজ্যপাল আর এন রবিকে চিঠি দিয়েছেন। দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী এই খুনের রাজনীতি বন্ধ ও রাজ্যকে সন্ত্রাসমুক্ত করার দাবি জানিয়েছেন।
3: সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সম্পর্কে কি বার্তা যাচ্ছে যে বাংলায় দল থাকে, দল যায়, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বদলায় না। পার্টি যে যা করছে করুক, পার্টি যে জিতবে জিতুক, যে হারবে হারুক, কিন্তু খুন খারাপি হিংসা সন্ত্রাসের বাতাবরণ বাংলা থেকে দূর হোক, বাংলা সন্ত্রাস মুক্ত হোক, এটা আমরা সবাই চাইব।
0: সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও এই খুনের ঘটনার তীব্র নিন্দা করেছেন।
4: ভোটের পরে একটা বাংলাকে আরো

0: বেশি গরম করে দেওয়া, আরো বেশি বিপর্যস্ত করা, এটা কখনো হতে পারে না। যে কোন দল এটা বড় কথা নয়, এই যুবক ছেলে শখ করে পরিকল্পনা করে তাকে খুন করা হলো, ভাবা যায় না।
1: আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেছেন এই হিংসা নিয়ন্ত্রণ করতে হবে, না হলে তিনি তার শংসাপত্র ছিঁড়ে ফেলে দেবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সিঙ্গুরের জমিতে কারখানা না হওয়ায় ক্ষতিপূরণ বাবদ টাটাদের 765 কোটি টাকারও বেশি মিটিয়ে দেওয়ার নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 8 সপ্তাহের জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ রায়, যদিও এই সময়ের মধ্যে রাজ্যকে ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হতে চলেছে। সকাল 9:30 এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। 10:15 থেকে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। উল্লেখ, এবার পরীক্ষা শেষ হওয়ার 84 দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতার বিভিন্ন অংশে আজ দুপুরের পর বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত, অনেক জায়গায় রাস্তায় জল জমে গেছে, ভেঙে পড়ে গাছ। মেট্রো রেলে মহায়ক উত্তম কুমার ও নেতাজি স্টেশনের মাঝখানে ডাউন লাইনে দুপুর 2:37 নাগাদ গাছের ডাল ভেঙে পড়লে পরিষেবা ব্যাহত হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে সরকার গঠনের প্রস্তুতির মধ্যে আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। এদিকে রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8:10।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে আপনার কথা, 100.1 এফএম গোল্ডে।
2: প্রত্যেকদিন রাতের মতোই ঘড়ির কাঁটা যখন আটটার ঘর ছুঁয়ে যায়, তখন আমরা চলে আসি আপনাদের কথা নিয়ে। স্টুডিওতে রয়েছি আজকে আপনাদের বন্ধু দেবারতী, আর সেই সাথে রয়েছি রাজর্ষী। আপনারা শুনছেন আপনার কথা 100.1 এফএম গোল্ড কলকাতার এফএম চ্যানেলে, আর সেই সাথে আপনারা কমেন্ট করছেন, এসএমএস করছেন, একটা বিষয় নিয়ে কথা হচ্ছে। কি বিষয় সেটা বরং জানিয়ে দিই, যদিও আপনারা আমাদের যে পোস্টার সেখানে দেখে জেনে ফেলেছেন আজকে কি বিষয়ে আমরা কথা বলবো। তবুও যারা এই মুহূর্তে হয়তোবা টিউন করেছেন এবং হয়তো আমাদের ফেসবুক পেজ এখনও লক্ষ্য করেননি, তাদের উদ্দেশ্যে জানাই আজ আপনার কথায় একটা বিষয়ে যেটা রেখেছি আমরা, সেটা হলো অভিভাবকদের পছন্দ কি সন্তানকে পছন্দ মতো কেরিয়ার বেছে নিতে বাধা দেয়, এরকমই একটা বিষয়বস্তু রেখেছি আজ আমরা। এই বিষয়ে পক্ষে বা বিপক্ষে আপনি আপনার মতামত জানাবেন, কিভাবে জানাবেন সেটা বরং জানিয়ে দিই। 9903052992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে জানাতে পারেন আপনার মতামত, এবং সেই সাথে আপনারা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে 100.1 এফএম গোল্ড কলকাতা, সেখানে আজকে আপনার কথা অনুষ্ঠানের যে পোস্টার শেয়ার করা হয়েছে তার কমেন্ট বক্সে এসেও লিখতে পারেন আপনাদের কি মতামত সেই প্রসঙ্গে। তবে সকলকে অনুরোধ, যদি একটু ছোট করে মেসেজ করেন খুব ভালো হয়, এবং সেই সাথে যে কোনো একটি মাধ্যমে, অর্থাৎ হয় শুধুমাত্র ফেসবুক পেজে কমেন্ট করুন, অথবা যে এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি বললাম 9903059992, সেখানে এসএমএস বা হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ। দুটো মাধ্যমে করলে যেটা হয়, অনেক সময় হয়তো কোনো বন্ধুর মেসেজ দুবার পড়া হয়ে গেল, কিন্তু সময়ের অভাবে অন্য কোনো নতুন বন্ধুর মেসেজটি হয়তো পড়া হলো না, কাজেই এইটুকু অনুরোধ রইল। এবং সেই

সাথে আমাদের যে ফোন নাম্বারটি শেয়ার করলাম আপনাদের সঙ্গে, সেটা কিন্তু শুধুমাত্র SMS এবং হোয়াটসঅ্যাপের জন্যই ব্যবহৃত হয়। কোনোভাবেই এখানে যদি আপনারা ফোন করেন, কল করেন, তাহলে সেটা রিসিভ করার উপায় নেই। কাজেই এই নাম্বারে প্লিজ কেউ কল করবেন না, আপনারা হোয়াটসঅ্যাপ করুন এবং সেই সাথে SMS করুন। অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের মেসেজ পড়ব। দেখি প্রথমেই কোন বন্ধুর মেসেজ রয়েছে। কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে মেসেজ করছেন, মোদ্দা কথা হলো বাবা মা ছাতা ধরেন যাতে রোদ বৃষ্টি না লাগে, কিন্তু ছাতার তলায় থাকলে আকাশ দেখা যায় না, তাই ছাতাটা ধরে থাকুন কিন্তু উড়তে দিন। ধন্যবাদ সহ লিখছেন যাদবপুর থেকে কুন্তল ভট্টাচার্য। খুব সুন্দর লিখেছেন আপনি, সত্যিই তাই। আমরা অনেকেই ভাবি যে বাবা মা কেন এরকম করছেন, সেটারও কিছুটা প্রয়োজন আছে, কিছুটা রেস্ট্রিকশন বলুন বা কিছুটা গাইডেন্স বলুন, সেটারও কিন্তু প্রয়োজন অবশ্যই আছে। তবে সেটা কখনোই যেন সন্তানের পছন্দ অপছন্দ চাহিদা এবং তার সামর্থ্যকে টপকে না যায়, সেটাকে যেন মাথায় রেখে তাহলে সন্তানকে নতুন দিশা দেখানোর ক্ষেত্রে আপনারা এগিয়ে দিতে সাহায্য করতে পারেন। বেশ, হোয়াটসঅ্যাপে চোখ রাখি, দেখি কোন বন্ধু মেসেজ করছেন। আজ আপনাদের যে বিষয়টা রেখেছি, অভিভাবকদের পছন্দ কি সন্তানকে পছন্দ মতো কেরিয়ার বেছে নিতে বাধা দেয়? বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখছেন ছন্দে ছন্দে আপনার কথা। লিখছেন, অনেকাংশেই দেখা যায় ঠিক এমন প্রবণতা, পছন্দে প্রাধান্য পায় অভিভাবকের ক্ষমতা, সন্তানাদের নিজেদের সিদ্ধান্ত পায় না গুরুত্ব, সক্রিয় হয় তাৎক্ষণিক ক্ষমতায় মদমত্ত, কোন সাবজেক্ট নিয়ে পড়বে আগামী দিনে সন্তান, অদ্ভুত এক মানসিকতায় অভিভাবক হয় হয়রান, শাসনের সূক্ষ্ম বেড়াজালে অকারণ চাপিয়ে দেওয়া, সন্তানাদের নিজস্ব পছন্দ অঙ্কুরেই নষ্ট হওয়া, তবে সব ক্ষেত্রে সন্তানাদের হয় না সঠিক পছন্দ, অভিভাবকের হস্তক্ষেপে আদৌ হয় না মন্দ। বিশ্বজিৎ কর লিখছেন বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে। রাত পোহালে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে, সেই সাথে কয়েকদিনের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টও বেরোবে। অলরেডি আপনারা সেই সমস্ত দিন ক্ষণ সময় সপ্তাহ জেনে গেছেন। এই মোমেন্টে দাঁড়িয়ে আমাদের অনেকেরই মনে হতে পারে যে কি চুজ করব আগামী দিনে, কোন রাস্তা বেছে নেব আগামী দিনে, যেটা আমাদেরকে সফল হতে সাহায্য করবে। অবশ্যই এই বিষয়ে বাবা মা এবং শিক্ষক শিক্ষিকা সহ যে সমস্ত বলা যেতে পারে এই সমস্ত ব্যাপারে বিশেষজ্ঞ, অর্থাৎ বিভিন্ন ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে যারা সঠিকভাবে জানেন বোঝেন বা অভিজ্ঞতা সম্পন্ন, তাদের কথা শুনবো, কিন্তু তবু আমার কথাটাও তো একটু শোনা দরকার। এটা অনেক ছেলে মেয়েদেরই, অনেক স্টুডেন্টদেরই মনে হতে থাকে। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মনে হলো এমন একটা বিষয় রাখি যেখানে আমরা যারা বড়রা, আমরা আমাদের পরবর্তী প্রজন্মের ওপরে যেন কিছু চাপিয়ে না দিই, সেই বিষয়ে সচেতন থাকি। তবে হ্যাঁ, পুরোপুরিভাবে যে সবটা ছেড়ে দেবো, তোমার যা ইচ্ছা তাই করো, তুমি দেখিয়ে দাও তুমি কি করতে পারো, না, এরকম কঠোর কঠিন মনোভাবের কথা কখনোই আমরা সাপোর্ট করি না। একবার একটু শুধু তাদেরকে গাইড করা এবং তার পাশাপাশি সঠিক পথে গাইড করার সঙ্গে থাকতে হবে তাদের পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়া, এমনই মিলতাল হলেই বোধ হয় ভালো হয়। দেখি সীমা দাস কী লিখছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে। সীমাদি লিখছেন, শুভ সন্ধ্যা। অভিভাবকদের পছন্দ অনেক ক্ষেত্রে সন্তানের পছন্দ মতো কেরিয়ার বেছে নিতে বাধা বা অন্তরায় হিসাবে কাজ করে, যদিও এর পেছনে বেশিরভাগ সময় ভালোবাসা ও সন্তানের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার সদিচ্ছাই থাকে। সন্তান যেন ভবিষ্যতে আর্থিক সংকটে না পড়ে সেই ভয়ে তারা নিরাপদ পথ বেছে নিতে বাধ্য করেন। অভিভাবকের সঠিক ভূমিকা এমন হতে হবে যেখানে অভিভাবক পথপ্রদর্শক নিয়ন্ত্রক নয়, সন্তানকে গাইড করা উচিত কিন্তু কেরিয়ার বেছে নেওয়ার চূড়ান্ত স্বাধীনতা তাকেই দেওয়া প্রয়োজন। সংক্ষেপে বলা যায়, বাবা মায়ের অভিজ্ঞতা মূল্যবান কিন্তু তা যেন সন্তানের নিজস্ব প্রতিভা ও ইচ্ছার পথে বাধা না হয়ে দাঁড়ায়। সঠিক সমর্থন ও পরামর্শই একজন মানুষের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে। খুব ভালো থাকবেন আপনারা সবাই, লিখছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে

সীমা দাস। 100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি, দেবারতী আর রাজর্ষী রয়েছি আপনাদের সঙ্গে, শুনছেন আপনার কথা। আর এই অনুষ্ঠানে আজ আপনারা যে বিষয়টা নিয়ে আমাদেরকে কমেন্ট করে বা SMS হোয়াটসঅ্যাপ করে জানাচ্ছেন, সেটা হলো অভিভাবকদের পছন্দ কি সন্তানকে পছন্দ মতো কেরিয়ার বেছে নিতে বাধা দেয়, এই বিষয়ে জানাচ্ছেন আপনারা। ফেসবুক কমেন্টে চলে যাই, লিখছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে। তিনি লিখছেন, প্রণাম আকাশবাণী, শুভ সন্ধ্যা জানাই আর্যদের। বর্তমানে সন্তানরা নিজের পছন্দ মতো কেরিয়ার নির্বাচন করে, তারা বাবা মা অভিভাবকদের পাত্তাই দেয় না। আমার নিজের সন্তানও তাই করেছে। আসলে আমরা হয়তো প্রাচীনপন্থী, রক্ষণশীল, পরিবর্তিত সময়ে হয়তো এখনও বুঝতে পারি না, বাধা দিই না, যা ভালো বোঝে তাই করুক। তবে যে কোনো কেরিয়ার নির্বাচনে কতখানি আগাম বুদ্ধিমত্তা আছে, কি পরিস্থিতি হতে পারে, বাজার কেমন হবে, দ্রব্য ও পরিষেবা নাকি চাকুরি কোনটি বাছব, সেটির নির্ণায়ক হওয়া অনেক ক্ষেত্রে ভুল হয়, ফলে ক্ষতির মুখোমুখি হতে হয়। তবে স্বাধীনভাবে এরাই কেরিয়ার নির্বাচনে নিজেদের বুদ্ধি প্রয়োগ করে, এখনকার অভিভাবকগণ বাধা হয়ে দাঁড়ায় না। নমস্কার, আকাশবাণী শুভ সন্ধ্যা জানাই শ্রবণ সঙ্গীদের, লিখছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে। আরও একটি ফেসবুক কমেন্ট পড়ি, শীষ মোহাম্মদ শিশান লিখছেন ড্রিম হাউস পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে, ছন্দবদ্ধ কবিতা। তিনি লিখছেন, সন্তান চায় ইংলিশ পড়ব, বাবা বলেন ডাক্তারি, মা বলেন ইঞ্জিনিয়ার হও, বাকি সব ঝকমারি, চলছে শিশু কুঁজো হয়ে পিঠে বইয়ের বস্তা, ফার্স্ট তোকে হতেই হবে, ফার্স্ট কি অত সস্তা, পড়াশোনার ইঁদুর দৌড়ে বাবা মাদের আশা, মা বাবাদের আশা, তার সন্তান হয় যেন গো সবার চেয়ে খাসা। তারা হলো তিনটি প্রাণী, নাইরে অবসর, সব সাবজেক্টে মাস্টার আছে, ভালো করে পড়, নম্বর কম চলবে না কো, শুধুই খেটে মরি, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, মাথায় রাখো ভরি, নিদেন পক্ষে IAS কিংবা IPS হওয়া চাই, ভালো করে পড়াশোনা করো, নইলে পাড়ায় মুখ দেখানো দায়, বাবা মায়ের ইচ্ছা পূরণ করবে কেমন করে, ছোট্ট শিশু পাগল হয় বড় হবার ইঁদুর দৌড়ে, শিশুকে দিন খেলার সময়, লেখাপড়ার মাঝে, মানুষের মতো মানুষ হয়ে লাগুক দেশের কাজে। শীষ মোহাম্মদ শিশান ড্রিম হাউস পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখেছেন এই কমেন্টটি। চলে আসব আবারও একটি হোয়াটসঅ্যাপ মেসেজে। বিজয়কৃষ্ণ দালাল লিখছেন নালিকুল বন্দিপুর হুগলি থেকে। তিনি লিখছেন, শুভ সন্ধ্যা, রাজর্ষী দেবারতীকে আন্তরিক শুভেচ্ছা জানালাম। দেখো, প্রথমে আমি আগের দিনের কথা বলি, আমি তখন পড়াশোনা শেষ করে এবার কি করব ভাবছি। তবে আমি BCOM পাশ করেছি, আরও ইচ্ছে ছিল পড়াশোনার, কিন্তু আমার বাবা ছিল একা। আমি বললাম, বাবা আমি এবার কি করব। বাবা বলল, দেখো চাকরির চেষ্টা না করে তুমি ব্যবসায় এসো। বাবার ব্যবসা ছিল কলকাতায়। আমিও চিন্তা করে দেখলাম বাবা যে কথা বলছে হয়তো কথাটা ঠিক, আমি ব্যবসায় নেমে গেলাম। এই ক্যারিয়ার আমার বাবা আমাকে করে দিয়েছিল, তবে আমি এখন বিন্দাস আছি, আমার সব কিছুই আছে, যেটা হয়তো কোনো চাকরি করলে করতে পারতাম না। আর একটু বলি, এখনকার সন্তানেরা অভিভাবকদের পছন্দ করা কেরিয়ারে সম্মত থাকে না, তারা নিজেই কেরিয়ার ঠিক করে, তাই অনেক বাবা মা তাদের কেরিয়ারে বাধা দেয়, তবে তারা ভালোর জন্যই বলে। সেই সাথে লিখছেন যে আমাদেরকে মাঝে মধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে পাচ্ছেন বলে খুব আনন্দ হচ্ছে। বাহ, খুব ভালো লাগলো আপনার এই মেসেজ, এবং মেসেজের মাধ্যমে আমাদেরকে বারবার ফিরে পেতে যে আপনার ভালো লাগছে সেটা জানিয়েছেন বলে আরও আনন্দ পেলাম। লিখছেন, তোমরা ভালো থেকো, ধন্যবাদ, নমস্কার। বন্দিপুর হুগলি থেকে বিজয় দালাল। বিজয়বাবুর মেসেজের পর আরও একটা মেসেজে চলে আসব, তবে তার আগে রইল একটা গান আপনাদের জন্য। বৃষ্টি ভেজা এই সন্ধ্যায়, বৃষ্টি থামার শেষে আমরা তো চলে এসেছি, এবার গানে গানে আশা ভোসলেও চলে এসেছেন।

0: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: বালি হাওড়া থেকে কিশোর লিখছে, সন্তানের কেরিয়ার বাবা মারাই বেছে দিতে চায়। বাবা মারা ভাবে সন্তান এখনো ছোট আছে, সে যে বড় হয়েছে বাবা মা বুঝতে পারে না। ছোটবেলায় যা বলেছে তাই শুনেছে, এখন আর শুনছে না কেন? তাহলে কি সন্তান বিগড়ে যাচ্ছে? একেবারেই না। বিগড়ে যাচ্ছে গার্জিয়ানরা, তাকে জোর করে আপনার পছন্দের কেরিয়ার ওর ওপর চাপিয়ে দিচ্ছেন। যেটা আপনি ছোটবেলায় করতে চেয়েছিলেন সেটা পারেননি, আপনার ছেলেকে সেটাই করাতে চাইছেন। গার্জিয়ানরা বুঝতে পারছেন না আপনার পছন্দটা ওর কাছে অপছন্দ তো হতেই পারে। সবশেষে বলি, ওর পছন্দটা ওকে বুঝতে দিন। আপনার সময় যে ক্যারিয়ারগুলো ছিল এখন সেগুলো ব্যাকডেটেড হয়ে গেছে হয়তো, সময়ের সঙ্গে মার্কেটে যেগুলো চলছে সেগুলো ওকে শিখতে দিন। আমার সন্তানকে আমি যেগুলো বলি সেগুলো শিখতে চাই না। মার্কেটে এখন নতুন নতুন জিনিস এসেছে, তাতে ভবিষ্যৎ আছে, তাই তাকে তার মতো করে ছেড়ে দিয়েছি। কিশোর লিখছেন বালি হাওড়া থেকে। ফেসবুকে চলে আসি, লিখছেন এস এম ছবেদ আলী, চাপরাইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ। তিনি লিখছেন, অভিভাবকদের পছন্দ অনেক সময় সন্তানের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়। অনেক বাবা মা নিরাপদ ও পরিচিত পেশাকেই বেশি গুরুত্ব দেন, কিন্তু সন্তানের মেধা ও আগ্রহ ভিন্ন হতে পারে। জোর করে চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে মানসিক চাপ বাড়ে, ফলে সন্তান নিজের কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। কেউ হয়তো শিল্পী হতে চায় অথচ তাকে ডাক্তার বানাতে চাওয়া হয়, এতে প্রতিভা বিকাশের সুযোগ নষ্ট হতে পারে। তবে অভিভাবকদের অভিজ্ঞতা ও সম্পূর্ণ অমূলক নয়, সঠিক পথ হল সন্তানের ইচ্ছা ও বাস্তবতার মধ্যে ভারসাম্য তৈরি করা, পারস্পরিক বোঝাপড়া।

থাকলে সন্তানের ভবিষ্যৎ আরও সুন্দর হতে পারে। শুভেচ্ছান্তে লিখেছেন এস এম ছবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে। এরপর আবারও দেখি আপনাদের কি মেসেজ এসেছে। বাউরিয়া বৌলখালি থেকে শান্তনু ঘোষ লিখছেন, অভিভাবকদের পছন্দ সন্তানকে পছন্দ মতো কেরিয়ার বেছে নিতে বাধা দেয়, কারণ সন্তান নিজের পছন্দ মতো কেরিয়ার পছন্দ মতো হলে সহজে সাফল্য পায়। এমনটাই লিখছেন শান্তনু ঘোষ বাউরিয়া বৌলখালি থেকে। ফেসবুক পেজে পরের মেসেজ চলে এসেছে, লিখছেন শুভ্রা ভট্টাচার্য বাসদ্রোণী কলকাতা সত্তর থেকে। তিনি লিখছেন উত্তরটা সোজা, হ্যাঁ দেয়, অনেক সময়ই দেয়, কিন্তু কেন দেয় আর সেটা ভালো না খারাপ সেটা বুঝতে হবে। বাধা কেন আসে? অভিভাবকদের ভয়গুলো হলো নিরাপত্তার ভয়, যেমন ইঞ্জিনিয়ার ডাক্তার হলে চাকরি পাকা এই ভাবনা, কিন্তু আর্টিস্ট ইউটিউবার অটোগ্রাফার শুনলেই ভাবে খাবে কি। সেই সাথে সমাজের ভয়, লোকে কি বলবে, পাড়ায় অমুক বাবুর ছেলে আইআইটি, আমার ছেলে গান গাইবে। সেই সাথে নিজের অপূর্ণ স্বপ্ন, বাবা ডাক্তার হতে চেয়েছিলেন পারেননি, তাই ছেলেকে দিয়ে স্বপ্ন পূরণ করাতে চান। না জানার ভয়, এআই, ডেটা সায়েন্স, গেম ডিজাইন বা নতুন সব কেরিয়ার বাবা মারা বোঝেন না, যা বোঝেন না তাতে ভরসা পান না। এর ফলাফল কি হয়? ছেলে মেয়ের দমবন্ধ, তারা করছে হয়তো মেকানিক্যাল কিন্তু মন পড়ে আছে গিটারে, ডিগ্রি হবে কিন্তু চোখে আগুন থাকবে না, মাঝপথে ভেঙে পড়া, জোর করে MBBS এ ভর্তি হলো, দু বছর পর ডিপ্রেশন, লাখ লাখ টাকা জলে, সম্পর্ক নষ্ট, তোমরা আমার জীবনটা নষ্ট করলে, এই অভিযোগটা সারা জীবন থেকে যায়। সফল হলেও শান্তি নেই, বড় চাকরি, মোটা মাইনে, কিন্তু রোববার সকালেও অফিস যেতে ইচ্ছে করে না। তাহলে বাবা মা কি ভুল? না, পুরোপুরি ভুল না, ওনারা নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বিচার করেন। 1990 সালে আর্টস পড়া মানে বেকার, এখন 2026 সালে কন্টেন্ট ক্রিয়েটার কোটিপতি। জেনারেশন গ্যাপটাই আসল সমস্যা। ওনারা চান সন্তান যেন কষ্ট না পায়, রাস্তাটা যেন পিচ ঢালা হয়, কাঁটার ভয়েই আগলে রাখেন। সমাধান কি? ব্যালেন্সটা দরকার, সন্তানের কাজ, প্ল্যান নিয়ে কথা বলো। গান গাইব বললে ভয় পাবে, মিউজিক প্রোডাকশনে ডিগ্রি পাশাপাশি ইউটিউব, দু বছরের ইনকাম প্ল্যান, এটা শুনলে ভরসা পাবে। ধৈর্য ধরো, একদিনে বোঝানো যায় না, ছোট ছোট সাফল্য দেখাও। অভিভাবকদের কাজ, শুনুন তুই কি হতে চাস এই প্রশ্নটা করুন। তোকে ডাক্তার হতেই হবে না বলে খোঁজ নিন, ছেলে কিংবা মেয়ে গেম ডিজাইনার হতে চায়, গুগল করুন। এখন ওটার স্যালারি কত জানেন? আইআইটির থেকেও বেশি হতে পারে। সাপোর্ট দিন, ডিসিশন নয়, ভয় লাগছে কিন্তু তোর পাশে আছি এই একটা কথাই সন্তানের স্পিরিট 10 গুণ বাড়িয়ে দেয়। ধন্যবাদ সহ লিখছেন শুভ্রা ভট্টাচার্য বাসদ্রোণী কলকাতা সত্তর থেকে। খুব সুন্দর বিশ্লেষণ করেছেন শুভ্রাদি, এবং এইভাবে যদি আমরা ভাবি তাহলে বোধহয় নিজেদের, অর্থাৎ যারা একটু বড়রা, যারা বাবা মায়েরা, তাদেরও বোধহয় জীবনে খুব একটা খেদ থাকে না বা খুব একটা অভিযোগ থাকে না, এবং সেই সাথে সন্তানদের পছন্দটাকেও গুরুত্ব দেওয়া হয়। তারা পুরোপুরি জলে পড়ে যাচ্ছে কি না সেই বিষয়টা সম্পর্কেও একটু ইনফরমেশান পাওয়া যায় এবং তাদের স্বপ্ন পূরণও হয়। সন্তানরা যারা, ছোটরা যারা, তাদেরকেও বলবো, যারা

বাবা মায়েরা তাদের ভালোর জন্যে এই অহেতুক ভয়টা পান, কাজেই কী প্ল্যান, কীভাবে সে জীবনে এগোতে চাইছে সেই পরিকল্পনাটা সঠিকভাবে অন্তত পক্ষে বাবা মাকে বোঝানো দরকার ধৈর্য সহকারে। এবং সেই সাথে অবশ্যই ছোট ছোট সাফল্য কীভাবে অর্জন করা যায়, কীভাবে নিজের ক্ষমতাকে প্রেজেন্ট করা যায় সেই বিষয়ে জানতে হবে। পরের মেসেজ পড়ব, লিখছেন পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। তিনি লিখছেন, অভিভাবকরা অনেক সময় তাদের নিজেদের পছন্দের কেরিয়ার নিয়ে সন্তান এগিয়ে যাক এটাই চায়, কিন্তু সন্তানদের পছন্দ থাকে আলাদা। ছেলেমেয়েরা তখন বুঝে উঠতে পারে না তারা কোন পথে এগোবে। অভিভাবকদের পছন্দকে গুরুত্ব দিতে গিয়ে নিজের পছন্দের কেরিয়ার তারা চুজ করতে পারে না, কিন্তু এতে কেরিয়ারে তারা মন বসাতে পারে না। তাই নিজেদের পছন্দের কেরিয়ার হোক, কিন্তু তার জন্য ভবিষ্যৎ যেন ভবিষ্যৎ থাকে। সন্তানদের এই কেরিয়ার নির্বাচনের স্বাধীনতা থাকা দরকার। অতিরিক্ত চাপ সন্তানদের উপর মানসিক চাপ আনতে পারে, তাই মনের জানালা খোলাটা দরকার। পায়েল ব্যানার্জি লিখছেন বেলঘরিয়া থেকে, খুব সুন্দরভাবে লিখেছেন। সত্যি তো এরকমটা না হলে কিন্তু বড়ই মুশকিল হয়ে যায়। দেখি আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপে কে মেসেজ করছেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে এসেছি। যাদবেন্দ্র পণ্ডার মেসেজ খেয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, শুভ সন্ধ্যা আর যে রাজর্ষী দাদা ভাই ও আর যে দেবারতী দিদি ভাই, নমস্কার জানাই। অভিভাবকরা মনে করেন তাদের জীবনলব্ধ অভিজ্ঞতা সন্তানের চেয়ে বেশি। সন্তান আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নিতে পারে, যা ভবিষ্যতে আর্থিক বা সামাজিক কষ্টের কারণ হতে পারে। আবার অনেক সময় অনেক অভিভাবক তারা নিজে যেটা হতে পারেননি সেটা সন্তানের মাধ্যমে পূরণ করতে চান। আমি মনে করি সন্তান যে বিষয়ে প্যাশনেট বা আগ্রহী সেটিতেই সে সর্বোচ্চ মেধা ও শ্রম বিনিয়োগ করবে। জোর করে কোনো ক্যারিয়ার চাপিয়ে দিলে সেটিতে দক্ষতা অর্জন কঠিন হয়ে পড়ে এবং মানসিক চাপ ও হতাশা বাড়ে। ঠিক তাই সন্তানের ভবিষ্যৎ তাদের নিজেদের হাতেই থাকা উচিত, তবে অভিভাবকের অভিজ্ঞতা থেকে পরামর্শ নেওয়া যেতে পারে। সঠিক পন্থা হলো নির্দেশ দেওয়া নয়, বরং গাইড হিসেবে কাজ করা। আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন, লিখছেন পূর্ব মেদিনীপুরের কাঁথি জুখিয়া বাজার থেকে যাদবেন্দ্র পন্টা। বেশ অনেকগুলো মেসেজ আছে, আরও একটা মেসেজে বরং চলে যাই। আমাদের আরও একজন বন্ধু, তিনি লিখছেন, গোপালনগর পুরুলিয়া জেলা থেকে সুশান্ত সেনগুপ্ত। তিনি লিখছেন, আমার মতে হ্যাঁ, অনেক সময় অভিভাবকদের পছন্দ সন্তানদের নিজেদের মতো কেরিয়ার বেছে নিতে বাধা দেয়, বিশেষ করে আমাদের সমাজে। তবে এটা সবসময় ইচ্ছে করে না। বাবা মা চান সন্তান সেটেল হোক, ডাক্তার ইঞ্জিনিয়ার সরকারি চাকরি নিরাপদে থাকুক, ফটোগ্রাফি গান স্টার্ট আপ রিস্ক, নিজেদের স্ট্রাগল দেখে ওরা চায় না সন্তানও ভুগুক। ওর ছেলে আইআইটিতে, আমার ছেলে কী করবে? আত্মীয় বা পাড়াপড়শি কথায় কান দিয়ে অনেক বাবা মা সন্তানকে নিজের স্বপ্ন চাপিয়ে দেন। নাইনটিসের বাবা মা জানতেন ডাক্তার ইঞ্জিনিয়ার টিচার, কন্টেন্ট ক্রিয়েটার, ইউএক্স ডিজাইনার, ডেটা সায়েন্টিস্ট, এই ক্যারিয়ারগুলো ওরা বোঝেন না। না বুঝলে ভরসা হয় না। বাবা ডাক্তার হতে পারেননি, তাই ছেলেকে ডাক্তার বানাবেনি। সন্তান তখন নিজের স্বপ্ন না বাবার স্বপ্ন পূরণের প্রজেক্ট হয়ে যায়। কিছু কিছু সন্তান আছে এমন ইঞ্জিনিয়ারিং করে কিন্তু এমনভাবে ইঞ্জিনিয়ারিং করে কিন্তু মন পড়ে থাকে গিটারে। 30 বছরে গিয়ে মিডল লাইফ ক্রাইসিস, বাড়ি থেকে সাপোর্ট না পেলে ডিপ্রেশন অ্যাংজাইটি আসে। বাবা মাকে হার্ট করব না, নিজের স্বপ্ন ছাড়ব, এই দোটানায় অনেকে ভেঙে পড়ে। অনেকে বাড়িতে না জানিয়ে ইউটিউব করে, ফ্রিল্যান্স করে, ধরা পড়লে অশান্তি। ওরা নিজের মতো করে ভালো চান। ওদের সময় অপশান কম ছিল, তথ্য কম ছিল, স্টেবল চাকরি মানে লাইফ সিকিউর, এই মাইন্ডসেট ওদের। শুধু আমি ফটোগ্রাফার হব বললে হবে না, এই ফিল্ডে কত টাকা, কত বছর লাগে, প্ল্যান বি কী রয়েছে ডিটেলসে বোঝাতে হবে। পড়ার পাশাপাশি পার্ট টাইম করে দেখাও যে তুমি সিরিয়াস, রেজাল্ট দেখলে বাবা মা ভরসা পাবে। একদিনে ওদের মাইন্ডসেট বদলাবে না, ধৈর্য ধরো। সন্তান কী চায় সেটা আগে শুনে সাথে সাথে না বলবেন না, তুই ডাক্তারই হবি না বলে বলুন, ডাক্তারির প্রোস কনস কী জানি, তুই আর্টেরটাও বোঝা।
কুড়ি বছরে এক দু বছর নষ্ট হলেও লাইফ শেষ হয় না, কিন্তু সারা জীবন অপছন্দের কাজ করলে শেষ হয়। দিন শেষে নিজের লাইফ নিজেকেই বাঁচতে হবে। বাবা মা 60 বছরে গিয়ে বলবে না, সরি তোর স্বপ্ন ভেঙেছি, তাই

রেফারেন্স করো, ওদের সম্মান রেখে নিজের প্যাশনও ছেড়ো না। খুব সুন্দরভাবে লিখেছেন পুরুলিয়ার গোপালনগর থেকে সুশান্ত সেনগুপ্ত। এরকমভাবে যদি গার্জিয়ানরা ভাবতে পারেন তাহলে বোধহয় ছেলেমেয়েরাও খুব একটা কষ্ট পায় না। আমরা আরও একটা ফেসবুক কমেন্টে চলে যাই। কে লিখছেন? রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া 5 থেকে লিখেছেন। নমস্কার দাদাভাই দিদিভাই, শুভ সন্ধ্যা। অভিভাবকদের পছন্দ অনেক সময় সন্তানদের নিজস্ব পছন্দ মতো ক্যারিয়ার বেছে নিতে বাধা দেয়। সন্তানদের পছন্দের ওপর আস্থা রেখে সঠিক নির্দেশিকা দেওয়াই শ্রেয়। অভিভাবকরা ভালোবাসার চেয়েও অনেক সময় সামাজিক মর্যাদা বা নিরাপত্তার ভয়ে সন্তানদের ক্যারিয়ার বেছে দেন। তারা মনে করেন তাদের দেখানো পথেই সন্তান সবচেয়ে বেশি নিরাপদ ও প্রতিষ্ঠিত থাকবে। সন্তান একটি স্বতন্ত্র মানুষ, তার নিজস্ব ক্ষমতা, আগ্রহ এবং স্বপ্নের জগৎ আছে। জোর করে পেশা চাপিয়ে দিলে সে মানসিকভাবে আঘাত পেতে পারে এবং কাজে মনোযোগ হারাতে পারে। আজকের যুগে পেশার ধরন প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, যা পুরনো প্রজন্মের ধারণার বাইরে। সন্তান তার আগ্রহের জায়গাটি ভালো বুঝলে তাকে নিজের শক্তি ও দুর্বলতা বোঝার সুযোগ দেওয়া উচিত। অভিভাবক হিসেবে সন্তানকে সঠিক ক্যারিয়ার বেছে নিতে সাহায্য করুন, কিন্তু তার সিদ্ধান্তকে গিলে ফেলবেন না। তার সাথে খোলাখুলি আলোচনা করুন। সন্তান যদি নিজের পছন্দ নিয়ে ধন্দে থাকে তবে জোর না করে পেশাদার কেরিয়ার কাউন্সিলরের সাহায্য নেওয়া ভালো। সন্তানকে নিজের পছন্দ বেছে নেওয়ার স্বাধীনতা দিন এবং তার সেই পথ চলার উৎসাহ ও প্রয়োজনীয় সহায়তা করুন। আপনারা ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া 5 থেকে এই মেসেজ, এই কমেন্ট লিখে পাঠিয়েছেন। আরও একটা কমেন্টে চোখ রাখবো, তবে তার আগে রইল আপনাদের জন্য আরও একটি গান, শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়।

তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে শুনতে ফিরে এলাম আপনাদের মেসেজ নিয়ে। দীনেশ নস্কর বালি রাজচন্দ্রপুর হাওড়া থেকে লিখছেন, বাবা মারা সব সময় চায় সন্তানের ভালো হোক, কিন্তু আমরা বুঝতে পারি না যে সন্তানেরা বড় হয়ে গেছে, তার তো সমস্ত কিছু ছোট থেকে আমি আর আমার ওয়াইফ করেছি, এবার ওর ভালো মন্দটাও ওই বুঝুক। আমি যদি জোর করে চাপিয়ে দিই, দেখা গেল মাঝপথে কেরিয়ার নষ্ট হলো, আর তখন আমাকেই দোষারোপ করবে। তাই আমি ভাবি নিজের ঝাড়টা নিজেই খায়, ভালো হলে ওর ভালো, খারাপ হলে ওর খারাপ। যখন কথা শুনে না তখন এছাড়া আমার আর বলার কোনো রাস্তাই নেই। চোখ খুলে গেছে, অনেক বন্ধু বান্ধব হয়েছে, পৃথিবীটাকে দেখছে, পাঁচজনের সঙ্গে মিশছে, পাঁচ রকম ক্যারিয়ারের সন্ধান পাচ্ছে। করুক দেখুক, আমি তো আছি, পিছনে অসুবিধা হলে আবার তুলে দেব, কিন্তু ওকে একটু পৃথিবীটা দেখুক নিজের চোখে। লিখছেন দীনেশ নস্কর বালি রাজচন্দ্রপুর হাওড়া থেকে। আরও একটি কমেন্ট পড়ব, উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী থানার দাউদপুর গ্রাম থেকে কার্তিক মণ্ডল লিখেছেন, বেশিরভাগ সময় অভিভাবক

পছন্দ সন্তানের কেরিয়ার নির্বাচনে প্রভাব ফেলে। তারা সাধারণত নিরাপদ ও প্রতিষ্ঠিত পেশাকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু সন্তানের নিজেদের আগ্রহ ও দক্ষতা ভিন্ন হতে পারে। জোর করে চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে অনেকেই হতাশ হয়ে পড়ে, ফলে কাজে মনোযোগ ও সাফল্য দুটোই কমে যেতে পারে। অন্যদিকে অভিভাবকদের অভিজ্ঞতা সন্তানের জন্য উপকারী দিশা দেয়, তাই সন্তানের ইচ্ছা ও অভিভাবকদের পরামর্শ দুটির মধ্যে সমন্বয় প্রয়োজন। পারস্পরিক বোঝাপড়া থাকলে সন্তান নিজের পছন্দের কেরিয়ারেও সফল হতে পারে।

সন্তান তাদের আর্থিক অবস্থার কথা ভেবে অভিভাবককে দায়িত্ব দিয়ে দেয়। তবে আজকের জেনারেশন অনেকটা এগিয়ে, তারা অভিভাবকের থেকে এই সময়ে কোন কেরিয়ার ভালো তার জন্য মানানসই অনেক বেশিই জানে। কিন্তু সংঘর্ষ তখনই বাধে যখন অভিভাবক সন্তানকে সন্তান উভয়ই নিজ নিজ স্থানে অনড় থাকে, যাকে বলে ইগোর লড়াই। তাতে লাভ হয় না কোনো পক্ষেরই। আসলে মা বাবা ভরসা করতে পারে না সন্তানের সিদ্ধান্তে, মনে করে তারা এখনও অপরিপক্ক এ ব্যাপারে। অভিভাবক বাধা দেয় সন্তানকে, তা আর সন্তান যাদের বসে ঠিক করে আমি আমার সিদ্ধান্তে অটল। এখানে তৃতীয় ব্যক্তির মধ্যস্থতা বা সিদ্ধান্ত দুপক্ষের সমস্যা সমাধানে সাহায্য করবে। আমি বলি কি, ভবিষ্যতের সিদ্ধান্ত ভবিষ্যৎ প্রজন্মের হাতেই ছেড়ে দেওয়া ভালো, পরে দোষারোপ করতে পারবে না যদি না আর্থিক দিক থেকে কোনো বাধা থাকে। সেই সাথে উনি ধন্যবাদ জানিয়েছেন রঘুনাথপুর সরকার বাগান কলকাতা 59 থেকে কল্যাণ কুমার শান্ডিল্য। বিভিন্ন বন্ধুরা আমাদের ফেসবুকে মেসেজ করছেন, আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা, তার আজকে যে আপনার কথা অনুষ্ঠানের পোস্টার রয়েছে সেখানে এসে আপনারা করতে পারেন আপনাদের কমেন্ট, আপনাদের মতামত জানাতে পারেন। সেই সাথে আমরা আমাদের ফেসবুক পেজের পাশাপাশি হোয়াটসঅ্যাপ নাম্বারেও চোখ রাখবো। বাউরিয়া জাগৃহী থেকে লিখেছেন মমতা ঘোষ, তিনি লিখছেন যে হ্যাঁ, অভিভাবকদের পছন্দ অনেক সময় সন্তানদের নিজস্ব কেরিয়ার বেছে নিতে বাধা সৃষ্টি করে। বাবা মায়েরা প্রায়শই সামাজিক মর্যাদা বা আর্থিক নিরাপত্তার খাতিরে নিজের ইচ্ছাকে সন্তানের ওপর চাপিয়ে দেয়। যদিও তাদের উদ্দেশ্য থাকে ভালো, তবে মানসিক চাপের কারণ কেরিয়ারের পথে বাধা হতে পারে। নমস্কার দাদাভাই ও দিদি ভাই, ভালো থাকবে। পরের মেসেজে চলে যাই, সুভাষ চক্রবর্তী, তিনি মেসেজ করছেন উত্তর বাওয়ালি থেকে। তিনি লিখছেন, রাজস্বীয় দেবারতী শুভ সন্ধ্যা। প্রত্যেক শিক্ষার্থী চায় তার পছন্দের কেরিয়ার বেছে নিতে, এমনটা হওয়াই স্বাভাবিক। এর ফলে শিক্ষার্থীর উত্তরণের পথ সহজ ও সুগম হয়। তবে এ বিষয়ে অভিভাবকের পছন্দ কেরিয়ার মেনে নিলে ফলাফল অন্য রকমও হতে পারত। আবার অনেক সময় শিক্ষার্থী ভুল করে এমন কেরিয়ার বেছে নেয় যে জীবনে সাফল্য পায় না। এ ব্যাপারে অভিভাবকের পছন্দের কেরিয়ারকেই মান্যতা দেওয়া উচিত ছিল। তাই সন্তানের কেরিয়ার নির্বাচনে যাতে ভুল না হয় সেদিকে অভিভাবকদের লক্ষ্য রাখা উচিত। উত্তর বাউলি থেকে লিখছেন সুভাষ চক্রবর্তী।

বন্ধুরা, এই মুহূর্তে নতুন করে ফেসবুকে কোনো কমেন্ট করেছেন কিনা? না, যতগুলো মেসেজ এসেছিল, কমেন্ট এসেছিল, সেগুলো সবটাই পড়া হয়েছে। তাহলে বরং এবার একবার চোখ রাখি আমাদের যে এসএমএস এর নাম্বারটি রয়েছে, এসএমএস এবং হোয়াটসঅ্যাপ দুটো সেম নাম্বার, 9903050992। এই নাম্বারে আপনারা এসএমএস করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, খুব অল্প সময় বাকি আছে, এই 8-9 মিনিট মতো, তাই এর মধ্যে চটপট বরং আপনারা আপনাদের যে মেসেজ বা আপনাদের যা কিছু মতামত সেগুলো লিখে জানান। শিপ্রা কারার মল্লিক পাড়ালেন বিটোর হাওড়া 4 থেকে লিখছেন, বড়দের অভিজ্ঞতা তো একটা দাম আছে, 16 বা 18 বছরের স্টুডেন্টদের এত তাড়াতাড়ি কি অভিজ্ঞতা হয়? যদি স্টুডেন্টের ওপর সব ছেড়ে দেওয়া হলো, কোনো কারণে যদি আনসাকসেসফুল হয়, দেখা গেল টাইমটাই নষ্ট হলো। তাই আমার মনে হয় যদি স্টুডেন্ট, বড়রা, টিচার সবাই মিলে একটা টেবিলে বসে তাদের মত জানে, স্টুডেন্টদের গুণগত মান নিয়ে চিন্তা করে, ডিসিশান নিলে সব ঠিক সব দিক দিয়ে ভালো হবে। আর স্টুডেন্ট এবং বড়দের সাথে রিলেশনটাও মধুর থাকে। অ্যাট লাস্ট জানাই দেবারতী ম্যাডামকে আমার ভালোবাসা। আপনি খুব সুন্দর করে মেসেজগুলো পড়েন, অনেকে বলেন এসএমএস পড়তে প্রবলেম হয়, তাই আপনাকে থ্যাঙ্কস জানাই। আচ্ছা, আপনাকেও জানাই ধন্যবাদ, আপনি আপনার সুবিধার জন্য ইংরাজিতে টাইপ করেন, অনেকে হয়তো লেখেন কিছু অসুবিধা হতে পারে জানান এরকম, কিন্তু আমরা চেষ্টা করি যে আপনাদের বার্তা এভাবেই, যেভাবে আপনারা আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন, সেভাবেই আপনারা আপনাদের কাছেও যাতে পৌঁছে দেওয়া যায়। আরও একটা গানে বরং চলে আসি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, আর তারপর যে কটি মেসেজ রয়েছে সবটা পড়ে শোনাবো আপনাদের। খুব পছন্দের গান রইল এবার আপনাদের জন্য।

0: ধরে চুপচাপ আমার পাশে বসে বসে বলছে, না তুই পড়, আমার পড়াটা ভালো হয় না, এটাই তো তোর কেরিয়ার, তুই তো এই কেরিয়ারটাই চুজ করেছিস, অতবে তুই বকর বকর কর। এগুলো শুনতে শুনতে আমি রীতিমতন গম্ভীর হয়ে যাচ্ছিলাম, কিন্তু তবু আপনাদের মেসেজ পড়া কিন্তু থামাই।
1: তুমি কি গৌতম গম্ভীরের ফ্যান?
0: গৌতম গম্ভীরের ফ্যান। রাজস্বিতাও পাশে গম্ভীর হয়ে থাকতে থাকতে না এবার বলি না তো মারটার দিয়ে।
1: আমি মনে করি, আর বাবা আমি না, আর বাবা আমাদের বন্ধু অনিমেষ ভট্টাচার্য লিখছেন, আমি মনে করি বর্তমান সময়ে সন্তানের কেরিয়ারটার নিজের পছন্দ মতো হওয়াটাই বাঞ্ছনীয়। অনিমেষ ভট্টাচার্য বিহারা থেকে লিখেছেন। তুমি এই ব্যাপারে কি তোমার সুচিন্তিত মতামত?
0: আমি তো আমার পছন্দ মতো কেরিয়ারই বেছে নিয়েছি। পেশা যখন নেশা হয়ে ওঠে, না নেশা যখন পেশা হয়ে ওঠে। সুচেতা কি মেসেজ করছেন দেখা যাক।
1: সুচেতা একটা বড় সড়ো মেসেজ করেছেন, আবার ইংলিশে লিখেছেন, আমি জানি না ঠিকঠাক উচ্চারণ করতে পারবো কিনা, যাই হোক ভয়ে ভয়ে পড়ছি। দেবরতী দিদি ও FM গোল্ডে উপস্থিত সকল সদস্যদের, মানে আমার নামও লিখেছে, সীতারা লিখেছে, সদস্যদের নমস্কার জানিয়েছে। আচ্ছা, সময় একরকম হয় না, জেনারেশন টু জেনারেশন ভ্যারি করে। অনেক আগে অভিভাবক ঠিক করতেন সন্তান কোন দিকে এগোবে, তখন ছিল সাইলেন্ট জেনারেশন, তাই সব সাইলেন্টলি মেনে নিত। তারপর জেনারেশন এক্স, মিলেনিয়াস, জেন ওয়াই, জেন জেড, জেন আলফা যতদিন এগোচ্ছে চিন্তাধারা বদলাচ্ছে, ছোট ছোট ডিসিশন তারা নিজেরাই নিয়ে নেয়, কেরিয়ারের ক্ষেত্রেও নিজেদের পছন্দ অনুসারে এগোয়, কিন্তু ব্যতিক্রম দেখা যায়। এখনও অনেকে অভিভাবকদের পছন্দকে গুরুত্ব দেয়, নিজের পছন্দ না থাকলেও অভিভাবকদের পছন্দকে মান্যতা দেয়, আর যারা মান্যতা দেয় তাদের ক্ষেত্রে তো বাধা হয়ে যায়। পশ্চিম বর্ধমান থেকে সুচেতার বক্তব্য।
0: বেশ, চটপট আরও যে কটি মেসেজ রয়েছে পড়ে নিই। কে রয়েছে? মামুদপুর আমতলা থেকে লিখছেন স্বাগত পাল, লিখছেন শুভ সন্ধ্যা, আমার পরিচিত একজন বাংলা শিক্ষক যিনি আজীবন স্কুলে বাংলা পড়িয়েছেন, কৃতিত্বের সঙ্গে সংসার চালিয়েছেন সেই বাংলা পড়ানো টাকায়। সচ্ছল পরিবার অথচ সেই শিক্ষিত রুচিশীল আপাতভদ্র মানুষটি নিজের সন্তানের ইচ্ছা অনিচ্ছাকে মূল্য না দিয়ে সন্তানকে ভর্তি করালেন ইংরেজি নিয়ে পড়তে। সেই সন্তান বর্তমানে কোনো রকমে ইংরেজি অনার্স নিয়ে পাশ করেছে। তবে সবচেয়ে লজ্জার বিষয়, সেই স্যার যখন সবার সামনে বুক ফুলিয়ে বলেন, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, এই লজ্জাটা কার? শুধু কি বাবার ইচ্ছায় ভর্তি হওয়া সেই ছাত্রটির, নাকি আপামর বাঙালির? মামুদপুর আমতলা থেকে স্বাগত পালের এই মেসেজ। অর্পণ সরকার লিখছে দক্ষিণপাড়া থেকে, তিনি লিখছেন, আমার মনে হয় পড়ুয়াদের নিজেদের কেরিয়ার সিলেক্ট করা উচিত। আরও একটি মেসেজ একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে, অভিভাবকদের পছন্দ সন্তানদের পছন্দ মতো কেরিয়ার বেছে নেওয়ায় বাধা সৃষ্টি করে, এটা বেশ কিছু ক্ষেত্রে ঠিক, তবে আজকের সন্তানরা নিজের পছন্দের কেরিয়ার বাছতে খুব একটা বাধা পায় না বলেই মনে হয়, কারণ সন্তানদের পছন্দের কেরিয়ার এখন অভিভাবকদের পছন্দের হয়ে উঠেছে। অভিভাবকরা এখন সন্তানদের উপর অনেকটাই ভরসা করছেন, আর এখন অভিভাবক ও সন্তানরা একে অপরের সঙ্গে আলোচনা করেই কিছু করেন বলেই আমার মনে হয়। লিখেছেন রবীন মণ্ডল, মহেশতলা, বাগমারি মোড়, কলকাতা 141 থেকে। আর তার এই মেসেজ পড়তে পড়তে স্টুডিওর ঘড়ির কাটা যেটা বলছে, রাজর্ষী দেবারতী এই পর্ব থেকে বিদায় নিচ্ছে, ঠিক 9:30 গানে গানে বাজিমাত নিয়ে আবারও চলে আসবে, তাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন 100.1 FM গোল্ড কলকাতা।

রবীন্দ্রনাথের গানে আনন্দ উচ্ছ্বাস এসেছে বারে বারে। আজ শোনাতে এ গানের প্রথম পর্যায়ে আপনি জানাবেন এমনই কোন জীবনী শক্তিতে ভরপুর আপনার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের কথা। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে পছন্দের গানের কথা এবং আপনার নাম লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 এই নম্বরে।

0: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।
1: শুনছেন FM গোল, শুনছেন গানে গানে বাজি মাত। প্রথম গানের উপরে থাকবে আজকের প্রথম রাউন্ড।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত, শুনছেন FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। গানের হরেক রকম প্রশ্ন নিয়ে সাজানো এই অনুষ্ঠান। চলে আসি প্রথম রাউন্ডে, চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা,
3: চিনতে পারো কিনা।
4: আপনি চিনতে পারবেন কি করে? আমার প্রশ্নই করিনি, মানে
5: সেজন্য তো আবার প্রশ্ন নিয়ে চলে এসেছি।
4: বেশ, তাহলে যখন আমাদের কোশ্চেন ব্যাংক চলে এসেছে, কোশ্চেন ব্যাংকের কাছে আমরা চলে যাব। কারণ এই বৃষ্টিতে রাস্তাঘাটে না হোক, আপনার আশপাশে নদী বা পুকুরের পাশে ব্যাংক থাকে না, ব্যাংক থাকে
5: বাবা,
4: গ্যাং ওর গ্যাং,
5: কি কি সব বলতে।
4: তোমার গলার অবস্থা কিরকম?
5: ওই আর কি। যাই হোক, প্রথম ক্লুতে বরং আমরা চলে যাই,
4: চলে যাও।
5: চিনতে পারো না রাউন্ডের প্রথম ক্লু হলো, এই রবীন্দ্রসঙ্গীতটি তরুণ মজুমদার পরিচালিত সাদা কালো বাংলা সিনেমার গান।
4: আচ্ছা, তাহলে কোন রবীন্দ্রসঙ্গীতের কথা বলছে দেবরতী? আপনি কি বুঝতে পারলেন? আমি বুঝতে পারিনি। যদি না বুঝতে পারেন তার কোনো চাপ নেই, আপনার জন্য আরো দুটো ক্লু থাকবে
5: অবশ্যই, সেটা আপনারা একটু একটু করে বোঝার চেষ্টা করুন। আর
4: শোনাতে গানে, এবং সেই শোনাতে গানে আপনারা অনুরোধ করেছেন, আপনাদের গানের অনুরোধ। দেখা যাক কার অনুরোধ নিয়ে হাজির দেবরতী।

শুক্লা হালদার নয়াবাদ পঞ্চসায়র থেকে এবং মোনালিসা তাঁতি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনুরোধ জানিয়েছেন এই রবীন্দ্রসঙ্গীতটি। রইল শ্রাবণী সেনের কণ্ঠে সে গান সবার জন্য।

0: গানে বাজিমাত।
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা,
3: চিনতে পারো কিনা,
4: চিনতে আপনি একটু একটু পারছেন, মানে এমন না পারছেন না, মানে এত কঠিন প্রশ্নও করবে না, কারণ ওর মধ্যে একটা বেশি দয়া মায়া ব্যাপার আছে
5: এবং সেজন্যই চিনতে পারো কিনা রাউন্ডে
4: আজকে দয়া মায়া মমতা সবই আছে।
5: চিনতে পারো কিনা রাউন্ডে আজকে কিন্তু প্রশ্নগুলো আমি সেজন্যই একদম দয়া মায়া মমতা দিয়ে সহজ সহজ রেখেছি। প্রথম যে ক্লুটা দিয়েছিলাম তরুণ মজুমদার,
4: আগে তোমার শরীরের মধ্যে দয়া মায়া মমতা ছিল না?
5: না ছিল না, তো
4: নতুন
5: নতুন করে আসলো এই এই কয়েকদিনের মধ্যেই এসেছে আমার মধ্যে
4: দয়া মায়া মমতা, এটা আপনারা জেনে রাখবেন, কারণ ওর প্রশ্নপত্রের মধ্যে সোজা হবে।
5: প্রথম ক্লু আমরা দিয়েছিলাম অবশ্যই রবীন্দ্রসঙ্গীত, যা তরুণ মজুমদার পরিচালিত সাদা কালো একটা বাংলা সিনেমা থেকে নেওয়া হয়েছে। পরের ক্লু, দু নম্বর ক্লু, এই সিনেমার কাহিনীকার ছিলেন বীরেন দাস, অভিনয় করেছিলেন ছায়া দেবী, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, উৎপল দত্ত, রবি ঘোষ, শুভেন্দু চট্টোপাধ্যায়।
4: লজ্জা লাগার দরকার, সবাই অভিনয় করলো, তুমি করলে না?
5: আমি তো সে সময় ছিলাম না, এক্সিস্ট করতাম না, সেটা তিন নম্বর ক্লুতে গিয়ে বোঝা যাবে।
4: আচ্ছা বেশ,
5: তুমি থাকলেও থাকতে পারো, তুমি তো মানধাতার আমলের মানুষ।
4: মানধাতার আমলের মানুষ এবং তোমার মধ্যে দয়া মায়া মমতা
5: সবই আছে।

0: গানে বাজিমাত, গানে গানে বাজিমাত। চিনতে পারো কিনা, চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা,
2: মায়া মমতা দয়া সবকিছু নিয়েই আমাদের প্রশ্নপত্র তৈরি করেছেন শ্রীমতী।
3: সেই সাথে ছোট্ট করে একটু বিরক্তি, ছোট্ট করে একটু রেগে যাওয়া সবকিছুই কিন্তু আছে তোমার প্রতি,
2: আমার প্রতি, সেটা চিরকালীন,
3: শ্রোতাদের প্রতি নয়,
2: চিরকালীন,
3: একদম। প্রথম ক্লুতে চলে যাই আরো একবার। রবীন্দ্রসঙ্গীতটি তরুণ মজুমদার পরিচালিত সাদা কালো বাংলা ছবি থেকে নেওয়া হয়েছে।
2: আরে তুমি যে বললে প্রথম ক্লুতে চলে যাই আরো একবার, আরো দুবার কেন হয় না, কারণ সেকেন্ড ক্লু তুমি বলবে।
3: একদমই তাই। দ্বিতীয় ক্লুতে চলে আসি। সিনেমার কাহিনীকার ছিলেন বীরেন দাস, অভিনয় করেছিলেন ছায়া দেবী, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, উৎপল দত্ত, রবি ঘোষ, শুভেন্দু চট্টোপাধ্যায়।
2: দাঁড়ান, আপনার ঘড়িটা মিলিয়ে নিন।
3: আমি নই।
2: রাত 9টা বেজে 49 মিনিট হয়ে 19 সেকেন্ড। এবার একটা ঝড় আসবে,
3: ছোট্ট দেবশ্রী রায় নাচ করছে, দৃশ্যে আসছেন নায়ক বিশ্বজিৎ আর অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়, গানের শিল্পী ছিলেন আশা ভোসলে।
2: তাহলে মানে আপনি তো জানেন, একটু কষ্ট করে আমাদের SMS বা হোয়াটসঅ্যাপটা করে দিন এক মিনিটের মধ্যে, কারণ পরের গানটাও তো খুব বড় কিছু না। যাই হোক, আপনারা করুন, আমাদের নাম্বার
3: সামলাতে হবে।
2: আমাদের নাম্বার হচ্ছে 9903 05 9992। আর কথা না বাড়িয়ে চলে যাই শোনাতে গানে।
3: এই মুহূর্তে
1: শোনাতে
4: শোনাতে এই গান, শোনাতে
3: অনেক বন্ধুরাই তো অনুরোধ করেছেন, তবে এই মুহূর্তে যার গানের অনুরোধ রইল ক্যানিং থেকে, মৌমিতা মান্না, তিনি শুনতে চেয়েছেন এই গান শিল্পী শামা রহমান।

0: বাজি মাত।
1: আমরা কোনো হিয়ালি করবো না, তার কারণ উত্তরটা কোহলি সিনেমা।
2: একদমই তাই, কিন্তু যারা শুধুমাত্র কোহলি লিখেছেন তাদের নামগুলো আমি
1: কোনো নাম্বার তাদের দেওয়া হবে না, কারণ দেবারতির মতো যতই দয়া মায়া মমতা থাকুক না কেন ও নাম্বার দেবে না।
2: একদমই তাই, কিন্তু যাদেরকে নাম্বার দেবো যারা সঠিক গানটির কথা উল্লেখ করেছেন তাদের, যেমন বরুণায়ন দাস বেলঘুরিয়া থেকে দিয়েছেন সঠিক উত্তর, আরও একজন বন্ধু দিয়েছেন সঠিক উত্তর রুমা দত্ত নিউ টাউন থেকে, অদিতি মিত্র বজবজ থেকে, ইন্দ্রাণী এম নাথ ভবানীপুর থেকে, সেই সাথে ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, তার সঙ্গে সঠিক উত্তর দিয়েছে না, আবারও বলছি শুধুমাত্র সিনেমার নাম বললে কিন্তু আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আরও বেশ কয়েকজন বন্ধু রয়েছেন, রানাঘাট থেকে দেবাশিস বাসু সঠিক উত্তর দিয়েছেন, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে সঠিক উত্তর দিয়েছেন, বেহালা থেকে দেবস্মিতা সঠিক উত্তর দিয়েছে, বিজলী চক্রবর্তী মহেশতলা থেকে সঠিক উত্তর দিয়েছে। আর সঠিক উত্তর দিলে যেটা থাকে অর্থাৎ সিনেমার নাম শুধুমাত্র নয়, সেই সাথে গানটির নাম উল্লেখ করেছেন যারা, তাদের সবার জন্য রইল একটা জোরদার হাতে।
1: মনে রাখবেন রাত বিরাতে কিন্তু রোদ্দুর ওঠে না, মেঘ করতে পারে।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात, स्वर्णकंठ स्वर्णकंठ।
1: आज स्वर्णकंठ राउंडे सुनबेन একটি গান। আপনাকে চিনতে হবে গানের শিল্পীকে। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে। আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে আপনার পুরো নাম আর লোকেশনটা অবশ্যই লিখবেন।
0: স্বর্ণকণ্ঠ।

রবীন্দ্রনাথ ঠাকুরের গানে গানে সাজানো আমাদের আজকের এই গানে গানে বাজিমাত অনুষ্ঠান। আপনারা সকলে রয়েছেন 100.1 FM গোল্ড কলকাতায়, আর সেই সাথে প্রশ্নের উত্তর জানাচ্ছেন 9903055992 এই নাম্বারে। অবশ্যই আপনাদের উত্তর নিয়ে ফিরব, তবে ঠিক রাত 10:10 মিনিটে। তাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন 100.1 FM গোল্ড।

আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশ জুড়ে আজ অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেনাবাহিনীর এই কৃতিত্বের জন্য তাদের কুর্নিশ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপারেশন সিঁদুরে ভারতের সেনাবাহিনীর অতুলনীয় সাহস এবং দক্ষতা প্রমাণিত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার গঠনের প্রস্তুতির মধ্যে আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হল বিধানসভা। এদিকে রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। 9ই মে শপথ গ্রহণ, তার আগে বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল পরিষদীয় দলের নেতা নির্বাচন করবেন। তামিলনাড়ুতে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে নতুন সরকার গঠনের লক্ষ্যে আলোচনা জারি রয়েছে। তোড়জোড় চলছে অসম, কেরালাম ও পুদুচেরিতে। পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় 7 সদস্যের বিশেষ তদন্তকারী দল শিট গঠন করেছে রাজ্য পুলিশ। এখনও পর্যন্ত গ্রেপ্তার 3 জন। ভারত ও ভিয়েতনাম আজ নতুন প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা এবং স্টার্ট আপ পরিমণ্ডল নিয়ে সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে আলোচনা করেছে। তীরন্দাজিতে ভারতের মহিলা রিকাভ দল বিশ্বকাপ স্টেজ 2-তে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেশের জন্য প্রথম পদকটি নিশ্চিত করেছে। আসছে বিস্তারিত খবরে। দেশ জুড়ে আজ অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী উদযাপিত হচ্ছে। গত বছর 7ই মে অর্থাৎ আজকের দিনে ভারত, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 9টি সন্ত্রাসবাদী ঘাঁটির ওপর সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে পাক মদতপুষ্ট কমপক্ষে 100 জন সন্ত্রাসবাদী নিহত হয়। উল্লেখ্য, গত বছর 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় 25 জন নিহত পর্যটক সহ 26 জনের মৃত্যু হয়েছিল। এই বর্বরোচিত হামলার জবাবে ভারত অপারেশন সিন্দুরের সূচনা করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিনটি উপলক্ষে এক বার্তায় বলেছেন, ভারতের সার্বভৌমত্ব এবং নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিতকারী শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সুদৃঢ় অবস্থান অপারেশন সিঁদুরের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। শ্রীমতী মুর্মু সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেন, অসাধারণ সাহস ও তাদের দৃঢ়তা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সাফল্য এনে দিয়েছে। উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণন অপারেশন সিঁদুরকে শান্তি বিঘ্নকারী সন্ত্রাসবাদী ও জঙ্গি কার্যকলাপে মদত যোগানোকারী দেশের বিরুদ্ধে জয়ের এক মুহূর্ত বলে উল্লেখ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সাহস ও বীরত্ব জঙ্গি চক্রকে সুনির্দিষ্টভাবে ভেঙে দিতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই উপলক্ষে

0: সোশ্যাল মিডিয়া পোস্টে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেছেন। শ্রী মোদী বলেন, অপারেশন সিন্দুরে ভারতের সেনাবাহিনীর অতুলনীয় সাহস এবং দক্ষতা প্রমাণিত হয়েছে। পাহেলগাঁওয়ে নিরীহ ভারতীয় নাগরিকদের হত্যার বিরুদ্ধে সেনাবাহিনী সন্ত্রাসবাদীদের উপযুক্ত জবাব দিয়েছিল। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদী মদত যোগানোর অপারেশন সিন্দুরের মাধ্যমে দেশ পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে বলে ভারত জানিয়েছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদকে তাদের রাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে আত্মরক্ষা করার প্রতিটি অধিকার ভারতের আছে এবং সন্ত্রাসবাদের মোকাবিলায় আন্তর্জাতিক লড়াই আরও জোরদার করতে দেশ কাজ চালিয়ে যাবে বলে
1: পুরে দুনিয়া নে দেখা কিস প্রকার কে বর্বরতা কে সাথ পহলগাম মে আতঙ্কবাদি হামলা হুয়া থা জিসমে 26 মাসুম লোগো কে জানি গই থি। হাম লোগো নে পাকিস্তান কো উসকে বাদ অপারেশন সিন্দুর কে জরিয়ে মুহতোড় জবাব দিয়া উনকে সীমা পার সে আতঙ্কবাদ কে সমর্থন কে লিয়ে। পুরে দুনিয়া জানতি হ্যায় কি পাকিস্তান সীমা পার সে আতঙ্কবাদ কো এক ইনস্ট্রুমেন্ট অফ স্টেট পলিসি কি তরহ উসকা ইস্তেমাল করতা হ্যায়।
0: পশ্চিমবঙ্গ সরকার গঠনের প্রস্তুতির মধ্যে আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হল বিধানসভা। সংবিধানের 174 অনুচ্ছেদের ক্ষমতা বলে পূর্ববর্তী বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেছেন রাজ্যপাল আর এন রবি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপালের নির্দেশ অনুযায়ী আজ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত বলে গণ্য হবে। এদিকে রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় চলেছে জোরদার। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল কলকাতায় আসছেন। তিনি নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে বিজেপি পরিষদ দলের নেতা নির্বাচন করবেন। এদিকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে 2 মাস ধরে জারি থাকা নির্বাচনী আদর্শ আচরণবিধি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের ফল ঘোষণা সম্পূর্ণ হওয়ায় অবিলম্বে আদর্শ আচরণবিধি প্রত্যাহার করা হচ্ছে। অসমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আগামী 12ই মে শপথ গ্রহণ করবে। এই নিয়ে টানা তৃতীয়বার রাজ্যে সরকার গড়বে তারা। গুয়াহাটিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়া সহ অন্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। পরে এক সাংবাদিক বৈঠকে শ্রী সাইকিয়া জানান, খানাপাড়ায় কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথির আসন অলংকৃত করবেন। তিনি জানান, আগামী রবিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। তামিলনাড়ুতে রাজনৈতিক অচল অবস্থার মধ্যেই নতুন সরকার গঠনের লক্ষ্যে আলোচনা জারি রয়েছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আল্লেকার আজ টিভিকে সভাপতি সি জোসেফ বিজয়কে চেন্নাই লোকভবনে ডেকে পাঠান। লোকভবনের পক্ষ থেকে জারি করা এক প্রেস বার্তায় জানানো হয়েছে, তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সমর্থন জোগাড় করা যে অপরিহার্য তা রাজ্যপাল বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। পুদুচেরিতেও চলেছে জোরদার প্রস্তুতি। কেরালামে নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের জন্য আজ তিরুবনন্তপুরমে কংগ্রেস বিধায়ক দলের এক বৈঠক হয়েছে, তবে এই বৈঠকে সম্ভাব্য মুখ্যমন্ত্রী বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নবনির্বাচিত বিজেপি বিধায়ক বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় 7 সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে রাজ্য পুলিশ। IGCID তত্ত্বাবধানে তারা কাজ করবে। সিটের অন্য সদস্যদের মধ্যে CID, STF ও রাজ্য পুলিশের IB-র আধিকারিকেরা। এদিকে এই খুনের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে। তাদের মোবাইল ফোন ট্র্যাক করে আরও কেউ এই ঘটনায় জড়িত কিনা তাঁর খোঁজ চলছে। ফরেন্সিক ও CID-র দল আজ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তারা বেশ কিছু নথি সংগ্রহ করে। অন্যদিকে বারাসত হাসপাতালে ময়নাতদন্তের পর চন্দ্রনাথের দেহ সন্ধ্যা 6টা নাগাদ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের কুলুগ্রামে তার বাড়িতে নিয়ে যাওয়া হলে শোকের ছায়া নেমে আসে। বিজেপি সুমেন্দুর আপ্তসহায়ক খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, চন্দ্রনাথ রথ একজন অরাজনৈতিক ব্যক্তি ছিলেন, কিন্তু তাঁকেও রাজনৈতিক হিংসার বলি দিতে হল। অন্যদিকে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ভবানীপুরে তার জয়লাভের জন্য পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় চন্দ্রনাথকে খুন করা হয়েছে। তৃণমূল কংগ্রেস ঘটনার তীব্র নিন্দা করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে আদালতের নজরদারিতে CBI তদন্তের দাবি জানিয়েছে তারা। নির্বাচন পরবর্তী সন্ত্রাস হিংসার বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে আজ বিকেলে CPI লিবারেশন ও SUCI এর পক্ষ থেকে কলকাতার ধর্মতলা লেলিন মূর্তির প্রাদদেশে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে।

আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও ভিয়েতনাম আজ নতুন প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা এবং স্টার্ট আপ পরিমণ্ডল নিয়ে সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে আলোচনা করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং আজ ভিয়েতনামের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর ভু হে কুয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। ডক্টর সিং বলেন, দুদেশের মধ্যে সুসংগত কৌশলগত অংশীদারিত্ব গত এক দশকে নতুন উচ্চতায় পৌঁছেছে। এদিকে ডক্টর ভু হে কুয়ান ভারত ভিয়েতনাম ক্রমবর্ধমান সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন। মুম্বাইয়ে ভারত ভিয়েতনাম বিজনেস ফোরামে আজ ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম বলেন, ভারত ও ভিয়েতনাম বিশ্ব বা সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তিনি ভারতীয় সংস্থাগুলিকে ভিয়েতনামে বিনিয়োগের আহ্বান জানান। ভারতের রেজিস্ট্রার জেনারেল ও জনগণনা কমিশনার আজ নতুন দিল্লিতে জনগণনা সচেতনতা প্রসারে 6টি এলইডি মোবাইল ভ্যানের যাত্রার সূচনা করেছেন। 2027 জনগণনার প্রথম পর্বের অঙ্গ হিসেবে এই উদ্যোগ। রেলমন্ত্রক জানিয়েছে, যাত্রীদের জন্য রেলের উন্নত সংরক্ষণ ব্যবস্থার কাজ আগস্ট মাসে শুরু হবে। নতুন দিল্লিতে রেল ভবনে আজ এক পর্যালোচনা বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব 40 বছরের পুরনো টিকিট সংরক্ষণ ব্যবস্থা থেকে নতুন ব্যবস্থা কার্যকর করার ক্ষেত্রে যাত্রীরা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন তা সুনিশ্চিত করার নির্দেশ দেন। তীরন্দাজিতে ভারতের মহিলা রিকাপ দল বিশ্বকাপ স্টেজ টুতে রেকর্ড 10 বারের বিশ্ব বেশি অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেশের জন্য প্রথম পদকটি নিশ্চিত করেছে। চীনের সাংহাইতে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারতের দীপিকা কুমারী, অঙ্কিতা ভগত এবং কুমকুম মহত 5-1 দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেয়। আগামী রবিবার স্বর্ণপদকের লড়াইয়ে ভারত চীনের মোকাবিলা করবে। লখনৌর একানের ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ক্রিকেটে আজ লখনৌ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে ম্যাচ বৃষ্টির জন্য ব্যাহত হয়েছে। লখনৌ প্রথমে ব্যাট করতে নেমে 14 ওভারে 1 উইকেটে 145 রান করে, তারপরেই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। দেশজুড়ে আজ অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী উদযাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হল বিধানসভা। খবর আজকের মতো এখানেই শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত 100.1 এফএম গোল্ডে।
2: আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। আজ রবীন্দ্রসঙ্গীত দিয়ে সাজানো এই অনুষ্ঠানে আপনাদের সাথে দেবারতী আর রাজশ্রী। নিউজের আগে শুনেছিলেন স্বর্ণকণ্ঠ রাউন্ডের প্রশ্ন, উত্তর জানব, তবে তার আগে চলে যাই আমাদের পরবর্তী রাউন্ড সুরব্যঞ্জনে। সুরব্যঞ্জন রাউন্ড, গান তৈরির খেলা। আপনাকে আমরা শোনাব তিনটি রেট্রো গানের অংশ। সেই গানের অংশগুলিতে আমরা কোন শব্দ বা শব্দবন্ধকে মিউট করে দিয়েছি। সেই শব্দগুলিকে আপনাকে প্রথমে চিনতে হবে, তারপর সাজাতে হবে, আর সাজালেই পাবেন আরো একটি চীনা বাংলার রেট্রো গান। তাহলে এই গান তৈরির খেলাতে আপনারাও চলে আসুন হোয়াটসঅ্যাপ বা SMS এ। আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে আপনার পুরো নাম আর লোকেশন লিখতে ভুলবেন না কিন্তু। প্রথম গান।

0: شور و بنجار، شور و بنجار. गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात, स्वर्ण कंठ, स्वर्ण कंठ।
1: এবার স্বর্ণকণ্ঠের উত্তর শোনার পালা। শুনেছিলেন এই গান,
2: একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি।
1: এই কণ্ঠটি প্রখ্যাত অভিনেতা চিরঞ্জিতের। কারা কারা সঠিক উত্তর দিলেন তাদের নাম বলবো, তবে তার আগে গানে গানে শুভমিতা।

আছেন যারা যারা তাদের নামগুলো এবার বলে দিই। অদিতি মিত্র বজবজ থেকে, অচিরা গড়াই দুর্গাপুর থেকে, মৈনাক ব্যানার্জি হুগলি থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, শেখ আজহার বারাসাত থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোধপুর থেকে, মৌমিতা মান্না ক্যানিং থেকে দিয়েছেন স্বর্ণকণ্ঠ রাউন্ডের সঠিক উত্তর। আর সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা রইল আপনাদের সবার জন্য।

0: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।
1: আপনি শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। একটু পরে আবার আসছে শোনাতে গান।

প্রতিটি প্রেমিক হৃদয়ে রবীন্দ্র সঙ্গীত দোলা দিয়ে যায়। আজ শোনাতে এ গানের এই পর্যায়ে আপনি জানাবেন আপনার মন ছুঁয়ে যাওয়া প্রেম পর্যায়ের একটি রবীন্দ্রসঙ্গীতের কথা। প্রথমে লিখবেন এস এ জি, তারপর একটা স্পেস দিয়ে পছন্দের গানের কথা এবং আপনার নাম আর লোকেশন লিখে এসএমএস বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात, शुरो बैंजन, शुरो बैंजन।
1: এবার সুরব্যঞ্জন রাউন্ডের উত্তর শোনার পালা। প্রথম গানটি ছিল

সঠিক উত্তর যারা যারা দিয়েছেন তাদের নামগুলো বলে দিই। সাধন মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে দিয়েছেন সঠিক উত্তর, শুক্লা হালদার নয়াবাদ পঞ্চশায়র থেকে দিয়েছেন সঠিক উত্তর, বিরাটি থেকে স্বপ্ন চক্রবর্তী, রুমা দত্ত নিউ টাউন থেকে, অদিতি মিত্র বজবজ থেকে, সুমিতা মাইতি সৌমিতা মাইতি ফুলেশ্বর হাওড়া থেকে দিয়েছেন সঠিক উত্তর। আর সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা রইল সবার জন্য।

প্রথম গানের অনুরোধ এসেছে স্বাগত পাল, সুরজ পাল মামুদপুর রামতলা থেকে এবং ঠাকুরিয়া থেকে সুমিতা রায়ের কাছ থেকে। রইল তাদের পছন্দের গান শিবাজী চট্টোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে।

পরের গানের যে অনুরোধ এসেছে সেই অনুরোধ করেছেন আমাদের বন্ধু অচিরা গড়াই দুর্গাপুর থেকে। রইল তার পছন্দের গান সবার জন্য জয়তী চক্রবর্তীর কণ্ঠে।

পরের রবীন্দ্রসঙ্গীতের গান, আরও ভালো করে বলতে গেলে প্রেম পর্যায়ের রবীন্দ্র গানের অনুরোধ জানিয়েছেন মৈনাক ব্যানার্জি হুগলি থেকে। রইল তার পছন্দের গান অদিতি মহসিনের কণ্ঠে সবার জন্য। সোনাতে গানের এই পর্বে আপনারা অনুরোধ জানাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের গানের।

0: আরো কাছে এসো
1: না,
0: আরো ভালোবেসো, দুদেশে থাকা ভালো তো লাগে না, আরো কাছে এসো, আরো ভালোবেসো, দূরে সরে থাকা।

0: জয় জয়ন্তী ছায়াছবি থেকে এবারে পরপর দুখানি গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: কারো যে মুখে কথা সারে না।

জয় জয়ন্তী ছায়াছবি থেকে গান শুনছেন। আজকের শেষ গান সন্ধ্যা মুখোপাধ্যায়।

শেষ হলো বাংলা ঝাঁঝবির গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুরু হচ্ছে নানা রঙের গান। নানা রঙের গানে প্রথমে নজরুল গীতি অধীর বাগচির কণ্ঠে।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন অধীর বাগচির কণ্ঠে। এবারে অতুল প্রসাদী গানে, শিল্পী বনানী ঘোষ।

এতক্ষণ অতুল প্রসাদী গান শুনলেন, এবারে দ্বিজেন্দ্র গীতি, শিল্পী নিশীথ সাধু।

নানা রঙের গান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

ঘড়ি বলছে সময় এখন ভোর চারটে, চিরন্তনী ভোর ঠিক পাঁচটায়। এই মুহূর্তে প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন শুনব প্রথমে খেয়াল রামখেলি রাগে, শিল্পী মালিনী মুখোপাধ্যায়।

রামখেলির আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন মালিনী মুখোপাধ্যায়। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন তবলা লহরা, শিল্পী পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি, তাল রূপক তিন তাল।

রূপক এবং তিনতালে তবলা লহরা শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী আজ এই পর্যন্তই। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: 107FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনই চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107FM রেইনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 8ই মে, শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তন সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। রবীন্দ্র জন্ম প্রাককালে আজকে রবীন্দ্রনাথকে দিয়ে সাজানো চিরন্তনী। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠের প্রথম গান দিয়ে শুরু করছি আজকের চিরন্তনী, রবীন্দ্রনাথের গান আলোয় আলোয় ভরা চারিপাশ, আকাশ আমায় ভরল আলোয়, আমি কি শুধু নিয়েই যাব, দেব না কিছু, আকাশ আমি ভরব গানে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনীর আজকের এই আসরে আপনাদের জন্য নিয়ে এসেছি রবীন্দ্রনাথের গল্প, রবীন্দ্রনাথের গান এবং কবিতা। গতকাল একটা অনুষ্ঠানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে কথা হচ্ছিল। কথা প্রসঙ্গে শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার নিজের মনের অভিব্যক্তিটা জানাচ্ছিলেন যে রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের চিন্তাভাবনা, আধ্যাত্মিকতা সবকিছু নিয়েই তার নিজের জীবন দর্শন। তো সেখানে শীর্ষেন্দু মুখোপাধ্যায় খুব সুন্দর কথা বললেন, বললেন যে আমার হাতে যদি নোবেল পুরস্কার দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে আমি রবীন্দ্রনাথকে আরেকবার নোবেল পুরস্কার দিতাম তার গল্পগুচ্ছের জন্যে। কারণ গল্পগুচ্ছের এত রকমের জীবনের কথাগুলো তিনি তুলে এনেছেন, বিশেষ করে যখন তিনি শিলাইদহে থাকতেন, সেখানকার সাধারণ মানুষের সঙ্গে যখন মেশার একটা সুযোগ তার ছিল, সে সাধারণ মানুষের কথা উঠে এসেছে গল্পগুচ্ছের পাতায় পাতায়। তো যাই হোক, গল্পগুচ্ছের একটি গল্প, তারা প্রসন্নর কীর্তি, সে গল্পটি আজকে শোনাব। আর যেহেতু আপনারা অনেকেই আপনাদের বক্তব্য, আপনাদের বার্তা পাঠান, সেগুলো মাঝখানে পড়ে আবার তার পরের পর্বে একটা কবিতাও যদি সময় পাই শোনাব অবশ্যই। এবং যেহেতু আজকে শুরু করেছিলাম যে আকাশ আমাকে আলোয় যখন ভরে তখন আকাশ আমি ভরি গানে গানে, সে গানের উপরে একটা ছোট্ট কবিতা, যাই হোক সেটা পরের পর্ব। তবে এই মুহূর্তে তারা প্রসন্নের কীর্তি। লেখক যদি প্রকৃতি অনুসারে তারা প্রসন্ন কিছু লাজুক এবং মুখ চোরা ছিলেন, লোকের কাছে বাহির হইতে গেলে তাহার সর্বনাশ উপস্থিত হইত। ঘরে বসিয়া কলম চালাইয়া তাহার দৃষ্টিশক্তি ক্ষীণ এবং পেট একটু কোঁজা হইয়া গিয়াছিল। সংসারের অভিজ্ঞতা অতি অল্প, লৌকিকতার বাঁধা বোল তার সহজে মুখে আসিত না, এই জন্যে গৃহদুর্গের বাহিরে তিনি আপনাকে কিছুতেই নিরাপদ মনে করিতেন না। দেখবেন যেসব মানুষরা খুব মুখচোরা হয়, লাজুক প্রকৃতির হয়, মানুষের সঙ্গে ঠিক মিশতে পারে না, তার মূল কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে প্রতি মুহূর্তের যে প্রয়োজন সে অনুযায়ী কথা তার মুখে যোগায় না। ঠিক এই কারণেই মানুষ মুখচোরা হয়ে যায়, লাজুক হয়ে যায়, সমাজ থেকে একটু সরে থাকে। কি সুন্দর একটা অন্তর্দৃষ্টি দেখুন উঠে এসেছে এই জায়গাটা থেকে। লৌকিকতার বাঁধা বোল সহজে তার মুখে আসত না, এই জন্যে গৃহদুর্গের বাহিরে তিনি আপনাকে কিছুতেই নিরাপদ মনে করিতেন না। লোকে তাহাকে একটা উজবুক রকমের মনে করিত, এবং লোকেরও দোষ দেওয়া যায় না। মনে করো প্রথম পরিচয়ে এক পরম ভদ্রলোক উচ্ছ্বসিত কণ্ঠে তারা প্রসন্নকে বলিলেন, মহাশয়ের সহিত সাক্ষাৎ হয়ে যে কি পর্যন্ত আনন্দ লাভ করা গেল তা এক মুখে বলতে পারিনি। তারা প্রসন্ন নিরুত্তর হইয়া নিজের দক্ষিণ করতল বিশেষ মনোযোগ পূর্বক নিরীক্ষণ করিতে লাগিলেন। হঠাৎ সে নিরবতার অর্থ এরূপ মনে হয়, তা তোমার আনন্দ হয়েছে সেটা খুব সম্ভব, কিন্তু আমার যে আনন্দ হয়েছে এমন মিথ্যে কথাটা কি করে মুখে উচ্চারণ করব তাই ভাবছি। বাস্তবে কি তাই? তা তো নয়। ওই কথা প্রসঙ্গে তার উত্তর যোগাচ্ছে না, তার ফলে

সে যখন তার ডান হাতটা নিয়ে দেখছে, নিবিষ্ট মনে যেন মনে হচ্ছে যে তোমার আনন্দ হয়েছে হয়েছে, তুমি বললে যে আপনাকে দেখে আমার কি আনন্দ হয়েছে, আরে তোমার হয়েছে তো তাও একটা দেখি। তারপরে ধরুন মধ্যাহ্ন ভোজে নিমন্ত্রণ করিয়া লক্ষপতি গৃহস্বামী, লাখপতি এখন হলে করোড়পতি হতো, লক্ষপতি গৃহস্বামী যখন সায়াহ্নের প্রাককালে পরিবেশন করিতে আরম্ভ করেন এবং মধ্যে মধ্যে বিনতি কাকুতি সহকারে ভোজ্য সামগ্রীর অকিঞ্চিত করত্ব সম্বন্ধে তারা প্রসন্নকে সম্বোধন পূর্বক বলিতে থাকেন, আসলে মানে অনেক কিছু দিয়েছে কিন্তু তিনি বিনয় সহকারে তার অল্পের জন্য বলছে যে এই কিছুও না, অতি যৎসামান্য দরিদ্রের খুদকুড়া বিদুরের আয়োজন, মহাশয়কে কেবলই কষ্ট দেওয়া। তারা প্রসন্ন চুপ করিয়া থাকেন, যেন কথাটা এমনই প্রামাণিক যে তার উত্তর সম্ভব না। দেখুন কাণ্ড, কি কাণ্ড রবীন্দ্রনাথ লিখলেন। লক্ষপতি লোক বিশাল আয়োজন করেছে কিন্তু সে যখন বিনয় সহকারে বলছে যে এটা তো আপনার কাছে খুঁত করে আপনাকে কষ্ট দেওয়া হলো, তারা প্রসন্ন চুপ করে থাকলে তার মানে হচ্ছে তিনি সেই কথাটা অ্যাকসেপ্ট করলেন। মৌনং সম্মতি লক্ষণম, তার মানে সমস্যাটা কোথায় হচ্ছে বুঝতে পারছেন। এরপরে ধরুন আরেকজন, মাঝে মধ্যে এমনও হয় কোনো সুশীল ব্যক্তি যখন তারা প্রসন্নকে সংবাদ দেন যে তাহার মতো অগাধ পাণ্ডিত্য বর্তমানকালে দুর্লভ এবং সরস্বতী নিজের পদ্মাসন পরিত্যাগ পূর্বক তারা প্রসন্নের কণ্ঠাগ্রে বাসস্থান গ্রহণ করিয়াছেন, তখন তারা প্রসন্ন তার তিল মাত্র প্রতিবাদ করেন না, মানে সত্য সত্যি সরস্বতী তার কণ্ঠ রোধ করিয়া বসিয়াছেন। রবীন্দ্রনাথের এখানে মজাটা, মানে ছোট ছোট শব্দগুলোকে এমনভাবে প্লেস করেন যেটা মনের মধ্যে একটা মজা তৈরি করে। সরস্বতী পদ্মাসন ত্যাগ করিয়া তার কণ্ঠে বসিয়াছে, তিনি কথা বলতে পারছেন না, যেন সরস্বতী তার কণ্ঠ রোধ করিয়া বসিয়াছেন। তারা প্রসঙ্গে এটা জানা উচিত যে মুখের সামনে যাহারা প্রশংসা করে এবং পরের কাছে যাহারা আত্মন্দায় প্রবৃত্ত হয় তাহারা অন্যের নিকট হইতে প্রতিবাদ প্রত্যাশা করিয়া অনেকটা অসংকোচ অত্যুক্তি করিয়া থাকে, মানে সে চাইছে যে অপরে জাস্ট এটাকে অসংকোচে না না না না আপনি কি বলছেন এরকম নয় এরকম নয় ভাববে। অপরপক্ষ আগাগোড়া সমস্ত কথাটা যদি অম্লান বদনে গ্রহণ করে তবে বক্তা আপনাকে প্রতারিত জ্ঞান করিয়া ভীষণ ক্ষুব্ধ হয়। এরূপ স্থলে লোকে নিজের কথা মিথ্যা প্রতিপন্ন হইলে দুঃখিত হয় না। রবীন্দ্রনাথের মজার এই যে ধরনটা, এটা কিন্তু সাধারণ অন্য যারা লেখক তাদের মধ্যে থেকে একটু অন্যরকম। তিনি মানুষকে চিন্তার একটা অদ্ভুত ফাঁদে ফেলে দেন। এরূপ স্থলে লোকে নিজের কথা মিথ্যা প্রতিপন্ন হইলে দুঃখিত হয় না, তারা চায় যে অন্য কেউ বলুক যে না না আপনি কি বলছেন। ঘরের লোকের কাছে তারা প্রশ্নের ভাব অন্যরূপ, এমনকি তাহার নিজের স্ত্রী দাক্ষায়ণীও তাহার সহিত কথায় আঁটিয়া উঠিতে পারেন না। গৃহিণী কথায় কথায় বলেন, নাও নাও আমি হার মানলুম, আমার এখন অন্য কাজ আছে। বাগযুদ্ধে স্ত্রীকে আত্মমুখে পরাজয় স্বীকার করাইতে পারে এমন ক্ষমতা এমন সৌভাগ্য কজন স্বামীর আছে। রবীন্দ্রনাথও বলছেন, শুধু আপনার নয় রবীন্দ্রনাথেরও চিন্তা এটা। যাই হোক, আমরা পরের পর্বে একটু ঢুকি, কারণ গল্পটা একটু বড়, একবারে পড়ি। তারা প্রসঙ্গ দিন বেশ কাটিয়া যাইতেছে, দাক্ষায়ণীর দৃঢ় বিশ্বাস বিদ্যা বুদ্ধি ক্ষমতায় তাহার স্বামীর সমতুল্য কেহ নাই এবং সে কথা তিনি প্রকাশ করিয়া বলিতেও কুণ্ঠিত হইতেন না। শুনিয়া তারা প্রসঙ্গ বলিতেন, তোমার তো একটি বই স্বামী নাই, তুলনা কাহার সহিত করিবে। শুনিয়া দাক্ষায়ণী ভারী রাগ করিতেন। এখানে একটা ছোট্ট মজা, যাই হোক, দাক্ষায়ণীর কেবল একটাই মস্তাব ছিল যে তাহার স্বামীর অসাধারণ ক্ষমতা বাহিরে প্রকাশ হয় না, স্বামীর সে সম্বন্ধে বিন্দুমাত্র চেষ্টা। তারা প্রসন্ন যাহা লিখিতেন তাহা ছাপাইতেন না। অনুরোধ করিয়া দাক্ষায়ণী মাঝে মাঝে স্বামীর লেখা শুনিতেন, যতই না বুঝিতেন ততই আশ্চর্য হইয়া যাইতেন। তিনি

ব্যাসের রামায়ণ, কাশীরামের মহাভারত, কবিকঙ্কন চণ্ডী পড়িয়াছেন এবং কত কথাও শুনিয়াছেন। সে সমস্তই জলের মতো বোঝা যায়, এমনকি নিরক্ষর লোক অনায়াসে বুঝিতে পারে। কিন্তু তাহার স্বামীর মতো এমন সম্পূর্ণ দুর্বোধ হইবার আশ্চর্য ক্ষমতা তিনি ইতিপূর্বে কোথাও দেখেননি। তারপর শ্রীকান্ত আচার্যের এই গানটির পরে

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: রবীন্দ্রনাথের এই গানের কথায় আমরাও যেন রবীন্দ্রনাথকে বলতে পারি, এই লোভিনু সঙ্ঘ তব সুন্দর হে সুন্দর, ধন্য হল অঙ্গ মম, ধন্য হল অন্তর। আসলে আমাদের প্রতিটি মুহূর্তে যখন তার সঙ্গ লাভ করি তখন আমরা ধন্য হই, আমরা আনন্দিত হই, আমরা নতুন করে আবার জারিত হই। তারা প্রসন্নের কীর্তি গল্প শুনছি আজকে রবীন্দ্রনাথের চিরন্তনীতে। দ্রাক্ষায়ণী মনে মনে কল্পনা করতেন, তারা প্রসন্নের এই বই যখন ছাপানো হবে এবং কেউ এক অক্ষরও বুঝতে পারবে না, তখন দেশশুদ্ধ লোক বিস্ময় কিরূপ অভিভূত হইয়া যাবে। সহস্রবার করে

স্বামীকে বলিতেন, এই সব লেখা ছাপাও ছাপাও না। স্বামী বলিতেন, বই ছাপানো সম্বন্ধে ভগবান মনু স্বয়ং বলে গেছেন, প্রবৃত্তির এষা ভূতানাং নৈতিস্ত মহাফলা। তারাপ্রসন্নের চারটি সন্তান, চারটি কন্যা। দাক্ষায়ণী মনে করিতেন সেটা গর্ভধারিণী অক্ষমতা, এজন্য তিনি আপনাকে প্রতিভা সম্পন্ন স্বামীর অত্যন্ত অযোগ্য স্ত্রী মনে করিতেন। যে স্বামী কথায় কথায় এমন সকল দুরূহ গ্রন্থ রচনা করেন, তাহার স্ত্রীর গর্ভে কন্যা বই আর সন্তান হয় না। স্ত্রীর পক্ষে এমন অপটুতার পরিচয় আর কি বা দিব। প্রথম কন্যাটি যখন পিতার বক্ষের কাজ পর্যন্ত বাড়িয়া উঠিল, তখন তারাপ্রসন্নর নিশ্চিত ভাব ঘুচিয়া গেল। তখন তাহার স্মরণ হইল, একে একে চারটি কন্যারই বিবাহ দিতে হইবে এবং সেজন্য বিস্তর অর্থের প্রয়োজন। গৃহিণী অত্যন্ত নিশ্চিত মুখে বলিলেন, তুমি যদি একবার একটুখানি মন দাও তাহা হইলে ভাবনা কিছুই নাই। তারাপ্রসন্ন কিঞ্চিত ব্যগ্রভাবে বলিলেন, সত্য নাকি? আচ্ছা বড় দেখি কি করিতে হইবে। দ্রাক্ষায়ণী সংশয় শূন্য নির্বিঘ্নভাবে বলিলেন, কলিকাতায় চলো, তোমার বইগুলো ছাপাও, পাঁচজন লোকে তোমাকে জানু, তারপর দেখো দেখি টাকা আপনি আসে কিনা। স্ত্রীর আশ্বাসে তারাপ্রসন্ন ক্রমে আশ্বাস লাভ করিতে লাগিলেন এবং মনে মনে প্রত্যয় হইল, তিনি স্তক নাগাদ বসিয়া যত লিখিয়াছেন তাহাতে শুধু তাহার নয়, পাড়াশুদ্ধ লোকের কন্যা দায় মোচন হইয়া যায়। দেখুন, আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনেও কিন্তু আমরা এই ধরনের ঘটনা দেখি, যেখানে খুব কাছের প্রিয়জন তাদের ভালো লাগা থেকে সে প্রিয় মানুষটাকে বুস্ট করে। না না, তুমি করলেই পারবে। অবশ্যই বুস্টিংয়ের প্রয়োজন আছে, লাভ আছে, কারণ মানুষের আত্মশক্তি, মানুষের কনফিডেন্স, সেগুলোই কিন্তু তার জীবন যুদ্ধ জয়ের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। কিন্তু সেটাকে বাস্তবের সঙ্গে একটু মিলিয়ে নেওয়াটা খুব প্রয়োজন। দ্রাক্ষায়ণী স্বাভাবিকভাবেই বাস্তবের জীবন যেটা, তার সঙ্গে সংযোগ কম, তারাপ্রসন্নেরই কম, দ্রাক্ষায়ণীর কতটা বেশি হবে। সেখানে দ্রাক্ষায়ণী এই কনফিডেন্সটা দিচ্ছেন তারাপ্রসন্নকে যে তুমি কলকাতায় যাও, বইগুলো ছাপাও, পাঁচজন লোকে তোমার কথা যখন জানবে তারপর দেখো দেখি টাকা আপনি আসে কিনা। দেখা যাক এরপরে। তারাপ্রসন্ন স্ত্রীর কথায় তো ক্রমে আশ্বাস লাভ করলেন, তারপর কি ঘটে। যাই হোক, আর একটু এগিয়ে নিয়ে যাই গল্পটাকে। যখন কলকাতায় যাইবার সময় ভারী গোল পড়িয়া গেল। দাক্ষায়ণী তাহার নিরুপায় নিঃসহায় সযত্ন পালিত স্বামীটিকে কিছুতেই একলা ছাড়িয়া দিতে পারেন না। তাহাকে খাওয়াইয়া পড়াইয়া নিত্য নৈমিত্তিক কর্তব্য স্মরণ করাইয়া সংসারের বিবিধ উপদ্রব হইতে কে রক্ষা করিবে, এসব ভাবিয়া বড্ড বিচলিত হইয়া পড়িলেন। কিন্তু অনভিজ্ঞ স্বামীও অপরিচিত বিদেশে স্ত্রী কন্যা সঙ্গে করিয়া যাইতে অত্যন্ত ভীত ও অসম্মত হইলেন। অবশেষে দ্রাক্ষায়ণী পাড়ার একটি চতুর লোককে স্বামীর নিত্য অভ্যাস সম্বন্ধে সহস্র উপদেশ দিয়া আপনার পদে নিযুক্ত করিয়া দিলেন, অর্থাৎ স্বামীর সঙ্গে তাকে পাঠিয়ে দিলেন। এবং স্বামীকে অনেক মাথার দিব্য এবং অনেক মাদুলি টাকায় আচ্ছন্ন করিয়া বিদেশে রওনা করিয়া দিলেন। আরে ওর যেন কোনো ক্ষতি না হয়। এবং ঘরে আছাড় খাইয়া কাঁদিতে লাগিলেন। স্বামী চলে যাওয়ার পরে কলিকাতায় আসিয়া তারাপ্রসন্ন তাহার চতুর সঙ্গীর সাহায্যে বেদান্ত প্রভাকর প্রকাশ করিলেন। দ্রাক্ষায়ণীর গহনা বন্ধক রাখিয়া যে টাকা কটি পাইয়াছিলেন তাহার অধিকাংশই খরচ হইয়া গেল। বিক্রয়ের জন্য বহির দোকান এবং সমালোচনার জন্য দেশের ছোট বড় সমস্ত সম্পাদকের নিকট বেদান্ত প্রভাকর পাঠাইয়া দিলেন। ডাকযোগী গৃহিণীকেও একখানা বই রেজিস্ট্রি করিয়া পাঠাইলেন।
আশঙ্কা ছিল

পাছে ডাকওয়ালারা পথের মধ্যে হইতে চুরি করিয়া লয়। গৃহিণী যেদিন ছাপার বইয়ের উপরের পৃষ্ঠায় ছাপার অক্ষরে তাহার স্বামীর নাম দেখিলেন, সেদিন পাড়ার সকল মেয়েকে নিমন্ত্রণ করিয়া খাওয়াইলেন। যেখানে সকলে আসিয়া বসিবার কথা সেইখানে বইটি ফেলিয়া রাখিলেন। সকলে আসিয়া বসিয়া উচ্চস্বরে বলল, উমা, বইটা ওখানে কে ফেলে রেখেছে? অন্নদা, বইটা দাও না ভাই, তুলে রাখি। উহাদের মধ্যে অন্নদা পড়িতে জানে, বইটা সে দেখিল। দ্রাক্ষায়ণী বইটা কুলুঙ্গির ওপর তুলিয়া রাখিলেন। মুহূর্তের মধ্যে একটা জিনিস বাড়িতে গিয়া ফেলিয়া দিলেন। তারপরে নিজের বড় মেয়েকে সম্বোধন করিয়া বলিলেন, শশী, বাবার বই পড়তে ইচ্ছে হয়েছে বুঝি, তা নে না, পড় না, তাতে লজ্জা কিসের? বাবার বহির প্রতি শশীর কিন্তু কিছুমাত্র আগ্রহ ছিল না। কিছুক্ষণ পরেই তাকে ভৎসনা করিয়া বলিলেন, ছি মা, বাবার বই অমন করে নষ্ট করতে নেই, তোমার কমলা দিদির হাতে দাও, উনি ওই আলমারির মাথায় তুলে রাখবেন। বহির যদি কিছুমাত্র চেতনা থাকিত তাহলে সেই একদিনের উৎপীড়নে বেদান্তের প্রাণান্ত পরিচ্ছেদ হইত। একে একে কাগজে সমালোচনা বাহির হইতে লাগিল। গৃহিণী যাহা ঠাহরাইয়াছিলেন তাহা অনেকটা সত্য হইয়া দাঁড়াইল। গ্রন্থের এক অক্ষর বুঝিতে না পারিয়া দেশশুদ্ধ সমালোচক একেবারে বিহ্বল হইয়া পড়িল। সকলেই এক বাক্যে কহিল, এমন সারবান গ্রন্থ ইতিপূর্বে প্রকাশিত হয় নাই। যে সকল সমালোচক রেনসলের লন্ডন রহস্যের বাংলা অনুবাদ ছাড়া আর কোনো বই স্পর্শ করিতে পারে না, তাহারা অত্যন্ত উৎসাহের সহিত লিখিল, দেশের ঝুড়ি ঝুড়ি নাটক নভেলের পরিবর্তে যদি এমন দু একখানি গ্রন্থ মধ্যে মধ্যে বাহির হয় তবে বঙ্গ সাহিত্য বাস্তবিকই পাঠ্য হয়। যে ব্যক্তি পুরুষানুক্রমে বেদান্তের নাম কখনো শোনেনি সে কেবল লিখিল, তারা প্রসন্নবাবুর সহিত সকল স্থানে আমাদের মতের মিল হয় নাই, স্থানাভাব বশত স্থলে তাহার উল্লেখ করিলাম না, কিন্তু মোটের ওপর গ্রন্থকারের সহিত আমাদের মতের অনেক ঐক্যই লক্ষিত হয়। কথাটা যদি সত্য হইত তাহলে মোটের ওপর গ্রন্থখানি পুড়াইয়া ফেলা উচিত ছিল। দেশের যেখানে যত লাইব্রেরি ছিল এবং ছিল না, তাহার সম্পাদকগণ মুদ্রার পরিবর্তে মুদ্রাঙ্কিত পত্রে তারাপ্রসন্নর গ্রন্থ ভিক্ষা চাহিয়া পাঠাইলেন। মুদ্রার পরিবর্তে মুদ্রাঙ্কিত পত্রে, অর্থাৎ টাকা না দিয়ে চিঠি লিখে। শব্দের একটা অদ্ভুত পানিং। অনেকেই লিখিল, আপনার এই চিন্তাশীল গ্রন্থে দেশের একটি মহৎ অভাব দূর হইয়াছে। চিন্তাশীল গ্রন্থ কাহাকে বলে তারাপ্রসন্ন ঠিক বুঝিতে পারিলেন না, কিন্তু পুলকিত চিত্তে ঘর হইতে মাসুল দিয়া প্রত্যেক লাইব্রেরিতে বেদান্ত প্রভাকর পাঠাইয়া দিলেন, নিজের ট্যাকের কড়ি খরচা করে লাইব্রেরিতে বই পাঠালেন। এখনকার দিনেও মানুষজন কি করে যারা বই ছাপায় আমি জানি না, যাই হোক, কিন্তু সেই সময়ের একটা ছবি, লেখকের এক ছবি খুব সুন্দরভাবে উঠে আসছে। যাই হোক, আরেকটু এগিয়ে নিয়ে যাই। এরূপ অজস্র অজস্র স্তুতিবাক্যে

স্তুতিবাক্য আসলে হজম হয় না। এরূপ অজস্র স্তুতিবাক্যে তারাপ্রসন্ন যখন অতিমাত্র উৎফুল্ল হইয়া উঠিয়াছেন, এমন সময় পত্র পাইলেন দাক্ষায়ণীর পঞ্চম সন্তান সম্ভাবনা অতি নিকটবর্তী হইয়াছে। তখন রক্ষকটিকে সঙ্গে করিয়া অর্থ সংগ্রহের জন্য দোকানে গিয়া উপস্থিত হইলেন। এবারই আসল খেলা। সকল দোকানদার এক বাক্যে বহিল, একখানি বইও বিক্রয় হয় নাই। কেবল এক জায়গায় শুনিলেন, মফস্বল হইতে কি একজন তাহা